আকাশবাণী আগরতলা, আজ রবিবার, 25শে শ্রাবণ 1948 শতাব্দ, 30শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 16ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 32 সেকেন্ড।

0: ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় একের পিঠে নয় ১৯ ইহা শিখিয়াছিলাম, দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির এক আর এইটি ইংরেজির নয়। অনন্তর বলিলাম, তবে বাবা ইহার পর যে পাথরটি আছে তাহাতে ১৮, তাহার পরটিতে ১৭, এইরূপে ক্রমে ক্রমে এক পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ ২ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে, প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না, যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি নবম, অষ্টম, সপ্তম এই ৩টি মাইলস্টোন যথাক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি ৯, এটি ৮, এটি ৭ এইরূপ বলিলাম। পিতৃদেব ভাবিলেন, আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা ৯ পরে ৮, ৮ পর ৭ বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বল দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি ৬ হইবেক, না হইয়া ৫ খুদি আছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাঁহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরুমহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও এই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা বেশ এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদামহাশয় আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবেক। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহাদের সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

গানটির শিল্পী ছিলেন কে এল সাইগল। শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা ফুংকাহাম তেই যতন লামসগ তিনি ফুনি ককবরক আওয়াইপান্ডা হায়ুংনি খরাঙ্গ তিনি ককতিশাল তালটুক তালনি শাল নিচিবা শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশি আগস্টালনি শালচিদক শালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রেই মিটার শাসাই নিরা দক চিচুকু কিলোহার্জ এবার সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এএম তে এফএম নিব খাকতেই বাক্সাকে আওয়াই খাই যাগে তঙ্গ হায়ুনি খরাং পান্ডা ও চিং পৈলানো খানালায়ন ককাহাম তিনি ককাহাম খা নেতাজি সুভাষচন্দ্র বসু নি কক থাইরক কাইশা কাহাম লামনতি সানা থাংতানি খরকসা বরক থুই মানো ফিয়া বিনি থুইমানিয়াগুলো আ লাম কাহামনো হাজার হাজার বরকনি খানি মানসক মানো সিচারিও শাক শাক কুবুই ওংখাই হায়ুংনি বড় রকনি থানি কেব চেংরা অঙ্গি মানিয়া মৈতু নারক থাইকলাইও চায়াতেই চেংরানো গসিবই নাহারমানি খা যত নিশাই কতর্কুক সামুং হামিয়া কুবুই কথারতেই সৈলাম নাহারই আপনি শেখাইন কপলাইং নাই বরক রং পুইসাতেই সাকা সাকা নুকজাকমাবাই চিং চিনি মানথাই সক্তাইন পাই নাহারমানিয়া চিনি খাবি সিংসে ফান টংনানি নাংনাই যে ফান চিংন ইয়াপ্রি সেথানি চুবানাই মানথাই সক্তাইন কেবরিয়া বন সেগিসে নাহারনা নাঙ্গো সৈওয়ান সুক মঙ্গসে আচায়নি মানথাই এবা সাকা কানানি লাম সৈ কুবুইন সাইমানিয়া শাক জরাতেই চিং সিরিং শাকে আচুগৈ টংয়া এবা আচুকনা ককিয়া আশেক জরা নেতাজি সুভাষচন্দ্র বসু সালাংমা কক রক কক বরক বাই খানালাইখ্যা

আওয়াঙ্গি সিংহ জরাও তিনি তুই সালো তামতামলাই থাঙ্কা আবরং তুই সাইমালায়ানো আমেরিকান সেঙ্ক্রাগ্রক উংখা রাংসাকনি চবাও বেনিংটননি চবাও তিনি তিন হাই সালো 1977 বিশিও ও চবা অংমানি হাইনো হাই 1858 বিশিও হাবুগ্রা বরি ইউএস নি হাফাংনি থানি পুইলানি ককতমা রহরমানি সাল হাইনো হাই 1896 বিশিও কানাডানি ইউকুন আম চাইনি রেবিট ক্রিক এবাখাবা বুনানজা ক্রিক রাংসাক মানখা আবো বাই ক্লুন্ডাইক রাংচাকনি রাংচাক মানখা তেসা হাইনো হাই 1946 বিশিও ধুরুক বসংরকনি বাকতৈ ডাইরেক্ট সামু তাংমানি সাল হনে গশিখা আবুনি বাগৈন ইন্ডিয়ানি কলকাতাও বেলাইখেনা দফানি বড়করকনি বিশিঙ্গ অঙ্গি থাঙ্কা হাইনো হাই 1960 বিশিও সিপ্রাস হাস্টেও ব্রিটিশনি ইয়াকনি সকাং সকাং অঙ্গি ওহাইখেনা মানখা তে 2009 বিশিও বার্লিন অঙ্গি টংমানি সংসারনি থংমুংনি হাইনো হাই থংমুংনি জরাও 100 মিটার থংমুংনি সংসারনি রেকর্ড সুনামখা আও গাই জং তেবো তিনি তিনি হাই সালানো হাইনো হাই জং সাইমান লাইনে তিনি তিনি সালো বেসবলনি কতর এবাখাবা বরক বেবে রুট নিউ ইয়র্ক কামিও 53 বিসিও বিনে উমর ব থৈজামানি 1948 বিসিও হাইনো হাই 1977 বিসিও রক এন্ড রোলনি হাবুগ্রা হনৈ সিনি চাকনাই আমেরিকানি রুসাবমুং গরং এলভিস প্রেসলে বিনি গ্রিসল্যান্ড স্টেট থৈখ্যা হাইনো হাই 2018 এবং 2018 ভারত হাস্তিনি কচাম তৈফাং তে কচাম মন্ত্রী বক্রক অটল বিহারী বাজপেয়ী থৈজামানি সাল ব 93 এবং বিশি চুকুচি থামো বিনি অহানো ইয়াকারি থাংমানি সাল আও তে বসং সাইমা লাইনে তিনি তিন হাই সালানো 1910 বিশিও

0: আও চাব খালাইনাই তিনি তংবিটি তিনি তংবিটিও চালাইন ওয়াক্রে এবার ইয়ংচাক কাইনাতে নাইকানি নতুই ককিসা যিনি বড় রক হিনকে বা ওয়াক্রে হিনতেই কেব কেব রক হিনকে বা ইয়ংচাক হিন সাইন্স বাইকে পার্কিয়া তিমরিয়া না হিনজাকি তঙ্গ ইংলিশ বাইকে ট্রিবিন তে স্ট্রিং কিবিন হিন ওয়াক্রে গবং কোক ইংমানি থাইরক ইংখা থাইল্যান্ড মালয়েশিয়া মায়ানমার ইন্ডোনেশিয়া আসাম তে মণিপুর হাইফানো তাবুক হিনকে চিনি হাস্ত ব বেলাই খেন ইংমানি রক নগ ওয়াক্রে বুফাং কলক কতরঙ্গ আবনি বাকি নথানি লগি লগি বুফাং ব চিনি সামুঙ্গ নাঙ্গ এবার চং সামুঙ্গ থেপাও ওয়াক্রে চিনি শাকনি বেমার রমদি ডায়াবেটিস এলডিএল কোলেস্টেরল ন খাইখলাইতানি লিভার তে ক্যান্সার বেমার ন কাসুথানি তে চিনি ওয়ানা চিন্তা ন কাসুথানি ব ওয়াক্রে বেলাই ন সামুং খালায়ও ওয়াক্রে ন চং মসদেং মুই তে পদ্রে পদ খালাই সেনামুই চা ইমানো রমদি জোড়াকারি ব উল রগ জানা বাকি পিকল এবার আচার সামুই খাতে ওই চা ইমানো বিবাই কুমন নি বুসলই রগব চং খাতে ওই চা ইমানো হাতি রগব ওয়াক্রে বেলাই নমরক আপনি বাকি ন চং ওয়াক্রে কায়ী নুখুঙ্গ জামানি লগে লগি ফালিব চিনি রং থংরক নাক সামুই মানো তাও শিলায়ন ওয়াক্রে কাইমানি রায়দা রকন ওয়াক্রে বুথাই কাহামনি বুসলি ন হপুং তুয়খে চমই সালসানি আগুলো নই সেন্টিমিটার হা কুথুগকে বুতং বুতং খাই ফবই মারিনাই কাইনানি থাইন তসকাঙ্গন সাই সাইকে রফ রফ কে সামুই মানহারনাই হান হাও বুসলি ফবনানি আগুলো বেলাই কুতুং তৈ কচাংনি ইয়াক কাকরিনানি বাকি জাবরা ববরা রক বাইকে যাই যাইকে ফিনসাওই মারিনাই সালচি তৈ সালচি বা সালনি ইয়াগুলো খেন বুমুক পেরনানি চেঙ্গো ফাংবসাবাই ফাংবসা চালমানি নৈজি ফিট ইংনানি নামাই ফাংবসা কাইমানি বিশিব্রী বিশিবানি উলনো বুবার বারনা চেঙ্গো হাইকে চঙা সুখজরা খানালাইকা তিনি তাং বিটিও ওয়াক্রে খাইমানতেই কক থাইসা থাইনাই
1: আও কি সঙ্গর সা খামক্রায় সাইমান লাইনাই এদিন টনসিল আও আমহাইন নাইনাই চিনি বরকনি টনসিল জেফ্রুপ নি মানো মাইসিং সাজলাং সামানি থাকে ফিয়া বিনি বমাহাই বমাহাই পুইলা জঙাবন সাইমান লাইনে পুইলা নতরা সামানি নুকজাগ অবাহাকে এদিন টনসিল মানি অংখা কাইসা বেমার নহনি মানো আবনি বাকি যে বেমার জাগনাই রক ততরা সাজাকাই এবার খাইবা যুক্তি রক মনোহানি বেলা অবাহ জাল অংনাই লুমনাই এবার খাইবা বুকুং তুই হামা হরনানি বেলা খেন জাল তে জরাও বেলা খেন গর গর অবাহাকে সাউন্ড ফাইনাই তা গানকাই যবাহাই নাই নাইকা হাঙ্কাই অ বেমার ন বেলা খেন বেমার জাল খিকলাই মানো আবনি বাকি যংমাস ডক্টর বাই অবনতই কনসাল্ট খাইকে আঙ্ক বসানাই তেই তৈকুতুঙ্গ সমরিউই যবাহাই গার্গল খাইমানি বিং তৈব যবাহাই জালি ইয়াকাগে মানো তমুং নাই থাকাঙ্কাই অ বেমারক যবাংক কচাংমা মলন নুকজাকুগো ফিয়াবা অবাহাই বেমার ফুসফুস বিং তৈ যে বেমার অবাহাই রকনি বিং উন খবজাগ তমুং নাইনানি থাকাঙ্ক চেরাইতে চাকরা রকনি বিং উন গবাংক অ বেমার মানে নুকজাগ তমুং কুচুগুই তঙ্কাঙ্গে যবন বাহাইকে কাতিরিনাই যবন পুইলান কাতিরিনানি বাকি যাইসা গ্লাস দৈ তুংলুলু খাই হাচিং তে চা তে সমরেউই আবন ততরাও গার্গল খাইকা হাঙ্কাঙ্কে আমাহাই খাইমান বিং তুই তুই খিবিকাঙ্ক

Ragai Naimano website www.dme.tripura.gov.in. Tripura High Court ni advertisement number HC01-2026 Shalmari Hinke 11th May 2026 Norogai Tripura High Court ni junior grade translator Asuk Thai Nibagai Shemung Amjokmung Abaritan Test Ngai or 2026 BC 6th September Kokti Shalo Funi Damchi Tamphronishimi Dipor দামসা তাম্মা জরা তেবো শুক্রবৈ হাইমান্না নিবাগী ত্রিপুরা হাইকোর্ট নি অফিসিয়াল ওয়েবসাইট নাইনা নিবাগী সাজাকা ওয়েবসাইট ইনখা https://thc.nic.in

0: TPS ni bukhaktei kaisa saklai mongor sajaka youth affairs and sports department Tripura government ni achuk thai hinke youth organizer group si non gazetted advertisement onkhormani shal hinke 1st january 2025 22nd february 2026 shalmario simong am jokmong ebari 10 exam ni result TPS ni official website onkhorka হাইকে তাবুক প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস রকমি ইন্টারভিউ পার্সোনালি টেস্ট নাই বিসকাং 15 সেপ্টেম্বর 2026 নি সিমি শুক্রবই সিনানি বাগাই অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাগাই সাজাকা ওয়েবসাইট এংখা tpsc.tripura.gov.in ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিব খাকতেই সাকলাই জাখা সিস্টেম অ্যানালিস্ট গ্রুপ বি নন গেজেটেড আচুক থাইনে বাগেই 17 মে 2026 সালমারিও সংচাজাক সিমু আমজকমুনি রেজাল্ট https://tpsc.tripura.gov.in ওয়েবসাইটও আপলোড খাই জাখা অবংখা ডিরেক্টরেট অফ ট্রেজারিস অ্যান্ড অ্যাকাউন্টস আন্ডার দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা qualified candidates rokni interview personality test buskang 21st september 2026 shalmario agortolani commissions secretariat unnai shrai shrai ke saimannani bagai https://tpsc.tripura.gov.in o website nainani bagai sajakha
1: au হাই নহাই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে বিশিংতই যে রক নরক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু নিবাগই অ্যাপ্লাই খাই যাক রক নরক নিবাগই এডমিট কার্ড ডাউনলোড খাইনানি জরা আগস্ট তালনি থামচি নি বিশিঙ্গ তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনি ইন্টারভিউ নিবাগইব অ্যাভেলেবল তঙ্গ টিপিএসসি নি যে পোর্টাল আজাগাও থাঙ্গি নরক নাই মানো তে আবন কারিফানো তঙ্গ ত্রিপুরা স্টেট পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এন্ড প্যানেলমেন্ট অব কালচারেল আর্টিস্ট অর্গানাইজেশন আপনি বিশিংতে যে আইসিএ ডিপার্টমেন্ট অবাহ রুচামু আবৃত্তি এবাখাইবা মশামু দে থিয়েটার এবাখাইবা অ্যাঙ্কারিং আবরণী বাকি নরক জেরক এপ্লাই খাই যাক আবো স্ক্রিনিং টেস্ট নি বাকি নরক থাঙি নাই মানুষ জানি যা হাঙ্করনি যে হাবা নক থাঙ্গি এবারখাইবা আর জায়গাও থাঙ মানে বিশিংতেই নরক নাই মানে অ আগস্ট তালনি থামচিসার শালমারি জরা জরাতঙ্ক আপনি বাকি নরক আর জায়গাও থাঙে জানি যে ডকুমেন্ট লাঙে থাঙ মালাই মানে আপনি বাকি নরক এবারখাইবা ওয়েবসাইটটি বিশিংতি বানাই মানে www.ica.tripura.gov.in আবো জং আসুক জরা সাইমনখা

এবার খনা মান্ডে এবার তাং শালং নাই প্রিন্সিপাল প্রফেসর এসোসিয়েট প্রফেসর ফুংনি দামচুকু তামুই সতী থামচিনি বিশিঙ্গ ক্যান্ডিডেটস ইন্টারভিউ থায় সগৈনানি বাকি সাজাকা 18 আগস্ট 2026 শালং নাই আচুক থাই এসিস্ট্যান্ট প্রফেসর তে কনসালটেন্স নি ইন্টারভিউ অবব হাইন ফুংনি দামচুকু তামুই সতী থামচি হিনই জরা সাজাকা ইন্টারভিউ নি থাই হিনকে অফিস অব দ্য ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন আগরতলা ত্রিপুরা অবনতি কতাল কক্তমা এবার আপডেটস নি বাকে ক্যান্ডিডেটস রগ্ন শালগ্রগ্ন অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাকে সাজাকা ওয়েবসাইট এঙ্কা https://dme.tripura.gov.in আনি ইয়াফা সেবক সেবকনি কক্তমাতে কেশাতঙ্গ অবংখা ত্রিপুরা স্ট্রিট একাডেমি অফ ট্রাইবেল কালচার সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলাব পোস্ট গ্রেজুয়েট গেস্ট টিচার তলাংনানি বাগৈ সাকলাই মংটি খাইজাখা আচুকথাইনি মূং রকংখা পোস্ট গ্রেজুয়েট গেস্ট টিচার ইন ভোকাল অরববুক আচুকথাই তঙ্গ কাইশা তেই অবনি বাগৈ ভোকাল ক্লাসিক্যাল মিউজিক এমএও 55% পাস খাইজাক উনানি নাংনাই গসিজাক ইউনিভার্সিটিনি পোস্ট গ্রেজুয়েট গেস্ট টিচার ইন মণিপুর ডান্স অরব আচুক থাই তঙ্গ কাইশা অবনি বাগৈ মণিপুরী ডান্স মিউজিক এমএ খাইজাক উনানি নাংনাই গসিজাক ইউনিভার্সিটিনি 55% মার্কস দিয়েই তাই তঙ্গ পোস্ট গ্রেজুয়েট গেস্ট টিচার ইন তবলা অরব কাইশা তঙ্গ রেংমারি হিনকে গসিজাক ইউনিভার্সিটিনি 55% তবলা ও এমএ খাইজাক উনানি নাংনাই পোস্ট গ্রেজুয়েট গেস্ট টিচার ইন ফক ডান্স অরব তঙ্গ কাইশা খাতিজাক বুক চাচুক থাই অবনি বাগৈব নাঙ্গ কথক এবা ভারতনাট্যম নতি এমএ খাইজাক 55% গসিজাক ইউনিভার্সিটিনি অরব বেবাগন রাং ইয়াফারজাক নাই ক্লাস থেকেই 500 এবা বারা খাই বিশ্ব বাংসুখা হিনমানিন 200 ক্লাস এবা কাইনিরা ক্লাস জমারিনানি সাল হিংকে 17 আগস্ট 2026 নিসিমি 21 আগস্ট 2026 জরা ফুনি দামচি তামফ্রু নিসিমি শারিকনি দাম্বা তামুই সতী থামচি জরা কয়লাইনি লগি বায়োডাটা তেই সেলফ অ্যাটেস্টেড কপি নি ডকুমেন্টস সার্টিফিকেট সক জমা মারি নাই কয়লাই মাসগি নাই 21 আগস্ট 2026 নি দাম্বা তামুই সতী থামচিনি বিশিঙ্গ অফিস অব দ্য স্ট্রিট একাডেমি অফ ট্রাইবেল কালচার সুপারি বাগান কৃষ্ণনগর আগরতলা ইন্টারভিউ নি শাল জরাতেই থাই ককদুকনি বিশিংতেই শাহর যাক নাই ইন্টারভিউ মানজাগিনা নিবাগৈ টিএ ডিএ রিজাক লাগ হাইকে আশেক জরা খানালাইকা সেবগ বরফলাংমানি কক রক

0: আওং কিছুং তাবক জরাও না বার্তি পানি হালক সাইমানাই নাই নখা কিসা চুমু কলব জাক নতং নাই জুদা জুদা থায় ফেরাঙ্কক বাতি ওয়ানাই হাইপান আসুক বাংলা ওয়াতই মিয়ানি যে টেম্পারেচার সাইমান লাইন 35.3 ডিগ্রি সেলসিয়াস যে চাংমারি তংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং তিনি ফুংনি তে যে সাইমান মানে যে তিনি টেম্পারেচার বসে তংনাই এবং 35 ডিগ্রি সেলসিয়াস যে চাংমারি 26 ডিগ্রি সেলসিয়াস আউনা বরতে হকনি বাংমারি 97% তে কিসে মানে মারি 58% আউকে হাইপন কিসে হজা ক্লাইরি জাকা ফেরাঙ্কগে জুদা জুদা থায় এবার গরুংসে গরুং নিহাং কর ফেরাঙ্কগে বাতি ওয়ানানি অব হজা ক্লাই রিজাকা তে শ্যামানকা আসুক জোরা নবর দিবানি কক
1: আও চিনিয়া ফাশক জোরা বক্রি খাবা চুং তিনি অরণ মাবা চালাইছিনাই তিনি নি হায়ং নি খরাং পান্ডা ন সংচাখা তাই কমথিংকা আং সীমা
0: তে আং জিকাশমি
1: ফাইদি চুং থাংনানি সিগাং রিজাবং থাইসা খানালায়না তিনি নি রিজাবং খরাং রিখা রাহেল কলয়

আশিক জোড়া হায়ুনি খরং পান্ডাও রিচাপ মংখানারি জাখা খরং রিখা রাহেল কলয় পাইথাগো হাইনহাই যতন ন হামবাই কই জানি দিকে।

আকাশ পানি আগরতলা রবিকিরণ অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী রাখি সেন।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপট্টু, থিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী রাজস্থানের আলওয়ারে বিভিন্ন সমবায় সমিতির একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। জিম্বাবুয়ের কারিবা হ্রদে নৌকাডুবিতে 72 জন প্রাণ হারিয়েছেন, নিহতদের মধ্যে 18টি শিশু। টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 8 উইকেট ও 288 রান হাতে নিয়ে আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে গতকাল জাতীয় পতাকা উত্তোলন করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই সময়কালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচ উৎপাদন

0: গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। সব রাজনৈতিক দলের কাছে তার আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান।
1: জল্দ সে জল্দ হমারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, দুদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরো শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুজিও শুভেচ্ছা পাঠিয়েছেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোনকে অতিক্রম করে এই রিলে শেষ হয়। ফিজিতে ভারতীয় হাই কমিশনের থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ও ভারতের বন্ধুদের একত্রিত করেছে। সান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক রাষ্ট্রীয় পর্যায়ের এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানের গ্রীষ্মকালীন বার্ষিক প্রদর্শনী আজ থেকে শুরু হবে, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। দর্শকরা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে উদ্যানে ঘুরতে পারবেন। প্রতি সোমবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য উদ্যান বন্ধ থাকবে, তবে বিকেল 5টার পর আর সেখানে ঢোকা যাবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গালপট্টুর এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইয়ে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। এছাড়াও চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালানের লেখার উপর ভিত্তি করে রচিত ইকোজ অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড বইটি প্রকাশনা অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেয়ারি কমপ্লেক্সের একটি নতুন কারখানার শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল শিলান্যাস এবং উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনের বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অমিত শাহ নতুন কেন্দ্রীয় সমবায় ব্যাংক গঠনের কথাও আজ ঘোষণা করবেন এবং প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ জুন মাসের ইউজিসি নেট, সিএসআইআর নেট, আইসিএআর অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএর আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স

ডিসক্লোজার স্কিম ফার্স্ট ডিএস বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকে এই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পও চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল রিয়া নিউজ কলকাতাতে। জিম্বাবুয়ের ক্যারিবা হ্রদে নৌকাডুবির ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 18টি শিশু রয়েছে। মঙ্গলবার ক্যারিবা শহর থেকে জিম্বাবুয়ের উত্তর পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মৎস্যজীবীদের জনপদের দিকে যাওয়ার সময় প্রবল ঢেউয়ের তোড়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করা ফেরিটি উল্টে যায়। একটি সূত্র জানিয়েছে 90 জন যাত্রী বহনের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরনো ওই ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিলেন। 77 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বালুচ নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ও অসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ এনেছেন। সুরাব এলাকায় সাম্প্রতিক বিমান হামলার ভিডিও ফুটেজ বেলুচিস্তানের স্থানীয় জনগোষ্ঠীর ওপর সামরিক আগ্রাসনের প্রমাণ বলে তার দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগানে 39 বছর বয়সী এক বন্দুকবাজের গুলিতে 6 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। পুলিশ জানিয়েছে মিসৌকি কাউন্টির বিভিন্ন জায়গায় 16 বছর বয়সী এক কিশোর ও 4 প্রাপ্তবয়স্ক নিহত হন। গুরুতর আহত 13 বছর বয়সী এক কিশোরী প্রাণে বেঁচে গেছে। প্রশাসন ঘটনার তদন্ত করছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত 8 উইকেটে 288 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। দিনের খেলা শেষ হওয়ার সময় গতকাল দেবদত্ত পাড়িয়াল 131 ও ঋষভ পন্থ 27 রানে অপরাজিত ছিলেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। উপরাষ্ট্রপতি আজ 2 দিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গালপাট্টু, তিরুভারুর এবং তাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। সারা দেশে গতকাল যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথমবারের মতো লালকেল্লায় গতকাল জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করা হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের কোটি কোটি নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবরকম প্রচেষ্টা করেছেন। এর ফলে 25 কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। ভারত এখন বিশ্বের একটি প্রধান এবং দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হওয়ার বড় লক্ষ্য নির্ধারণ করেছে। স্বাধীনতা দিবসের ভাষণে দেশের যুব সমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ তরুণীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরও সুযোগ করে দিতে এই উদ্যোগ বলে জানান তিনি।
1: मेरे देश का युवा है और इसलिए हमें विकसित भारत के लक्ष्य को युवाओं के साथ जोड़ करके आगे बढ़ाना है। युवाओं हमारी सर्वोच्च प्राथमिकता के साथ हमें आगे बढ़ना है। पिछले 10-12 साल में उस दिशा में बहुत कुछ हुआ है। स्टार्टअप इंडिया अभियान, आज पूरे देश में 2.5 लाख से ज्यादा रजिस्टर्ड स्टार्टअप बन गए। देश के नौजवान खुद तो काम कर रहे हैं, अनेकों को रोजगार दे रहे हैं।
0: শ্রী মোদী আরও বলেন, সরকার আগামীতে একটি প্রাণবন্ত নাগরিক সুরক্ষা বা সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলবে। সারা দেশের সঙ্গে গতকাল রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা

0: করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন বাহিনী সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে প্রথমবারের মতো পুলিশ ব্যান্ডে বন্দেমাতরম জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আসাম রাইফেলস ময়দানের রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ দিনটি আমাদের আত্মনির্ভরশীল ও বিকশিত ভারত গড়ার সংকল্পের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশ এক নতুন আশা আকাঙ্ক্ষার ভারত হিসাবে এগিয়ে চলছে।
1: রাজ্য সরকার ত্রিপুরার প্রায় ৪০ লক্ষ মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মাত্র ৬ বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
0: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলায় মহাত্মা গান্ধীর মূর্তিতে, গান্ধী বেদিতে এবং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনায় বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এডিসি উদ্যোগে গতকাল স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুমলুঙে খুমপু একাডেমি স্কুল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। আগরতলা এমবিবি বিশ্ববিদ্যালয়ে গতকাল যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর সুমন্ত চক্রবর্তী, পরীক্ষা নিয়ামক রুনুধর সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে লিফট পরিষেবার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বাধীন পরিবেশে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সংবাদ মাধ্যম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দেসহ অন্যান্য। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব করিশ্মা জমাতিয়া হাকুতর গনাংরি বরমরি উইতাই খাতুং খাজাকে মিয়া ভারতনি ফিল চার্চি ইয়কমশাল পালাইজাখা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী দিল্লিনি লালকেলা ও ইয়কমশাল পালাইমা মেলিও মানজাখা আর বোমানজাকমানি উলো লালকেলা ও পুলিয়া রাষ্ট্রনি রেসাবমুং বন্দে মন্ত্রম রেসাবজাখা কগনারক না থাঙ্গে মন্ত্রী বক্রব সাকা সাল কিসা সকাং হাকুটনি হাস্তে কিসা সক কিরমা সিনসা তৈ তরমা তাই হা কোয়াকজাকমা বাই নুখুং কবাংমা দেরাজাক বাইখা মন্ত্রী বক্রব দেরাজাক বাইনাই নুখুং রক নক খা মেথবি সাকা হাকুটনি লুকুরক বরংনি লগি তঙ্গো ভারত 2047 বিসি বিশিঙ্গ কাইসা হামক্রাই গনাং রাষ্ট্র অমনি নাহার মুঙ্গ তঙ্গ হনৈব খুরসাকা শিকলা হদানো মাগনানো অনলাইন কোচিং রঙানি সাকলাই মুরেখা মন্ত্রী বক্রক তাই বাতাইমা হাই আমজক মুরগ রং কুচুগ আমজক মুঙ্গ তেয়ার অনানি শিয়াপ্রি মানিব ইয়াপ্রি নাহার জাকা না হনে সাকলাইখা
1: বিকশিত ভারত কা সবসে বড়া লাভার্থী ভি মেরে দেশ কা যুবা হ্যায় আর ইসলিয়ে হমে বিকশিত ভারত কে লক্ষ্য কো যুবাও কে সাথ জোড় করকে আগে বড়ানা হ্যায় যুবাও হমারি সর্বোচ্চ প্রাথমিকতা কে সাথ হমে আগে বড়না হ্যায় পিছলে 10

0: 12 साल में उस दिशा में बहुत कुछ हुआ है। स्टार्टअप इंडिया अभियान आज पूरे देश में 2.5 लाख से ज्यादा रजिस्टर स्टार्टअप बन गए। देश के नौजवान खुद तो काम कर रहे हैं, अनेकों को रोजगार दे रहे हैं।
1: बताई बसाखा हापांग बिस्कां सालोग सिविल डिफेंस संसाय दिशावानो हाक्तर बेबाक्सामिया हास्ते बखातों खाजाके बारोनि फिल चार्चि यकमाशाल पालाय जाखा मन्त्री अक्रा प्रोफेसर डाक्टर मानिक साहा यकमानिशालो आगरतलानि आसाम राइफल्स पान्थरो हास्तेनि पान्दाकतर मेलो बसंनि बानाति साखाते जुदा जुदा बाहिनिनि कुच गावाज बेराय नायखा यकमाशालो कंगनारक थानि मन्त्री अक्रा साखा ओ सालजिनि साखबाय थांथाय विकसित भारत संसायति सामानि मारि मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि नायकल मुंगो लाइथांजाक बिसि चिनियो हाक्तनि गोबां हामग्राय ओंखा मन्त्री अक्रा तैबो साखा मन्त्री बख्रकनि सबका साथ सबका विश्वास सबका प्रयास अक्कथायनि नाहारै हाक्तर कोताल कायसे सिरि मुंगो बिसकांगै दङ गिरिजा लुकुरक खुब बाख्लायनाय बुरै रक तै सिख्ला हदानि हामग्रायो हाक्तनि लगि हास्तेबो जुदा जुदा तांबो मुख थांगै दङ हास्ते हापां टंक सं टंनाय लुकुरनि बागै बेबाक फाइजिं ते सेब साब हामग्राय साम टांगै दङ
2: राज्य सरकार त्रिपुरार प्राय 40 लक्ष মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে মাত্র 6 বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে
1: টিটি এডিসিনে সাক্তরমা বাই মিয়া ইয়কমা শালনি পান্দা কতর খ্লাইজাখা খুমুনি খুম্পু একাডেমি রং নখলাও আর বসংনি বানাতি সাখা এডিসিনি সামু চারিফাং অকরা রুনিয়াল দেবরমা আর মানজাখা আগিনি সামু চারিফাং অকরা পূর্ণচন্দ্র জমাতিয়া আগিনি এমএলএ রাজেশ্বর দেবরমান খবই সামু চারিফাং আদংর মন্ত্রী অক্র প্রফেসর ডক্টর মানিক সাহা সাখা হাস্তে হাপাং ককটুমা থুমনাই তাই ককটুমা চাপনাই রংনি ফাইসিং কাহামওয়ান সুম তাই চুবা মুং খাই দো মেয়া আগরতলা প্রেস ক্লাব নি লিপ ফিওগুই রিপ্রু ব অকক সাকা ব সাকা ইয়কজাক টংখনি বিশংতে কুবু কক্তমা টংকসং লুকুরংনে পিরসা থানি ইয়াকবার সামু টাঙ্গি টংগো কক্তমা থুমবেদেক পান্ডাও মানজাকা আগরতলা প্রেস ক্লাব নি টাংফাং প্রণব সরকার সেক্রেটারি রমাকান্ত দে আকসং ফ্রং হামক্রাই নাইখুংনি সাক্তারমা বাই ও আগস্ট তালনি চি চার সালো কৈলাসহরনি সরকারি আইটিআই ও সেবুংনি বাণিক সংসা জাকান ফুং দামচিসা নিশিমি শারিক দামব্রী জরা ও বাণিক টঙ্গান অব জুদা জুদা হাফাইয়া তাংনক রঙে বুকচা আচুক থায় বরক শীতক জাগান মুচুং নাইতে চুকজাক লুকুরং বাণিক মানজানি বাকে নাইখুংনি বিখাক্তি কবক জাকা নবার্তিবার বেদেকনি বিখাক্তি সিকাংবাড়িয়া কক মুগো সাজাকা তিনি নখা চুমুই গবং কুক টঙ্গানো হাস্তে গ্রাঙ্গি পিসা পিরিং আমচায়ো ফেরাং কগুই কিসা মিসা ওয়াতি ফাইমানো তিনি আইচুকো আগরতলানি খামানি তুমারি টঙ্কা 20.3 ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি টঙ্গানো 30 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি কক বড় বৈ কক তোমা পরিমু তাবুনি বাগি অরণ পাইখা উলনি কক বড় কক তোমা আওয়াইঙ্গানো তিনি সানজা দাম শ্রীতাময় সতী ব্রিজি বাবা

শুভ সকাল শ্রোতা বন্ধু, স্বাধীনতার নব সূর্যোদয়ের প্রভাতে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম অভিযান।

0: সঙ্গে রয়েছি আমি সাথী এবং আপনাদের আরও এক বন্ধু
1: রয়েছি আমি নিবেদিতা।
0: নতুন দিনের স্বপ্ন চোখে ভারতবাসী এগিয়ে যাবে বিকশিত ভারতের লক্ষ্যে, এটাই হোক আজকের অঙ্গীকার।
1: বন্ধু আজ রবিবার, আর এই রবিবারের সকালটা যেন একটু অন্যরকম, তাই না? সপ্তাহের ব্যস্ততার মাঝে এই একটা সকাল আসে একটু ধীরে, একটু আপন করে। ঘড়ির কাঁটার তারা আজকের এই দিনটাতে একটু কমই থাকে, থাকে নিজের জন্য একটু সময়, প্রিয় মানুষদের জন্য একটু সময়, আর মনের মতো করে দিনটাকে সাজিয়ে নেওয়ার সুযোগ। তাই আজকের এই রবিবারের সকালটা হোক একটু বেশি হাসির, একটু বেশি ভালো লাগার, আরও একটু বেশি আনন্দের। সারা সপ্তাহের ক্লান্তি ভুলে নতুন সপ্তাহের জন্য নিজেকে তৈরি করার এই ছোট্ট অবকাশটুকু চলুন না আজ আমরা সবাই একসাথে ভাগ করে নিই। আর বন্ধু, আমরা কিন্তু গতকালই উদযাপন করেছি আমাদের দেশের স্বাধীনতার গৌরবময় দিন 15ই আগস্ট। চারপাশে ছিল তেরঙ্গার রং, দেশাত্মবোধের আবেগ আর স্বাধীনতার প্রতি ভালোবাসা। আর আজ সেই উদযাপনের ঠিক পরের সকাল, স্বাধীনতার আনন্দের রেশটা যেন এখনো মিশে আছে এই সকালের বাতাসে। রবিবারের এই শান্ত সকালটা তাই শুরু হোক একটু অন্যরকম অনুভূতি নিয়ে, নিজের দেশকে ভালোবাসার অনুভূতি, নিজের দায়িত্বকে মনে রাখার অনুভূতি, আর আগামী দিনগুলোকে আরও সুন্দর করে গড়ে তোলার এক নতুন প্রত্যয় নিয়ে। স্বাধীনতা তো শুধু উদযাপনের বিষয় নয়, স্বাধীনতার মর্যাদা রক্ষা করাও আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই চলুন গতকালের দেশাত্মবোধের আবেগকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের সুন্দর সকাল, সুন্দর কিছু কথা আর গানে ভালো লাগার মুহূর্ত নিয়ে।
2: এই ভারতে নাই যাহা তা ভূ ভারতে নাই, মানুষ যাহা চায় স্বর্গে গিয়ে আমরা হেথায় পাই।

শ্রোতা বন্ধু, ইতিহাসের কিছু দিন শুধু একটি তারিখ নয়, বরং একটি ভূখণ্ডের পরিচয় এবং তার দীর্ঘ পথ চলার সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ এক মুহূর্ত। আজ আমরা ফিরে দেখব তেমনি একটি ঐতিহাসিক অধ্যায়। আজ 16 আগস্ট। আজকের এই দিনটি পুদুচেরির ভারতের সঙ্গে সংযুক্তির ইতিহাসকে কিন্তু নির্দেশ করে। একসময় পুদুচেরি ছিল ফরাসি শাসনের অধীনে। ভারতের স্বাধীনতার পরও পুদুচেরি তখনও ফরাসি প্রশাসনের অধীনে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে পুদুচেরির সংযুক্তির দাবি আরও জোরালো হয়ে ওঠে। দীর্ঘ আলোচনা, রাজনৈতিক উদ্যোগ এবং মানুষের আকাঙ্ক্ষার পর শেষে 1954 সালে পুদুচেরিতে ফরাসি শাসনের অবসান ঘটে এবং পুদুচেরি ভারতের প্রশাসনের অধীনে আসে। তাই এই দিনটি শুধু পুদুচেরির ইতিহাসে একটি দিন নয়, বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা বলতেই পারি। কারণ এই দিনটি ছিল দীর্ঘ ফরাসি শাসনের অবসান এবং

ভারতের সঙ্গে পুদুচেরির নতুন পথ চলার কিন্তু এক সূচনা। পরবর্তীতে 1962 সালে পুদুচেরির ভারতের সঙ্গে সংযুক্তি আইনগতভাবে সম্পূর্ণ হয়। পুদুচেরির এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে একটি ভূখণ্ডের রাজনৈতিক পরিচয় বদলে গেলেও তার সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য তার নিজস্ব পরিচয়কে ধরে রাখে। আর সেই কারণেই পুদুচেরির ভারতের সঙ্গে সংযুক্তির ইতিহাস ভারতীয় ইতিহাসের পাতায় একটি বিশেষ অধ্যায় হয়ে রয়েছে।

শ্রোতা বন্ধু, অন্যান্য দিনের মতো আজকের দিনটিও কিন্তু নানা ঐতিহাসিক ঘটনা, জন্ম মৃত্যুর স্মৃতি বহন করছে। চলুন জেনে নিই আজকের দিনের ইতিহাস কি বলছে। 1687 সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক ও মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইংরেজরা সুতানুটিতে অস্ত্রাগার ও পতাস্ত্র নির্মাণের অনুমতি লাভ করে। 1843 সালে ব্রাহ্ম ধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে যোগাযোগের উদ্দেশ্যে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল আজকেরই দিনে। 1873 সালের 16 আগস্ট কলকাতার বিডন স্ট্রিটে শরৎচন্দ্র ঘোষের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল থিয়েটার। প্রখ্যাত পপ গায়িকা অভিনেত্রী ম্যাডোনার জন্ম হয় 1958 সালের আজকের দিনে। এছাড়া ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় দার্শনিক ও সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ ঘটে 1886 সালের আজকের দিনে। কিংবদন্তি কাওয়ালি গায়ক নুসরত ফতেহ আলী খান প্রয়াত হন 1997 সালের আজকের দিনে। আর 2018 সালের আজকের দিনে পরলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। তো এই ছিল আজকের দিনের ইতিহাস।

শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি আপনাদের বহু প্রতীক্ষিত পর্ব লিখছি তোমায় পর্বে। আর এই পর্বে প্রথম যে চিঠিখানি পড়ব সেটি লিখেছেন অভিজিৎ মণ্ডল হুগলি থেকে। জীবন মানেই দ্বন্দ্ব, বিরোধ, ঘাত প্রতিঘাত, সংঘাত। তবু সেই বাধা বিপত্তিকে তুচ্ছ করে সমাজে এমন কিছু মানুষ থাকে যারা দেশের সেবায়, দশের সেবায় নিঃস্বার্থ লড়াই করে যাচ্ছে আজও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যে। যেমন অমরনাথবাবু, সবাই তাকে মাস্টারবাবু বলেই ডাকে, তবে আমি তাকে কোনোদিন মাস্টারই করতে দেখিনি। দেখেছি গ্রামীণ হাসপাতালের আউটডোরের বাইরে বসে বৃদ্ধ বৃদ্ধা পেশেন্টদের কম্পাউন্ডার যে না লিখে ওষুধ দিয়ে দেয়, সেই ওষুধগুলিকে সরল বাংলা ভাষায় লিখে কখন কোটা কোনটা খেতে হবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। না, এর জন্য কোনো বেতন চাননি তিনি। প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত তাকে দেখেছি আমাদের মহকুমার কোর্ট চত্বরে। কোর্টে দোষী নির্দোষী সাক্ষী সবুজ সবাই কেমন যেন গম্ভীর হয়ে থাকে, কারো মুখে কোনো হাসি থাকে না। তাই তিনি সেখানে গিয়ে সকলের সাথে হাসি মুখে কথা বলেন, বোঝান তাদের যে জীবন একটাই, দুঃখ ব্যথা

0: আসবে যাবে রাতের পর যেমন দিন, দুদিনের দুর্ভাবনা একদিনে যেন না ভেবে ফেলে কেউ। দুদিনের খাবার একদিনে খেয়ে ফেললে ঠিক যেমনটি ক্ষতি হয়, তেমনি দুদিনের ভাবনা একদিনে ভাবলে ঠিক তেমনটি ক্ষতি হবে। সন্ধ্যায় ফেরার পথে প্রায় প্রতিদিনই 10-12টা বাড়িতে তার ডাক পড়ে। কার বিবাহ, তো বোন বাবার সম্পত্তি নিয়ে ভাইদের সাথে ঝামেলা করছে, কার ছেলে স্কুল ছেড়েছে, কার বাবার সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে, কার বৃদ্ধা মায়ের পেনশনের টাকা কোন ছেলে এটিএম দ্বারা তুলে নিয়ে নিজের পকেট ভরাচ্ছে, কোন বৃদ্ধার সম্পত্তি ভাসুরপো দেওয়ার পরে কতটা ভোগ করছে, সমস্ত সমস্যার সমাধান যে মানুষটা এক পায়ে আজও করে চলেছে। বন্ধু অভিজ্ঞাপন, তোমার এই পক্ষের বিষয় সংঘাত। লিখতে বসে অমরনাথবাবুর নাম না লিখে পারলাম না। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি।
1: এই মুহূর্তে কিন্তু আমার হাতেও আরও একখানি চিঠি রয়েছে, পড়ে শোনাই তাহলে এই চিঠিখানি। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাত টপকে হোঁচট খেতে খেতে একটা জায়গায় থিত হওয়ার স্বপ্ন দেখছি আমরা। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে যারা, তাদের জীবনেও একই লয়ে একই ছন্দে জীবন প্রবাহ চলতে পারে না। আসলে জীবনযাপনের পুরো বৃত্তটা একটা বৃত্তাকারে ঘূর্ণায়মান, ভালো মন্দের মিশেল নিয়েই তো জীবন। যারা ভালোর বৃত্ত অথবা সুখের বৃত্তটা হিসেবের মধ্যে রাখতে পারবে, তারা মন্দ বা দুঃখের বৃত্তটা কমিয়ে ফেলতে পারবেন। আমার ছোট্টবেলায় বেশ ভালো সময়ের মধ্যেই কাটাতে পেরেছিলাম। পিতা পিতৃব্যদের যৌথ সংসারের মধ্যে বিদ্যালয়ের পাঠ সাঙ্গ করতে পেরেছিলাম একটি সুশৃঙ্খল ছন্দে। পান থেকে চুন খসলেই পিতৃব্যর করার শাসনে জীবনটাকে সেইভাবেই বেঁধে ফেলেছিলাম। যৌথ সংসারের ভাঙনের পর পিতার মৃত্যুতে ভেঙে পড়েনি একটুও। পিতা ও পিতৃব্যর যৌথ সংসারের পরে আমাদের যৌথ পরিবারের হাল ধরতে হয়েছে। আমাদের ভাই বোনদের নিয়ে মোট সদস্য 8। এক চিলতে হাসির পর আবার সংসার জীবন যুদ্ধের আবহে সংঘাতের নবরূপায়ণ। বিধবা মায়ের সুকৌশলী পরিচালনায় ভাই বোনদের লেখাপড়ার পাঠ সাঙ্গ করতে না করতেই বোনদের পাত্রস্থ করা গেল। সে এক যুদ্ধ জয়ের সংঘাতের অবসান। এবারে চাকরি জীবনেও এক ঘূর্ণায়মান সংঘাতের সঙ্গে লড়াইয়ের অবসান ঘটিয়েছি প্রায় 14.5 বছর আগে। এবারে অবসর হলেও সেই যৌথ সংসারের কর্তা হয়েছি। আক্ষরিক অর্থে বিশ্রামের অবকাশ নেই। পৌত্রপৌত্রীদের সঙ্গে খুনসুটি চলছে অবিরাম, তবে এখন আর সংঘাত নেই একদম। এমনিভাবে আমার সংঘাতের পর পুত্র সংঘাত চলবে। এ চলার কোনো বিরাম নেই যে জীবনে। সবাইকে আগামী স্বাধীনতার 80 বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এই চিঠিখানি লিখেছেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।
0: শ্রোতা বন্ধু, এবারে সব শেষ চিঠিখানি পড়ব। লিখেছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া থেকে। প্রিয় বিজ্ঞাপন, জয়পুরের জঙ্গল থেকে একটা হাতি দল ছুট হয়ে শহরে ঢুকে পড়েছিল। বেশ শুরু হয়ে গেল সংঘাত। লোকেরা কেউ পেছনে চিৎকার করে, ছোকরারা ফটকা পাঠিয়ে তাকে বিভ্রান্ত করেছিল। হাতি দিশেহারা অবশেষে বন বিভাগের লোক তাকে উদ্ধার করে। এই অহেতুক সংঘাত সহৃদয় হলেই এড়ানো যায়। দুই গোষ্ঠীর সংঘাত হিংস্রতা আনে, তাণ্ডব চলে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় তৃতীয় পক্ষের উপস্থিতিতে সমাধান করতে হবে এই চেতনা, এই উপলব্ধি জনমানসে আনতে হবে। সংঘাত যা ক্ষতিকর তা কোনো মতেই গ্রাম্য নয়, প্রয়োজনে চাই সরকারের কড়া পদক্ষেপ। এতে দেবীদাস বন্দ্যোপাধ্যায়, দিক পার, বাঁকুড়া। শ্রোতা বন্ধু, অভিজ্ঞাপনের এই শেষ বিষয়টি, শেষ পক্ষের বিষয়টি আপনাদের আবারও জানিয়ে দিই।

জীবন মানে কি শুধু পথ চলা, নাকি সেই পথের বাঁকে রয়েছে ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব আর সংঘাত? কখনো নিজের সঙ্গে নিজের, কখনো মানুষের সঙ্গে মানুষের, আবার কখনো মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হয় সংঘাত। সেই সংঘাতে কখনো বদলে দেয় আমাদের জীবনযাত্রার নকশা, মতের অমিল, স্বার্থের দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন কিংবা সামাজিক বৈষম্য।

কখনো মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হয় সংঘাত, সেই সংঘাতে কখনো বদলে দেয় আমাদের জীবনযাত্রার নকশা, মতের অমিল, স্বার্থের দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন কিংবা সামাজিক বৈষম্য, সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে সংঘাত। আরও একটি সংঘাতের নির্মম চেহারা আমাদের ভাবিয়ে তুলছে মানুষ ও পশুর সংঘাত। এইসব সমস্যার আলোচনা করতে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের জন্য বিজ্ঞাপনের চিঠির বিষয় সংঘাত। আর জীবনের নানা ক্ষেত্রে সংঘাতের অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। এই সংঘাতের কারণ কি, এর সমাধানই বা কোথায়? আপনার জীবনের অভিজ্ঞতা, ভাবনা, উপলব্ধি ও মতামত লিখে জানান। আমাদের মেল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। আর আরেকবার জানিয়ে দিচ্ছি আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় সংঘাত।

0: শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি তথ্যে। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আগামী 18 আগস্ট কৈলাসহরের সরকারি আইটিআইয়ে একটি চাকরি মেলা অনুষ্ঠিত হবে। সকাল 11টা থেকে শুরু হয়ে এই মেলা বিকেল 4টে পর্যন্ত চলবে। এই জব ফেয়ারে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে থাকা একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে যুব সংগঠক গ্রুপ সি নন গ্যাজেটেড পদের জন্য নিয়োগের জন্য গত 22 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল www.tpsc.tripura.gov.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার, ব্যক্তিত্ব যাচাই পরীক্ষা, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট আগামী 15 সেপ্টেম্বর 2026 তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর জন্য বিস্তারিত জানতে আপনারা লগ ইন করতে পারেন www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটটি। আরও একটি তথ্য রয়েছে। পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে, ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা যারা প্রি মেট্রিক স্কলারশিপ এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করেছেন বা করবেন কিন্তু এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার সিডিং নেই, তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন অতি অবশ্যই আগামী 30 আগস্ট 2026 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার সিডিং করিয়ে নেন। অন্যথায় স্কলারশিপ না পাওয়ার প্রশ্নে পরবর্তী পর্যায়ে কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা থাকবে না। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে অতি সত্বর আধার কার্ড সংযুক্ত করার জন্য জানানো হয়েছে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
1: বন্ধু, এবারে একটু শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক। আমরা রাত্রিবেলা সময় মতো সবাই হয়তো ঘুমোতে যাই কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারাদিনের ক্লান্তি যেন আমাদের বলতে থাকে যে পর্যাপ্ত ঘুমের পরেও এই ক্লান্তিটা কেন এসছে। সারাদিন ক্লান্ত লাগছে, কোনো কাজ করতে ভাল লাগছে না, কেমন একটা ঘুম ঘুম ভাব, অথচ রাতে তো ভালোই ঘুম হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? ঘুমের সময় আমাদের শরীর বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যায়, যার মধ্যে ডিপ স্লিপ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্তরে শরীর এবং মস্তিষ্ক সম্পূর্ণ বিশ্রাম পায়। যদি কোনো কারণে এই ডিপ স্লিপ ব্যাহত হয় তাহলে কিন্তু ঘুমের সময়কাল যথেষ্ট হলেও শরীর ঠিকভাবে বিশ্রাম পায় না। অনেক সময় দেখা যায় ব্যক্তি নাক ডাকছেন বা মাঝে মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, এটি কিন্তু স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। এই অবস্থায় ঘুমের সময় শরীরে অক্সিজেনের মাত্রাটা কমে যায়, ফলে ঘুমের সমস্যা হয় এবং সকালে ওঠার পরও কিন্তু সেই ক্লান্তিটা সারাটা

দিন আপনার মধ্যে থেকে যায়। অনেক সময় অতিরিক্ত ঘুমও শরীরকে দুর্বল করে, ফলে এনার্জি কমে যায় এবং সারাদিন একটা ক্লান্তি ভাব থাকে। এছাড়া মানসিক স্বাস্থ্য একটি বড় কারণ। অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং ডিপ্রেশনের মতো রোগে আক্রান্ত মানুষ প্রায়ই কিন্তু এমন অনুভব করেন, যতই ঘুমোন না কেন শরীরে ক্লান্তি কাটছে না। শারীরিক কিছু অসুস্থতাও এই সমস্যার জন্য দায়ী হতে পারে। হিমোগ্লোবিন কমে গেলে অর্থাৎ অ্যানিমিয়া, শরীরে অক্সিজেন চলাচল কমে যায়, ফলে সারাদিন দুর্বলতা ও ক্লান্তি অনুভূত হয়। তাছাড়া হাইপোথাইরয়েডিজম এবং ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতেই পারে। এক্ষেত্রে এই সমস্যার টানা 2-3 সপ্তাহ যদি চলতে থাকে, অবহেলা কিন্তু একেবারেই করবেন না বন্ধু, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে একজন চিকিৎসক ফাস্টিং ব্লাড সুগার, কমপ্লিট ব্লাড কাউন্ট, সোডিয়াম পটাশিয়াম লেভেল, থাইরয়েড ফাংশন এবং কিডনির পরীক্ষা করাতে কিন্তু অবশ্যই বলতে পারে আপনাকে। স্লিপ স্টাডিও করা হয়, যেখানে ঘুমের সময় শরীরের অক্সিজেনের মাত্রা এবং শ্বাস প্রশ্বাসের ধরনটা কিন্তু পর্যবেক্ষণ করা হয়। সঠিক কারণ নির্ণয় করলে, চিকিৎসা শুরু করলে এবং এই সমস্যার সমাধান কিন্তু অতি দ্রুত সম্ভব। নিজের জীবনযাত্রা, ঘুমের অভ্যাস এবং শারীরিক অবস্থার বিষয়ে সময় থাকতেই কিন্তু আমাদের সকলকে সচেতন হতে হবে, তাই না? তাই আপনারা যদি একই সমস্যা থেকে থাকে তাহলে নিজের দিকে খেয়াল রাখুন, আর হ্যাঁ, প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

বন্ধু, এবারে আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একখানি বিজ্ঞপ্তি। একটু জানি, রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026, এই পদে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু 734টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 7 আগস্ট 2026 থেকে এবং শেষ তারিখ রয়েছে 5 সেপ্টেম্বর 2026। এই পদের নাম অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, শূন্যপদ রয়েছে মোট 734টি। মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেড বা আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু আপনাদের সেক্ষেত্রে থাকতেই হবে। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণভাবে 15 থেকে 24 বছর, অবশ্যই 5 সেপ্টেম্বর 2026 অনুযায়ী, এবং সংরক্ষিত শ্রেণীতে নিয়ম অনুযায়ী ছাড় তো অবশ্যই রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে 10ম এবং আইটিআইয়ের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর কিন্তু প্রার্থীদের ফাইনালি নির্বাচন করা হবে। তাহলে আবেদনের শেষ তারিখ রয়েছে 5 সেপ্টেম্বর 2026 রাত ঠিক 11:59 পর্যন্ত। আর আবেদন করতে হলে আপনাদের ভিজিট করতে হবে www.rcf.indianrailways.gov.in এই ওয়েবসাইট। বন্ধু, তাহলে জানিয়ে দিলাম আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য আর একখানি ছোট্ট বিজ্ঞপ্তি।

0: শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটায় সময় বলছে এবার কিন্তু আমাদের বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে যথারীতি আপনাদের অবশ্যই জানিয়ে দেব আজকের দিনটি কেমন যাবে, মানে আজকের আবহাওয়া কেমন যাবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে রাজ্যের সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 58%। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আর এরই সঙ্গে শেষ করতে হচ্ছে আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
1: আমি নিবেদিতা।
0: সবাই খুব ভালো থাকবেন, ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন। নমস্কার।
2: He presents Morning News. Good morning, I'm Anuja Kumar. The headlines. Prime Minister Narendra Modi urges all parties to support implementation of women's reservation in Parliament and state assemblies to strengthen women's contribution in shaping India's policies. Prime Minister announces free online coaching for competitive exams aspirants to ease financial burden on their families. 1 crore youths to be trained in artificial intelligence in next 1 year. Suryapath Tiranga, first of its kind campaign involving Indian missions in over 50 countries, concludes in San Francisco. Government rolls out foreign asset disclosure scheme for small taxpayers. And in chess, world number one Magnus Carlsen retains eSports World Cup title. And now the news in detail. Prime Minister Narendra Modi has announced to provide free online coaching for students belonging to poor and middle-class families. In his address to the nation, Mr. Modi said, the move is aimed at easing the financial burden of aspirants preparing for competitive exams. He said this will save thousands of crore rupees of middle-class families in coaching classes.
3: विभिन्न परीक्षाओं की फ्री ऑनलाइन कोचिंग हमने करने का निर्णय किया है। डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर है, हमारे पास उत्तम टैलेंट है, टीचर्स हैं। उन संसाधनों को जोड़ करके हम देश के नौजवानों को फ्री कोचिंग देने का एक पूरा नेटवर्क हम खड़ा करने वाले हैं।
2: The Prime Minister said that the government has decided that 1 crore youth will be given training in AI skilling in the next 1 year. He said this will enable them to take the lead in the global AI sector. Mr. Modi said the country has to focus on 3 things, cost, quality and skill.
3: हमने पिछले दिनों AI Impact Summit किया था। AI का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को AI

0: সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আজকে সকালটা যেন একটু অন্যরকম।
1: গতকাল ছিল 15ই আগস্ট, আমাদের দেশের স্বাধীনতা দিবস। গতকাল হয়তো তোমরা কেউ হাতে ছোট্ট তেরঙ্গা নিয়ে স্কুলে গেছো, কেউ দেশাত্মবোধক গান গিয়েছো, কেউ আবার টেলিভিশনের পর্দায় দেখেছো লালকেল্লার প্রাচীরে উঠতে থাকা আমাদের জাতীয় পতাকা। কিন্তু তোমরা কি কখনো ভেবেছ এই পতাকাটা আমাদের হাতে পৌঁছলো কিভাবে, এই স্বাধীন আকাশটা আমরা পেলাম কিভাবে? আজ আমরা যে নির্ভয়ে কথা বলি, নিজের পছন্দের স্বপ্ন দেখি, নিজের মতো করে বাঁচার কথা ভাবি, এই অধিকারগুলো একদিনই পেয়ে গেছি আমরা। না ছোট্ট বন্ধুরা, এর পেছনে আছে অগণিত মানুষের চোখের জল, আছে কারো জেলখানার অন্ধকার রাত, কারো মায়ের বুক খালি হয়ে যাওয়ার যন্ত্রণা, কারো ফাঁসির মঞ্চে হাসি মুখে উঠে যাওয়ার গল্প। আছে এমন হাজার হাজার মানুষের নাম, যাদের অনেকের নাম আমরা আজ মনে রাখি না। তাই আজকের কাকলিতে তোমাদের শোনাবো একটি গল্প। তবে এই গল্পের কোনো শুরু নেই, কোনো শেষও নেই, কারণ এটা আমাদের স্বাধীনতার গল্প। একদিন এক ছোট্ট ছেলে তার দাদুর কাছে গিয়ে প্রশ্ন করেছিল, দাদু দাদু, স্বাধীনতা দেখতে কেমন? দাদু একটু হেসে বলেছিল, স্বাধীনতা দেখতে কেমন তা আমি জানি না রে, তবে স্বাধীনতার গন্ধ কেমন তা আমি জানি। ছেলেটি অবাক হয়ে বলল, স্বাধীনতার আবার গন্ধ আছে? দাদু বললেন, আছে আছে, কখনো তা মাটির গন্ধের মতো, কখনো মায়ের আঁচলের মতো, কখনো আবার রক্তের গন্ধের সঙ্গে মিশে থাকা অশ্রুর মতো। ছেলেটি চুপ করে গেল। তখন দাদু জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, চল তোকে আজ একটা গল্প শোনায়।

গল্পটা শুরু হয়েছিল অনেক অনেক বছর আগের। তখন আমাদের দেশ পরাধীন, দেশের সম্পদ, দেশের মাটি, দেশের মানুষের পরিশ্রম সবকিছুর উপর বিদেশি শাসনের নিয়ন্ত্রণ। মানুষের মনে তখন একটা প্রশ্ন ধীরে ধীরে বড় হচ্ছিল, আমাদের দেশ কি কখনো আমাদের হবে না? এই প্রশ্ন থেকেই জন্ম নিতে শুরু করেছিল প্রতিবাদ। 1857 সালে ভারতের মাটিতে ছড়িয়ে পড়ল এক বড় বিদ্রোহ। সিপাহী থেকে সাধারণ মানুষ অনেকেই অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। আর এই সংগ্রামের অন্যতম সাহসী মুখ ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এক হাতে তলোয়ার, অন্য হাতে নিজের সন্তানকে আঁকড়ে ঘোড়ার পিঠে ছুটে সেই নারী আজও বলে যান, নারীরা দুর্বল নয়, অন্যায়ের সামনে মাথা নত করা তার স্বভাব নয়। আর সেই সাহসের গল্প শুধু ঝাঁসিতেই থেমে থাকেনি, দেশের নানা প্রান্তে নানা সময়ে নানা মানুষ নিজেদের মতো করে লড়াই করেছেন। কেউ হাতে অস্ত্র তুলে নিয়েছেন, কেউ হাতে তুলে নিয়েছেন চরকা, কেউ কলম, কেউ গান, কেউ আবার নিজের জীবনটাই উৎসর্গ করেছেন।

0: ছোট্ট বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা অনেক বড় বড় নাম পড়ি, কিন্তু ইতিহাস আসলে শুধু বড় নামের গল্প নয়। ইতিহাস তৈরি হয় অসংখ্য সাধারণ মানুষের হাত ধরে। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারী, যুবক, দেশের স্বাধীনতার স্বপ্নে সবাই কোনো না কোনোভাবে যুক্ত হয়ে গিয়েছিল তখন। আর সেই সময় বাংলার মাটিতেও জন্ম নিয়েছিল একের পর এক সাহসী তরুণ। তাদের মধ্যে একজন ক্ষুদিরাম বসু। ভাবতে পারো, তোমাদের বয়সের কাছাকাছি একটা ছেলে যে বয়সে হয়তো খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকার কথা, বন্ধুদের সঙ্গে গল্প করার কথা, কিংবা স্কুলের বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সেই ক্ষুদিরামের মনে জন্ম নিয়েছিল দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তিনি ভয় পাননি। মাত্র 18 বছরের সেই তরুণের আত্মত্যাগ আজও আমাদের মনে প্রশ্ন তুলে, দেশের জন্য আমরা কতটা দিতে প্রস্তুত।
1: সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
0: তারপর আসে আরেকটি নাম, প্রফুল্ল চাকি, তারপর বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার সাহস আর আত্মবিশ্বাসের জন্য মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন বাঘা যতীন। তিনি বিশ্বাস করতেন পরাধীনতার শিকল ভাঙতে হলে ভয়কে জয় করতে হবে, আর সেটা একদিনে সম্ভব নয়। একটা জাতিকে জাগাতে হবে, কিন্তু স্বাধীনতার লড়াই শুধু বাংলার মাটিতে সীমাবদ্ধ ছিল না। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তখন একই স্বপ্ন, ভারত স্বাধীন হোক, ভারত স্বাধীন হোক।

পাঞ্জাবের মাটিতে জন্ম নিয়েছিলেন এক তরুণ যার নাম ভগৎ সিং। বয়স খুব বেশি ছিল না, কিন্তু তার চিন্তা ছিল গভীর। তিনি শুধু নিজের জন্য স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন এমন এক দেশ যেখানে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, যেখানে শোষণ থাকবে না, যেখানে মানুষ নিজের অধিকার নিয়ে বাঁচবে। ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও তার চোখে ভয় ছিল না, ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। আর তার সঙ্গে উচ্চারিত হয়েছিল আরও দুটি নাম, রাজগুরু এবং সুখদেব। তিনটি তরুণ প্রাণ, তিনটি স্বপ্ন, তিনটি আত্মত্যাগ। তাদের জীবন আমাদের শেখায় দেশপ্রেম শুধু মুখে বলার বিষয় নয়। দেশপ্রেম মানে

যেন ছোট্ট বন্ধুরা স্বাধীনতার লড়াইয়ে শুধু পুরুষরাই এগিয়ে আসেননি, নারীরাও ছিলেন সামনের সারিতে, অনেক সময় একেবারে প্রথম সারিতে। বাংলার মাটিতে এমনই এক সাহসী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামের সেই তরুণী অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বুক চিরে, দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকেও তুচ্ছ করেছিলেন তিনি। আর ছিলেন মাতঙ্গিনী হাজরা, বয়স তখন অনেক কিন্তু মন তরুণের মতোই সাহসী। ১৯৪২ সালের আন্দোলনে জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে গিয়েছিলেন তিনি, গুলির আঘাতেও তার হাত থেকে পতাকা পড়ে যায়নি। মুখে তখনও উচ্চারণ করছিলেন বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাবো তো ছোট্ট বন্ধুরা, একজন

বৃদ্ধা নারী, চারদিকে ভয়, গুলির শব্দ, তবু হাতে জাতীয় পতাকা। এই দৃশ্য কি কখনো ভোলা যায়? আর ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলেও স্বাধীনতার আগুন জ্বেলেছিল নাগা পাহাড়ের তরুণী রানী গাইদিনলিও। খুব অল্প বয়সেই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তাকে বন্দিও করা হয়েছিল। দীর্ঘ বছর কারাগারে থেকেও তার মনকে বন্দি করা যায়নি। কারণ শরীরকে বন্দি করা যায়, কিন্তু স্বাধীনতার স্বপ্নকে বন্দি করা যায় না। আর এই স্বপ্নকে আরো দূরে নিয়ে গিয়েছিলেন একজন মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কণ্ঠে উচ্চারিত হয়েছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি বিশ্বাস করতেন, দেশকে স্বাধীন করতে চাইলে সাহস চাই, সংগঠন চাই, ত্যাগ চাই। তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সৈনিকরা স্বাধীনতার স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তাদের পদধ্বনি যেন ভারতবাসীর মনে নতুন আশার জন্ম দিয়েছিল। কিন্তু স্বাধীনতার পথ যে শুধু বন্দুকের পথ ছিল না, ছিল অহিংসা আন্দোলনের পথ, ছিল সত্যাগ্রহ, ছিল অসহযোগ, ছিল মানুষের হাতের চরকা, ছিল লবণ আইন ভাঙার আন্দোলন। আর সেই পথের অন্যতম প্রধান পথিক ছিলেন মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন সত্যের কথা, অহিংসার কথা, মানুষকে ভয় না পাওয়ার কথা। তিনি বুঝিয়েছিলেন একজন মানুষ একা হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু কোটি কোটি মানুষ যদি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সবচেয়ে শক্তিশালী শাসন ব্যবস্থার ভীত কেঁপে উঠতে পারে।

0: এরপর এলো 1942 সাল। দেশ জুড়ে উঠল একটা ডাক, ভারত ছাড়ো। সেই আন্দোলনের ছাত্র যুবক থেকে সাধারণ মানুষ অনেকেই পথে নেমেছিলেন, অনেকেই জেলে গেছেন, অনেকেই প্রাণ দিয়েছেন, কেউ ইতিহাসের বইয়ে জায়গা পেয়েছেন, আবার কেউ পাননি। কিন্তু তাদের প্রত্যেকের ত্যাগ মিশে আছে আমাদের স্বাধীনতার গল্পে। তারপর এলো সেই বহু প্রতীক্ষিত দিন, 15 আগস্ট 1947। দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীন হল। আকাশে উঠল তেরঙ্গা, মানুষের চোখে জল, মুখে হাসি। কেউ আনন্দে কাঁদলেন, কেউ প্রিয়জনকে মনে করে কাঁদলেন, কারণ স্বাধীনতা এসেছিল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার পথে কত মানুষ হারিয়ে গিয়েছিল, কত মা তাদের সন্তানকে হারিয়েছিলেন, কত স্ত্রী হারিয়েছিলেন স্বামীকে, কত সন্তান আর কোনো দিন বাবার হাত ধরতে পারেনি। তাই দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। ধর্ম, ভাষা, জাতি, অঞ্চল এসব পরিচয়ের আগে মনে রাখতে হবে আমরা সবাই ভারতীয়, কারণ দেশ গড়া শুধু সৈনিকের হাতে নয়, দেশ গড়ে ওঠে ছাত্রের বইয়ের পাতায়, শিক্ষকের পাঠে, কৃষকের মাঠে, শ্রমিকের ঘামে, বৈজ্ঞানিকের গবেষণায়, শিল্পীর সৃষ্টিতে, আর সাধারণ মানুষের সৎ কাজে। ছোট্ট বন্ধুরা, গতকাল আমরা স্বাধীনতা দিবস পালন করেছি, আজ কিংবা তার পরের দিন আমাদের নিজেদের একটা প্রশ্ন করা দরকার, স্বাধীনতার এত বছর পর আমরা কেমন ভারত গড়তে চাই? এমন ভারত যেখানে কোনো শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না, এমন ভারত যেখানে মেয়েরা ভয় না পেয়ে নিজের স্বপ্নের পথে হাঁটতে পারবে, এমন ভারত যেখানে মানুষ অন্য মানুষের ভাষা, সংস্কৃতি, বিশ্বাসকে সম্মান করবে, এমন ভারত যেখানে প্রকৃতি থাকবে নিরাপদ, এমন ভারত আমরা গড়তে চাই যেখানে সত্য কথা বলার জন্য কাউকে ভয় পেতে হবে না। এই ভারত গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, শুধু বড়দেরও নয়, এই দায়িত্ব আমাদেরও, এই দায়িত্ব তোমাদেরও, হ্যাঁ তোমাদের। আর যে ছোট্ট ছেলেটা স্কুলে যায়, আর যে ছোট্ট মেয়েটা বই হাতে স্বপ্ন দেখে, তারাই তো আগামী দিনের ভারত, তারাই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, শিল্পী, ডাক্তার, সৈনিক, প্রশাসক, কৃষিবিদ এবং সাংবাদিক। আর সবচেয়ে বড় কথা, তারাই আগামী দিনের নাগরিক।
1: দুর্গম গিরি কান্তারু মরু দুস্তর পারাবার।

যেতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কি ধরি বিহাল আছে কার হিম্মত, কি আছো জোয়ান হওয়া গুয়ান হাকিছে ভবিষ্যৎ, এতো পানভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার, তিমিরো রাত্রি মাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান, চুক চুকান্ত সঞ্চিত ব্যথা খুশি আছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তুলন, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না আমরা মুসলিম ওই জিজ্ঞাসী কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পছু যাত্রীর মনে সন্দেহ জাগি আজ, কান্ডারি তুমি ভুলিবি কি পথ ত্যাজিবি কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার, কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লা।

0: ত্রিসংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ দাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবি কি পথ, ত্যাজিবি কি পথ মাঝ, করে হানাহানি তবু চলটানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশের প্রান্তর, বাঙালির খুনে লাল হল জেঠা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদের এখানে রাঙিয়া পুনর্বাণ, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে কারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
1: তাই আজকের এই অনুষ্ঠানের গল্পটা এখানে শেষ করছি না, কারণ শুরুতেই বলেছিলাম এই গল্পের কোনো শেষ নেই। ক্ষুদিরামের সাহস থেকে ভগৎ সিং এর স্বপ্নে, প্রীতিলতার আত্মত্যাগ থেকে মাতঙ্গিনী হাজরার অদম্য সাহসে, নেতাজির আহ্বান থেকে গান্ধীজির সত্যাগ্রহে, আর অগণিত নাম না জানা মানুষের আত্মবলিদান থেকে আমরা পেয়েছি স্বাধীনতার আলো। এখন সেই আলোকে আরো উজ্জ্বল করে রাখার দায়িত্ব আমাদের। আর যদি কোনো বন্ধু অন্য বন্ধুকে তার ভাষা নিয়ে অপমান না করে, সেটাও দেশপ্রেম। আর যদি কেউ রাস্তায় পড়ে থাকা আবর্জনা তুলে নির্দিষ্ট জায়গায় ফেলে, সেটাও দেশপ্রেম। আর যদি কোনো ছেলে তার বোনের স্বপ্নকে সম্মান করে, সেটাও দেশপ্রেম। আর যদি কোনো মেয়ে নিজের স্বপ্নকে ভয় না পেয়ে এগিয়ে যায়, সেটাও স্বাধীনতার উদযাপন। আর যদি আমরা গাছ লাগাই, জল অপচয় না করি, বয়স্ক মানুষকে সম্মান করি, দুর্বল মানুষের পাশে দাঁড়াই, তবুও আমরা দেশকে ভালোবাসি। কারণ দেশ মানে শুধু একটা মানচিত্র নয়, দেশ মানে মানুষ, মাটি, নদী, ভাষা, গান, স্মৃতি, দেশ মানে আমাদের আগামী।

গানটি শিল্পী ছিলেন সোমাশ্রী রায়। শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। স্বাধীনতা দিবসে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলের আওতায় পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোন অতিক্রম করে জাতীয় পতাকার চেতনাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। দেশ কৃতজ্ঞচিত্তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। দাবায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ফ্রান্সের প্যারিসে, স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বেলারুশের গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে 2-0 ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন তারা যাতে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের যথাযথ সম্মান জানাতে এবং তারা যাতে যত দ্রুত সম্ভব বিধানসভা ও লোকসভায় 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন সেটি নিশ্চিত করতে সবাই যেন এগিয়ে আসেন। তিনি বলেন, দেশের নীতি নির্ধারণে অবদান রাখার সুযোগ মহিলাদের দেওয়া উচিত।
1: জল্দ সে জল্দ হমারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: আগামী এক বছরে 1 কোটি তরুণ তরুণী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দেশের যুব সমাজ এর ফলে এআই ক্ষেত্রে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা দেওয়ার ঘোষণা করেন। প্রথম সারির শিক্ষকদের তত্ত্বাবধানে সকলের কাছে উন্নত মানের শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে কোচিং ক্লাসের জন্য মধ্যবিত্ত পরিবারগুলির যে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় সেটি বাঁচবে।
1: বিভিন্ন পরীক্ষাকে ফ্রি অনলাইন কোচিং হমনে করনে কা নির্ণয় কিয়া হ্যায়। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হ্যায়, হমারে পাস উত্তম ট্যালেন্ট হ্যায়, টিচার্স হ্যায়, উন সংসাধনো কো জোড় করকে হম দেশ কে নওজওয়ানো কো ফ্রি কোচিং দেনে কা এক পুরা নেটওয়ার্ক হম খড়া করনে ওয়ালে হ্যায়।
0: ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে

স্থাপনের লক্ষ্যে সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হয়। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করেছে। পূর্বে ফিজি থেকে শুরু করে পশ্চিম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত 54টি দেশের একাধিক টাইম জোন অতিক্রম করে এই রিলে শেষ হয়। হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবেই এই সূর্যপথ তিরঙ্গার আয়োজন করা হয়েছে। ফিজিতে ভারতের হাই কমিশন থেকে শুরু হওয়া ধারাবাহিক এই যাত্রাপথটিকে এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার চেতনাকে বহন করেছে এবং বিশ্বজুড়ে ভারতীয় ও ভারতের বন্ধুদের একত্রিত করেছে। স্যান ফ্রান্সিসকোতে ভারতের কনসাল জেনারেলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ধারাবাহিক যাত্রা শেষ হয়। এছাড়াও ভারতের জাতীয় চেতনা ও গর্বের প্রতীক হিসেবে বন্দে মাতরমের দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে উদযাপন করতে জাতীয় স্তোত্রের 150 বছর পূর্তির বিষয়টিও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রবাসী ভারতীয়রা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই আয়োজনে সামিল হন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে আজ থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে আজকের দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনের কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি যারা কোনো কারণে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না তাদের জন্য সমপর্যায়ের সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আশীষবাবু ছিলেন রামপুরহাটের 5 বারের বিধায়ক। এবার তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কিভাবে তৃণমূল কংগ্রেসের এই নেতার মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 2 দিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। সফরকালে তিনি চেন্নাই, চেঙ্গলপট্টু, তিরুভারুর এবং থাঞ্জাভুরে বিভিন্ন শিক্ষামূলক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন। শ্রী রাধাকৃষ্ণন আজ চেঙ্গলপট্টুর এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইতে নাগাল্যান্ড, মণিপুর ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গণেশনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি চেন্নাইতে হিন্দু মুন্নানির প্রতিষ্ঠাতা প্রয়াত কে রামাগোপালনের লেখার উপর ভিত্তি করে রচিত ইকোজ অফ আ ন্যাশনালিস্ট মাইন্ড বইটি প্রকাশের অনুষ্ঠানেও যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাজস্থানের আলওয়ারে সারস ডেয়ারি কমপ্লেক্সে একটি নতুন কারখানা শিলান্যাস করবেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি দুগ্ধ সমবায় সমিতির দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা এবং গবাদি পশুর খাদ্য তৈরির প্ল্যান্টের ভার্চুয়াল উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে রাজস্থানের 17টি জেলায় 6,262 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার্চুয়াল শিলান্যাস ও উদ্বোধন করা হবে। পাশাপাশি রোজগার উৎসবে 10,500 জনের বেশি নবনিযুক্ত কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ ইউজিসি এনইটি জুন 2026, সিএসআইআর নেট, ICAR অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে এই সাময়িক উত্তরপত্রগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যদিও পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএর আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফাস্ট DS বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবে। প্রকল্পটি আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অর্থ আইনের আওতায় এটি কার্যকর হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 2018 সালের আজকের দিনেই তিনি প্রয়াত হন। 3 বার এনডিএ সরকারের সময়কালে বাজপেয়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 1996 সালে তার প্রথম মেয়াদ ছিল মাত্র 13 দিনের। এরপর 1998 থেকে 1999 সাল পর্যন্ত তিনি দ্বিতীয় মেয়াদে 11 মাস এবং 1999 থেকে 2004 পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2015 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়। দিল্লিতে তার স্মৃতিসৌধ সদৈব অটলে
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ

0: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ বিশিষ্টজনেরা সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসাধারণ দূরদর্শী সম্পন্ন অনন্য এক রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন, যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন একজন তুখোড় সাংসদ, বলিষ্ঠ বক্তা, দক্ষ সাংবাদিক এবং সংবেদনশীল কবি হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় বলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন এমন এক দেশপ্রেমিক রাজনীতিবিদ, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত দেশ সেবায় উৎসর্গ করেছিলেন। জিম্বাবুয়ের ক্যারিবা হ্রদে নৌকাডুবির ঘটনায় 72 জন প্রাণ হারিয়েছে, নিহতদের মধ্যে 18টি শিশু রয়েছে। একটি সূত্র জানাচ্ছে, 90 জন যাত্রী বহনের ক্ষমতা থাকা সত্ত্বেও পুরনো একটি ফেরিতে 153 জনের মতো যাত্রী ছিলেন, 77 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দাবায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন ফ্রান্সের প্যারিসে ইস্পোর্ট ওয়ার্ল্ড কাপে বেলারুশের গ্র্যান্ডমাস্টার ডেনিস লেজাভিককে 2-0 ব্যবধানে পরাজিত করে পরপর দুবার শিরোপা জয় করেছেন। 35 বছর বয়সী নরওয়ের এই খেলোয়াড় পুরো টুর্নামেন্টে অপরাজেয় ছিলেন। অন্যদিকে ব্রোঞ্জ পদক জয়ের খেলায় আলিরাজা ফিরুজাকে 4-1 ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটের গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারত 8 উইকেট ও 288 রান হাতে নিয়ে আজ মাঠে নামবে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার, প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিতে সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন। পশ্চিমবঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশে গতকাল যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রথমবারের মতো লালকেল্লায় গতকাল জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করা হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত 12 বছরে দেশের কোটি কোটি নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প অনুষ্ঠান মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবরকম প্রচেষ্টা করেছেন। সারা দেশের সঙ্গে গতকাল রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশকে নতুন আশা আকাঙ্ক্ষার ভারত হিসেবে এগিয়ে চলছে। দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু গতকাল আগরতলায় মহাত্মা গান্ধীর মূর্তিতে, গান্ধী বেদিতে এবং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনার বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এডিসির উদ্যোগে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুমুলুঙে খুমপুই একাডেমি স্কুল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। আগরতলায় এমবিবি বিশ্ববিদ্যালয়ে গতকাল যথাযথ মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবের লিফট পরিষেবার উদ্বোধন করে তিনি কথা বলেন। লন্ডন বদরপুর রুটে রেল লাইন মেরামতের কাজ চলছে। এই প্রেক্ষিতে এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:45 হিন্দি ছবির গান শুনবেন। সকাল 11:00 শুনবেন

বাংলা ছায়াছবির গান। বেলা 12টায় কাকবরিক অনুষ্ঠান বুখারি বাদল, বেলা 1:05 শুনবেন পান্তা পুরাণ, বিষয় চম্পক নগরী মহোৎসব, অংশগ্রহণে শ্যামশ্রী সূত্রধর এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী পিয়ালী চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 ভক্তিগীতি শুনবেন নারায়ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সন্ধ্যে 6:05 অনুষ্ঠান কল্যাণী, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসর, এতে বয়স্কদের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি, এ প্রসঙ্গে ডক্টর কৌশিক রায়ের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী পিয়ালী চৌধুরী। সন্ধ্যে 7:00 কাকবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 কাকবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 পরিবেশ ভাবনা শুনবেন এবং রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 শুনবেন অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার, রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিল আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানে প্রথম শিল্পী সুবীর সেন।

গানটি শিল্পী ছিলেন মৃণাল চক্রবর্তী। শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারে শিল্পী সবিতা চৌধুরী।

প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছা হয়ে বনে বনে ঘাসে ঘাসে করে আর ফেরে প্রজাপতি প্রজাপতি প্রজাপতি

0: সবিত চৌধুরীর কণ্ঠে গানটির মধ্য দিয়ে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: অন্য ফাঁদে।
3: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আইবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে কল্পবরক সংযোজনায় হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

যত নন ফুঙ্কা হাম তেই লামসগ তিনি নি কক বরক বাই কম থিং যাক হিন্দি তকেনি রচাপুনি পান্ডা ফাইডিচং ও রচাপুনি বিশিংতে তিনি নি

খারি জাগি তঙ্গ কক বরক বাই কম থিং জাক দাল বিদাল হিন্দি টকিনি রচাপ মুং আও তিনি তোয়াশুক জরা বক্রি খেবা পাইরেক পাইরেক ফাইনে হাতি ও তেসা মালাইনা কক চারই আং তিনি অরণ বাসা ছিনাই তিনি ন পান্ডান সংসাখা তাই কম থিঙ্কা আং সীমা পাইথাগ যত্ন ন হামবায়।

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1,260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন জুবিন গার্গের কণ্ঠে, কাছে আছো তুমি ছবি থেকে।

শান এবং জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন গানখানি। এবারে জুন এবং জুবিন গর্গের কণ্ঠে শুনুন আরও একখানি গান।

শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনুন আলেয়া ছবি থেকে কয়েকটি গান। প্রথম গানখানি গিয়েছেন সুদীপ গায়েন।

বাংলা ছবির গান শুনছেন রূপম ইসলামের কণ্ঠে, শুনছিলেন আলেয়া ছবির গান। এবারে শুনুন লজ্জা ছবির গান। এই ছবির প্রথম গানখানি গিয়েছেন কুমার শানু এবং জোজো দ্বৈত কণ্ঠে।

লজ্জা ছবিতে সুমিত কুমারের কণ্ঠের এই গানখানির সঙ্গে শেষ হলো আজকের বাংলা ছবির গায়নের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

দিবরকাহাম চতন আকাশবাণী আগরতলা তাবুক সিংজাগো চিনিতিনি তিপুরজরানী ককবরক আওয়াই পান্ডা পৈলানো খানাবাদী সরাইরকনি পান্ডা বখ্রী বদল।

বেলাই বেলাই খান হামবাই নরক অতি পান্ডা বখ্রি বদল পান্ডা ও ফাই সকাইমান বগে তাই নরক বিশিংতই হাস্তে যত রেডিও গান রক আশোক জাগ রক নরক খান বগে চাইতো নরক নরক যে সানি কক এবার সবই খান কক রং খানি বগে চাইতগৈ আশোকই নরক বিশিংদী তামো ইয়া ফারানি মসং হামজাকমানী এবার চিবাই রক ইয়া ফারানি মসং সাই খান নরক পালকে হামবাই তৈ হামজাকমু ইয়া ফার বেদকমানী মসং তানা বেলাই বেলাই খান হামবাই তা পইলা নাম বুমংসে সঙ্গে নাগ্রাম না আয়ং কোনও আশোক জাক লিপস্টিক কাহামাকে নাইথকে ফুলজা তাই নিনি বখর গতাম বের জাগ খুম নাইথক সকাবলে নিনাবনা নিনি বুম দক কিসে সাই খেনারলা সোনাক্ষী দেবরমা না সোনাক্ষী দেবরমাহাইকে নিনি বিশিংদিন আং সঙ্গা নতিনি নরক চিনি অর এবার খনাই টংনাই রকন পইলা নরক বিশিংদী তামো খনারমানি হই নরক চাই টকা রেসাব মংদা না কক টং দা কেরাং কথমা দা তামো খনারগ্রানাই পইলা যে খনাই টংনাই রকন রেচাপু নরক পাল খে রেসাবি খেনারাই না নরনি রেচাপুনি কক থাই বম রক তামো সোনাক্ষী ফাইদাহাইকে অজনী জং জনি জং ন গীতা খনাই নাইলাই নাই নরনি বসকাঙ্গ নরক নক রেসাব থি ও চোবানান বাকি চিনি সার দঙ্গ খাম তামনা বাকি তাবলা তামনাই সার নি বংকে নরক কিসে সাই খেলার নাই নরক তো তিনি পইলা নকমা বা চিনি সার হাঁকে রতন সার রতন সার নর যতন হামবাই বেদক দি যতন হামবাই ফাইদে হাইকে নরনি অজনী জং জনী জং পাল খে রেচাবলাই দি সার তামনাই দ

0: 사람처럼 내볼마. 아구리니 토키라이 하니바라키리나이 옥두나키르위 자야 옥수붕의 완포한자야 앙벙이냐야 공가보기니 무야무야 보마소리야 속의 한글자야 무증서이냐야
1: 아스는
0: 꼭당 얼음백이야
1: 속의 한글 자만게 바하이 능사이대만 소낙시 바하이께 속 মানে আ সগৈ দা থক কোক বাজার সেরাই দা থক যা কোক না বেরেম বতৈ থক রক বাই সকমান বম থক যা কোক নং আ
0: আ সগৈ
1: নং কামি রক আ রম জাংনাই জাগা রক্ত রতং মানে পখিরি না বান কলক মা কতর মার আইকে নর আর রগ থাঙ্গই আর রক দা রম চালাইসা হাইকে আ রমাইসা কে সগৈ চামানা থক যা কোক বাজার সেরাই চামানি দা থক যা কোক সগৈ চামা থক নি আমা বাবু খরক নেই তংমানে বিসিংগ সব বিথির আরক সগৈছে আর কোক না নং সাইসং না সগৈছে
0: বাবু সগৈছে আর
1: নিন বাবু সগৈছে আর না আগুলি নি তো খিরাই হানি বারাবকে কিরে যাগো হাইদা আ ককটাং বিজাব রগো দা নগৈ সরং না নি আমা দা ফরং নি বাবু দা ফরং না নং সাইসং সাইসং হাইন বুইনি আর খনাই দা সরং গিতা সাই খনা দিকে
0: মেম ফরং
1: ও মেম মেম ফরং যাও খা ব মেম ফরং
0: মেম তো নসি
1: মেম তনুশ্রী নরনি রং নগ ফরংনাই মেম তানা হাকে নিন মেম আস খনা তো কে ফরং মানি বাগৈ নিনি মেম ন ফুনগৈরি মানি এফা ন কক থাইসে বাই ফান তাম ইয়া ফারনানি মসং হামজাক মংনি কক ন
0: হামবাই
1: মেম ন হামবাই বেলাই বেলাই কে মায়া খাইনা নরনি মেম নরক ন না কাহাম কেন ফরং সাল বরং বরং ফরংগো রং নগ ফরং মানো কারিন কামি রগ থাই বোদা ফরং তাবক তো কামি কামি আমজাই আমজাই রগ কবাং মা বরক রক ন সরং গিয়া মানে রং নক রগ ফাইয়া রক তং না নং কামি রগ বো দাপতে হেরক তো রতং রং নগ ফাইয়া সেলের জাগো বিনে আমা বাই দাগি জাখন ফাইয়া খারি রক তং রক তো রতং আবরং বিসিং নরনি নরনি দললে আপতে রক করি নামলে না বেলাই বেলাই খান হামবাই নর গাই ন এই ক সিনি থাসিং সাইমা তো তা কাহামকে রং সরঙই তো থি নাঙ ব ডক্টর অনানি হেনাই হাইকে ফাইদি বেলাই বেলাই খান হামবাই মাইয়াফারকে সোনাক্ষী না সোনাক্ষী ইয়াগুলো সঙ্গাই হাইন হাইখানা লাইফিও নাই ককটাং ন ককটাং তো না তংখনর নিথানি ব ককটং টাইপ তংখন সানাই হাইকে পইলা ন নিনি বং কিসা খানাই নাগারনা
2: সানজা দেবরমা
1: সানজা দেবরমা সানজা জরাতা না হাইকে সানজা দেবরমা নন সঙ্গনাই নাম অ পান্ডাব যতনি লগেও নং বহাইন খরকসা নং অ পান্ডাও তামো সানানি বাকি তিয়ার অঙ্গি ফাইকে কিসা সাইখেনার দি সানজা দেবরমা দ
2: ককটাং
1: ককটাং না নিন ককটাং বুম তামো সানাই কিসা আনো নাহার দি দালালাসি আনো তালাসি দি দ আনো নাহারে নিন ককটাং বুম তামো আবার কিসা সাইখেনার দি
2: আলে বসা
1: এ দ সাদি
2: আঙাল লেবসা আঙাল লেবসা নতসা ও কম নম জি মাগাই বকসা বসা আচিরি চিরি পন্ডে হই লামনা জবছন জালে কো হুম বক বক কে খেদ সলামছন তে বসা গন লেব বসি নে বলং বক মক সানি গন দি হাও কি গয়ে তাংমাং কো সমা কথ
1: বেলাই বেলাই কে হামাই বিনি কক তাং ন বাহাই ইং জা খানার কিসা সাগর দে
0: বেলাই ন খানা তো খা
1: বেলাই খা তো খানা খানা তো কি আ ফকিসা খরব লয়ে ন অম্বা চিনি রাই দেব নতঙ্গু খনা তকজা খাকে হামজাক মানি হাঙ্কে তো ইয়াফারি রে মানিয়াবা ইয়াফা খরবৈফান জং মা হামজাক লাইনাই বলে না সানজা দেবরমান ফাইদি হাইকে সানজা দেবরমানি কিসা সাইমান লাগে না বব কামি রগ আসাইখা ব তাক বসুক রং রেম রগ সরঙই তং ব রং নগ সরঙই তং তাই ব তাক তামরক বিনি ইন্টারেস্ট মানে বিনি মুসং মানি তং থি নাঙ্গ আপ কিসা খানাই না লাইনে ফাইদি সানজা দেবরমা নন পুইলানো সঙ্গনাই নং বো কামিও আসাই কেন সাই খানার গালি
2: কামালঘাট
1: কামালঘাট আমজাই কামালঘাট আমজাই আসাই খাঙ্কে নং বেলবারি আমসাইনি বড় রবাই বাহাইকে গরঙই মান খাবো কিসা সাই মান নাম সঙ্গ তখাংলে
2: পরিফাই
1: পরিথিনি ব কামালঘাট নি বা বেলবারি বাহাইকে পরীক্ষা লাইস হই যা পরি
2: হস্টেল
1: হস্টেল তো মতা না ব হস্টেল তংসা নংখে
2: হেঙ্গরা বোর্ডিং হাউস
1: হেঙ্গরা বোর্ডিং হাউস নে বেলবারি কাইসে খালে খানা না নর যতন হেঙ্গরা বোর্ডিং হাউস নং সিনা সিনিবাই খেলা খানা নর আমাই থাংলাইছো গদা গরং লাইসা আ গানা তৈর থাদা থাং মা কক্সি অ থাঙ্গ না আব আইকে সানজা হাঙ্গাকে হেঙ্গরা বোর্ডিং হাউস পরি দাও নর স্কুল নি হয়তো সি সিনলাই সানজা বাই রং নক বেলাই বেলাই কেন হামবাই সানজানি মসং মানে কিসা সাই মাননানি মসং মসং যত না সানজা ফাইদি

0: nung thi nang ta morok na ni musong o lo sai ma to doctor na musong pho nang kheta morok na ni musong
1: engineer
0: pa engineer bini taip imang kotor kok na doctor engineer bakso dancer ra kok tang kering ra resap kering ra pho nang na ni musong nai tong na amok ter ter sai ma lai na phaidi asak no hai ke kok tang khana lai ke sanjani khok tei tai ba bor asai tai ba bor tong ireng serengi tong amok khana lai man ya gol tabok nor ni dol পাল বাকসাকে ফাইমা বা কেব ককটাং কেব রুসাপ মংরক তুই ফাইজাক তং বা তাকে কেরাং ক থমা রক কিসা নর নি তলা তং আবগো কিসা সাইমান না মন সং তা কেরাং ক থমা তুম ন তং খাং কে সাইমান না নি বাগৈ আং কবক নাই নর ন সং নাই নর নি বিসিং সাম কেরাং ক থমা সানান বাই তিয়ার অং জাক তং ফরক ব নাইথক কে কর্ম কে নিন বং কে সাই খনা রাগা দে দ
1: আন বং খা সামপলি দেবরমা
0: সামপলি দেবর মানা সামপলি দেবর মানং তামো সাই খনার রান বাগি তিয়ার অংজাং দা কিসা
1: কেন কথা বংখা বৃচু বাই বুরা থাকা লাইমানি বুরা বাই বৃচু বড় হিসাং নাই বলঙ্গা নাও বরঙ্গি নক বরঙ্গি তে কে বকরই সালসা বড় হু গানাও থাকা লাইয় আফুরো মখরা দলসা বুফাংসা গাও আসুই টংলাইয় মখরা জারা মাসা বরংনি সাম ফাই সাপাইকা ও আসু আসে আহা দে থাকাইবা বুড়া সাকা বাহাইকে কাইবা মখরা সাকা রোগু সে কাই দিয়ে ডাকি এর বুড়া বাই বেড়ে থাকালিয়া নগর কিফিলই বরং ও সালসানি সানজাও থা রুগলাই টনিকা তাইনি সাল বুড়া বাই বেড়িচ খেত ফাইলাইকা ও থা রোজাং হারুঙ্গ কাইলাইকা দীপর জরার নগ কে কিফিলকা দীপর খিরিং খিরিং গানানি কেব কেরই মখরা টেপ টেপ ফাইলাইকা বরংনি থারু সংসা সংসা খুরে যাইকা উলব বলংনি মুইতো ফুয়ই কাইসা কাইসা কাই কলংখা সালনি উল বুড়া ভাই বেড়িচ বাড়ি নাইনা ফালাইকা ধার বুফা কটর কটর নুগৈ বখা টংথকা সংথাম সংবরী ফুয়ই তেলাংখা উল বরক অ থা সঙ্গৈ চাখা চাখা হিনগে ততরা মালজাখা আপুরো বরক মখরানি সাম সাম বুজিমাংখা বুড়া বাই বেড়িচ ব কক চাবলাইখা নকনি ডগা তালাম কে বেবাগ ন সবাইখা লাথা কংসা কটরমা না ওই বুড়া থিকা হাই থিকা থিকা হই টংখা ইয়াং বেড়িচ ব বুসকাংনি দগা কিসা ফিয়গৈ বুড়া থিকা থিকা হিনৈ কাবলাই কাবৈ টংখা আপুরো মখরা দলসা বদল সা বদল ফাইগলাইখা তামো ওং আসে হিনতে হিনতে নগনি নগ বিশিঙ্গ হাবলাইখা মখরা রগব কু কা কু কু কা কা কাবলাইখা আফুরো বুড়িচক নগনি দগা টেপসা সবৈ রিখা বোরা বুরুম বারাম বাসাখা বাসাওই লাথা বাই টোপ তাপ বুমাং বুমাং মখরা রক ব থৈবাইখা বসা গনাং মখরা মাসা তংমাং ফুটো রক বিশেং হাবৈ ইয়খা মখরা রক টমুং হাইমিয়া ছয় ছয় আকলমাংখা কক হাইমিয়া বুইনা হাইমিয়া খেলাইকে আকলমান নাই হান গেরং কথমা রুমপাইখা
0: আ বইন হামিয়া খাই খাংকে আকল ব আকল মানাই তানা হাইকে নরক বাহাইং জাখাছি নি সামপ্লি নি কক কেরাং কথমান খরা খনা তাও জাখা কি সাইখনার গাদি হাইকে ইয়াফা কিসা খরব না লায়ন বাই হেন বেলাই বেলাই খন হামবাই সিনি সামপ্লি দেবরমা বস ক্লাস পরি দাং সংজাইয়া খ না নং বস ক্লাস রগ পরি কিসা সাইখনার গাদি
1: ফর ক্লাস পরু
0: ক্লাস ফোর নিনি না না তাই থাকুনি বেশি নিন যতন সামনে বেশি হামজা কক নন বেশি বেশি গবাং গবাং খে কেরাং কথমার সাইখনার নাই নিবা বিশিং
1: থাকু
0: নিন থাকু নতনা বেলা বেলা গান হামবাই বিন থাকু নব

0: খাই বরজাক না
1: আন বংখা রাইমতে আন ককটা মুংখা ফুমকো তালসিংয়ানি মুখা রামচরণ তাবো ককটা গজাবে খাই নাই বরং তাই রেখা ফুংলাই সঙ্গ ফাইকা আসুন বাকচা মজাকে খুম ডাল ডাল বারকা ফুজুখুমগ বিয়া বম্বরাই মাদুকুসম না বাকা গসাক সালকা তালকা সাবই সালকাও হাই পিসারি রেখা সেরাই খরঞ্জা হামথাম আর আমার সসাই রেখা জানি যাই বিজাব নাই নাজুক পাইকা হামবাই ককটা রং পাইকা
0: বেলাই বেলাই কেন হামবাই বেলাই বানি কক জানজা বিজাব নামে পড়িয়া ফোরকে জানজানি নকনি আমা সং সসাই রেতানা নরনবো দা হাইকেন সসা ও বেলাই বেলাই কেন হামবাই হাইকে রাইমানী কক তাঙ্গ সং খাই মানখা বাবো নাংখা জানজানি নগ আমা বাবো সং জানজানি বারক রং সরনা বাকই আইসুক দতি বাসাবই সসা উঠানা ফাইদি হাইকে হাইন হাই কক বরক কক তাং সং খাই তংমলাই মানুল হাইন হাই ককটং তলা তংফি নরনি বিসিং সঙ্গনা হাইকে ফাইদি তাক সাবো সাই খেনারনাই নিনি বং তামো
2: সুগরাম দেরমা
0: তামো সাই খেনারনানি বাকি তিয়ারং ফাইকে তিন ইয়াক আসুক জরাবো পাইরে রং তংখাদো সিন ইয়াগল বয়ু ফাইনেন বাকি দা সাই খেনারনি তাম সালান বাকি ফাইকা কিসা
2: আন বং সুগরাম দেরমা হংনং না দা কং তং সাই খেনারনাই আন ককটা নি বং খা ক বরংমা কক নি বুমা ক বরংমা বরং কক তি প্রসামা দাদু কলি জাহিনী বেতঙ্গ রেস খাঙারাই কিসা মান থাকো সময় চাঙে বাজাই তঙ্গ সাজাক তঙ্গ কেরং গতমা জরাইন থাইনি বুঝে খানা তো আসুনানি কেরং গতমা রুম ফেকা
0: বেলাই বেলাই খেন খানা খেদা খানা তো যাক সাগরের নক সাকা হাই কিয়া পকি থা খরবি লাম সুদি বন বাই না সেরং মাবো আসন রঙ্গো ককটং কথমার সাবং বাসং খনা তো খের সাবন তরং খে নরব সালদা কুসু কতর কলকে কাই থানাই বলে না আগে বেলেকে হামবাই নরনি পাইথাকনি পাইথাক নমা হানসি নাই কা সিনি ইয়াগো নরব হাসাল থাননি লামা বা হরক নাইছি জরাব কে সেব জাগ নই দংখাবা ফাইদি নরনে তাই রে সাবং রক্তা মতং খ কিসা সাইমান না গরনা আইশ্রী শ্রী দং খ না বকে গরি খা আইশ্রী শ্রী গাঙ্কে আবো কয়োদো আনি কক খাই তংখাকে নরং যত ন ফানকে খরাংটি সাবই রেসাব লাইনি বাকে নরন কবক নাই

0: belai belai kena ang sak sak si masara mo sungzak siyo belai belai kena hambay narok na taybo kusugo tinang ni zorabo taybo narok ka ham kahamke resab dihne ang narok na dagi na ni musungota do hayke zorabo paikaba narok bay kak na musung yapano narok khatang pano taytam le khai sinai sung arno mabasa lai lai gra sinai narok kabang ma resab mo kabang ma koktang kabang ma kothmatang pano sung olni salro khana lai sinai hayke narok jotono hai no hai tayse ki filai hambay তাই তাই পগলাক নরক না অর সাপ মু কক তাং কথমা সাইখেনার ফাইমে বাগে যতন না হাম বাই
1: হাম বাই

কিয়র যা খাপাং মৃত্যু মানমাও ওয়াইসাউ সুখে জরা জরাও খানি বরক নি তমুং চামুং ন মকল কফা ফিরু হাই নহাই কক থায়ো সন্ডার লাইয়ানো বিনি ইয়াফার মুঙ্গ মুখ থাঙ্গ ওয়াইসাউ সু ইমাঙ্গ সাবরুম বুরুম রুফায়ো নং সারি আনলে না খরাই হামজাক মাখুম আং বা সিয়া দে নিনি ইয়াপিরি সেটি সেয়াতই আং মানু গিয়া দে নিনি খুকসে সুয়ারি মনি হরমানি নাইথক নাইথক নং তং তুই চাততুই মকলো তোমা কক তং আবু বা আং সিয়া দে

খাতাংমা ও খাতাংমা তামনহীন সাবোবা সেনামখানা সাবোবা পইলা সাবনো খাতাং জাকখানা ওয়ানছুগি নাকি খাপাংনি নাংছি জক অঙ্গি থাঙ্গু ফিয়া তাবুকটি জরা গুবিনু কেবু কেবনো মৈতু মানমানি কেবু কেবনো খাতাংমানি জরা না অংশুখানা সাতং গিরিং গিরিঙ্গো জেসেমা হেনেরি পুঙ্গু বিশি কিফিলি ফায়ু তকসাতক মিলিনি খরাং কুপুলু গরিয়া মুতাইনি বার খেরেং রিগি সাজলাং কিফিলি ফায়ু ও জরাও নং আনি গানা গরি ও জাদু নংবা বড় অংখানা

চাষের কথা পর্বে আজকের বিষয় কাঁঠাল চাষ। আমাদের দেশেই কাঁঠালের জন্ম। এটি একটি পুষ্টিকর অর্থকরী গ্রীষ্মকালীন ফল। ভারতবর্ষের সব প্রদেশেই কম বেশি কাঁঠালের চাষ হয়। আমাদের রাজ্যেও গুণমান সম্পন্ন কাঁঠালের চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। অর্থকরী দিক থেকে কাঁঠালের চাষ বেশ লাভজনক। পতিত জমিতে ও কাঁঠালের চাষ করা সম্ভব। প্রতিটি গাছে যে সংখ্যায় ও আকারের কাঁঠাল ধরে তাতে দু একটা গাছ থাকলেই নিজের প্রয়োজন মিটিয়েও বাড়তি আয়ের সুযোগ থাকে। কাঁঠাল সম্পূর্ণভাবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার ফসল। 1500 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি অঞ্চলেও কাঁঠালের চাষ করা যায়। তবে শুষ্ক এবং খুব ঠান্ডা আবহাওয়া কাঁঠাল চাষের ক্ষেত্রে প্রতিকূল। দোআঁশ এবং পলি মাটি কাঁঠাল চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। জল বসা জমিতে কাঁঠাল গাছ মরে যায়, তাই খানিকটা উঁচু এবং জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন জমিতে কাঁঠালের চাষ বাঞ্ছনীয়। সাধারণত বীজ থেকেই কাঁঠালের চারা তৈরি করা হয়। পুষ্ট এবং পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে বীজগুলিকে দু একদিন ছায়ায় শুকিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে বীজতলায় বা পলিথিন ব্যাগে বপন করতে হয়। তবে সরাসরি জমিতেই বীজ বপন করা অধিকতর শ্রেয়। চারা লাগাবার আগে জমি চাষে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হয়। চারা লাগানোর 2 মাস আগে 3 ফুট চওড়া এবং 3 ফুট গভীর গর্ত খুঁড়ে বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর প্রতি গর্তে 20 কেজি গোবর সার এবং 500 গ্রাম সুপার ফসফেট প্রয়োগ করে গর্ত ভরাট করে রাখতে হয়। চারা রোপণের পর চারার গোড়ার চারদিকের মাটি অল্প চেপে দিতে হবে এবং বৃষ্টি না হলে জল সেচ দিতে হবে। কাঁঠাল পাতা যেহেতু গরু এবং ছাগলের প্রিয় খাদ্য, তাই চারদিকে বেড়া দিয়ে গরু ছাগলের আক্রমণ প্রতিহত করতে হবে। কাঁঠাল গাছে সচরাচর সার প্রয়োগ করা হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হবে। গাছ লাগাবার 1 বছর পর বছরে প্রতি গাছে গোবর সার 20 কেজি, নাইট্রোজেন 100 গ্রাম, ফসফরাস 500 গ্রাম প্রয়োগ করলে ফলন ভালো হয়। সাধারণত গাছ লাগানোর 7 থেকে 8 বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে গাছে ফুল ধরে এবং এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ফল পাকে। কাঁঠাল গাছে প্রথম প্রথম অল্প সংখ্যক ফল ধরে, তবে 15 থেকে 16 বছর বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। একটি গাছ থেকে গড়ে বছরে 250টি পর্যন্ত ফল পাওয়া যায়। কাঁঠালের মুচির অকালে ঝরে পড়া রোধ করতে 1 লিটার জলে 2 মিলিলিটার প্লানোফ্লেক্স গুলে ফল আসার সময় এবং ফল কচি অবস্থায় থাকাকালীন স্প্রে করলে উপকার পাওয়া যায়। কাঁঠাল গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে কাঁঠালের মুচি কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম ডাইথেন M45 বা 4 গ্রাম ব্লাইটক্স গুলে স্প্রে করলে সুফল পাওয়া যায়। চাষির কথায় আজ শুনলেন অর্থকরী ফসল হিসেবে স্বল্প খরচে কাঁঠাল চাষ।

0: যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে
1: শুরু হচ্ছে পদ্মা পুরাণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর 8798100395, 8798100395। আকাশবাণী আগরতলা। শ্রাবণ মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন চম্পকনগরী মহোৎসব। পরিবেশনায় শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীরা হলেন সায়ন দাস, দীপালী সূত্রধর দাস, অমিত সূত্রধর, অনুরাধা দে।

0: 8798100395 আকাশবাণী আগরতলা শ্রাবণ মাসব্যাপী পন্তা পুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনবেন চম্পক নগরী মহোৎসব। পরিবেশনায় শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীরা হলেন সায়ন দাস, দীপালী সূত্রধর দাস, অমিত সূত্রধর, অনুরাধা দেবনাথ, তপস্মিতা দেবনাথ, বেলু সূত্রধর, মনিকা বণিক, শিপ্রা বীর, সঞ্জিত দাশগুপ্ত। শুরু হচ্ছে পন্তা পুরাণ।
1: জয় জয় মা মনসা দেবী প্রেমা।

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন চম্পকনগরে মহোৎসব, পরিবেশনায় শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পী বৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিং এর জন্য যোগাযোগ করুন শ্যামাশ্রী সূত্রধর এবং সহশিল্পীদের সঙ্গে, ফোন নম্বর 8798100395, 8798100395। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত।

0: হবে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানো প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে পরিবেশগত সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে বিস্তারিত আলোচনা হবে। ভারত এক্ষেত্রে চারটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রকে চিহ্নিত করেছে। এগুলো হল বনসৃজন, দাবানল নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং পুনর্নবীকরণ অর্থনীতি। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্টর ট্যাক্সেসিবিলিটি 2026 সালের ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফার্স্ট ডিএস বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানো প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। প্রকল্পটি আজ থেকে কার্যকর হবে। 31শে ডিসেম্বর মধ্যে এই সংক্রান্ত তথ্য জানানো হবে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যমে এক বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজুকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুই দেশের মানুষের কল্যাণে ভারত মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার হবে। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনে ভারত নেপাল বিশেষ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার দিকে ভারত দৃষ্টি রেখেছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিকে ধন্যবাদ জানিয়ে তিনি ভারত স্লোভাকিয়া সম্পর্ক আরও মজবুত করার আশা প্রকাশ করবেন। অপরদিকে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজাককেও ধন্যবাদ জানিয়ে ভারত ও ইসরায়েলের মানুষের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় পাঠানোর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শুভেচ্ছার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেন, দুই দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে যে বহুমাত্রিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে তাকে আরও শক্তিশালী করতে তারা একযোগে কাজ করছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোর্গেকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে ভারতের বিশেষ দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠেছে। স্লোভাক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির বার্তার প্রত্যুত্তরে শ্রী মোদী বলেন, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তিনি আশাবাদী। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং মালদ্বীপের রাষ্ট্র প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শ্রীরামকৃষ্ণ পরমহংসের তিরোধান দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালীর একনিষ্ঠ সাধু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, শ্রীরামকৃষ্ণ ধর্মকে শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং তা মানুষ সেবা ও জনকল্যাণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার মহান চিন্তাধারা ও আদর্শ চিরকাল সমাজকে পথ দেখাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্য করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের যথাযথ সম্মান জানাতে এবং তারা যাতে যত দ্রুত সম্ভব বিধানসভা ও লোকসভায় 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন তা নিশ্চিত করতে সবাই যেন এগিয়ে আসেন। তিনি বলেন, দেশের নীতি নির্ধারণে অবদান রাখার সুযোগ নারীদের দেওয়া উচিত।
1: জল্দ সে জল্দ হামারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माता और बहनों को हक दीजिए।
0: खबर सुनिए आकाशवाणी से। আমাদের সংবাদ শোনা যাবে।

0: ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ক্ষমতায় আসার 100তম দিনে আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কেন্দ্রের স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত। একই সঙ্গে 16ই আগস্টকে আয়ুষ্মান দিবস হিসেবে পালনেরও ঘোষণা করেছে রাজ্য সরকার। নেতাজি ইন্ডো স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হবে। সরকারি হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় 1,50,00,000 পরিবার অর্থাৎ প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বিমা পরিষেবার আওতায় আসবেন। এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে প্রায় 3,40,00,000 মানুষের আয়ুষ্মান ভারতের জন্য নাম নথিভুক্ত হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরো সহজলভ্য এবং আর্থিকভাবে সুরক্ষিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, 16ই আগস্ট খেলা হকি দিবসের পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। এনটিএ জানিয়েছে প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা করে ফিস জমা দিতে হবে। তবে প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে জমা দিতে হবে উপযুক্ত তথ্য প্রমাণ। অন্য কোনো উপায়ে কোনো উত্তর চ্যালেঞ্জ করা হলে তা গ্রাহ্য হবে না। চ্যালেঞ্জ করা উত্তরগুলি পরীক্ষা করার জন্য এনটিএ একটি কমিটি গঠন করেছে। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 2018 সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। 3 বার এনডিএ সরকারের সময়কালে বাজপেয়ী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। 1996 সালে তার প্রথম মেয়াদ ছিল মাত্র 13 দিনের। এরপর 1998 থেকে 1999 সাল পর্যন্ত তিনি দ্বিতীয় মেয়াদে 11 মাস এবং 1999 থেকে 2004 সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। 2015 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়। দিল্লিতে তার স্মৃতিসৌধ সদৈব অটলে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন অনন্য এক রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন, যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন একজন তুখোর সাংসদ, বলিষ্ঠ বক্তা, দক্ষ সাংবাদিক এবং সংবেদনশীল কবি হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সেখানে উপস্থিত ছিলেন। চিত্র পরিচালক রাজা সেন প্রয়াত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আজ সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। বেশ কিছুদিন আগে শুটিং চলাকালীন কোমরে আঘাত লেগেছিল। পরবর্তীতে তা গুরুতর আকার নিলে পরিচালক SSKM হাসপাতালে ভর্তি করা হয়। পরিচালক রাজা সেন প্রথম জীবনে টেলিভিশনে আদর্শ হিন্দির ট্রেল, আরোগ্যনিকতন, অনির্বাণ, সুবর্ণলতা এই সমস্ত ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শক মন জয় করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে তার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আশিসবাবু ছিলেন রামপুরহাটের 5 বারের বিধায়ক। এবার তিনি বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। কিভাবে তার মৃত্যু এখনো স্পষ্ট নয়। ওড়িশার বৈতরণী নদীতে জলস্তর আবার বৃদ্ধি হওয়ায় যাদবপুর জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং ভদ্রক জেলার গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আখুয়াপাড়ায় বৈতরণী নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে সালানি, গেঙ্গুতি ও কচিলা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভদ্রকে বন্যার ঝুঁকিও বেড়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি ঘূর্ণিবর্তটি ঘূর্ণীভূত হয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। পরবর্তী 24 ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের সভাপতিত্বে আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখনকার মতো এখানেই শেষ হল। এর পরের সংবাদ দুপুর 1:40।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

राया दे संसलाया चोलुगरे नाव माज गईरा दिया चोलुग माज गईरा दिया नाव थाड़िया दे बालू राया दे संसलाया चोलुगरे नाव माज गईरा दिया चोलुग माज गईरा दिया उड़ानी पीड़ानी बावे नावर बादाम नारे अरे उड़ानी पीड़ानी बावे नावर बादाम नारे आथाली पानी छला আথালি পাথালি পানে ছলাত ছলাত করে রে আরে খল খলাইয়া হাইসাই উঠে বৈঠার হাতল যাইয়া হাতে বৈঠার হাতল যাইয়া নাও ধাড়িয়া দে বালুড়াইয়া দে খল খলাইয়া চলুন রে নাও মাছ গইরা দিয়া চলুন মাছ গইরা দিয়া ভৈর তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে চিরাইয়া নাওয়ের খাইয়া রোজ তুফান মাপে মাপে রোজ তুফান মাপে চিরলি চিরলি ফুলে বনর বনরি খেলে রে আরে চিরলি চিরলি ফুলে বনর বনরি খেলে রে বদল উদালি কালে পানিতে জমিতে হেলে রে আরে তুরতুরাইয়া আলো দেওয়া দিদি হাতে লইয়া আলো দিদি হাতে লইয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ফলাইয়া চলু রে নাও মাছ গইরা দিয়া চলু মাছ গইরা দিয়া শালি ধানের শ্যামলা বনে হলদা পঙ্কি ডাকে চিকনিকাইয়া হাসে রে চান সোজা পেটের ফাঁকে ফাঁকে সোজা পেটের ফাঁকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী পাতাইতাম মোহি মনের মিতা পাইতাম যদি রে আরে ঝিল মিলাইয়া খালো পানি নাতে পাইয়া তুরা পানি নাতে পাইয়া দিয়া নাও ছাড়িয়া দে বালুড়াইয়া দে ফল ফলাইয়া চলুরে না মাল গইরা দিয়া চলুর মাল

এতক্ষণ লোকগীতি শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন নির্মলেন্দু চৌধুরী, গীতা চৌধুরী এবং সবশেষে আব্বাসউদ্দিন আহমেদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী পিয়ালী চৌধুরী।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন পিয়ালি চৌধুরীর কণ্ঠে। শিল্পী কণ্ঠে পরবর্তী সঙ্গীতানুষ্ঠান আজ সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে। শিল্পী কণ্ঠে শুনবেন লোকগীতি।
1: সনাত কা ইনকাদ করনে সে মুতালিক এজেন্সি NTA নে UGC নেট 2026 কে 84 মজামিন কে লিয়ে উবুরি আনসার কিজ জারি কর দি হ্যায়। এতরাজাত দাখিল করনে কি সহুলত মঙ্গল তক দস্তিয়াব রহেগি। ঝাড়খণ্ড মে JPSC ওর JSSC ইমতিহান মে বেজাবতগিয়ো কে খিলাফ এহতেজাজ করনে ওয়ালে তলবা নে ওজির আলা হেমন্ত সোরেন কে ইস্তিফে কা মুতালবা কিয়া হ্যায়। ইসকে সাথ হি খবরোঁ কা ইয়ে বুলেটিন খতম হুয়া।
2: Good afternoon. This is Akashwani and I'm Shagun Chopra with the midday news. The headlines. NTA releases provisional answer keys for 84 subjects of UGC NET 2026. Objections window to remain open till Tuesday. Students protesting against JPSC-JSSC exam irregularities in Jharkhand demand resignation of Chief Minister Hemant Soren. Union Home Minister Amit Shah unveils statue of former PM Atal Bihari Vajpayee.

দক্ষিণ ত্রিপুরা জেলার দু একটি স্থানে ভারী বর্ষণের সতর্ক বার্তা এবং সেই সঙ্গে রাজ্যের সবকটি জেলার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তাও জারি করেছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10। বিকেল 5:45 ভক্তিগীতির শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়। সন্ধে 6:05 কল্যাণী অনুষ্ঠানে বৈদিক থেকে বর্তমান নারীর সামগ্রিক অবস্থান সম্পর্কে আলোচনা করবেন অভিজিৎ দেব। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে বয়স্কদের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি প্রসঙ্গে ডাক্তার কৌশিক রায়ের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি শিল্পী পিয়ালী চৌধুরী। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 পরিবেশ ভাবনা অনুষ্ঠানে শুনবেন কথিকা শব্দ দূষণের ভয়াবহতা, বলবেন সুস্মিতা মিত্র। রাত 8:15 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। হাস্যরসাত্মক অনুষ্ঠান রসে বসে রাত 8:30 শুনবেন দুখানে কৌতুক নকশা, খরিদ্দার এবং সীতাহরণ, অংশগ্রহণে নবদ্বীপ হালদার এবং সহশিল্পীরা। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রাত 9:00 শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 10:00। শুনবেন গিটার শিল্পী রিতম সরকার। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 30 সেকেন্ড।

গানটি শুনলেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে ডলি ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে কাটি পতঙ্গ ছায়াছবি থেকে।

তরিসি বিবাফাই ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান। এবারের ছবি আখরি খাত, শিল্পী মোহাম্মদ রফি।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন আও মিলো সজনা ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন ভক্তি গীতি, শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

0: अगस्त तक सकारात्मक पहल करने का अल्टीमेटम दिया है। प्रदर्शनकारियों ने पहली बार मुख्यमंत्री हेमंत सोरेन के इस्तीफे की मांग भी उठाई है। उन्होंने 20 अगस्त को मुख्यमंत्री आवास के बाहर बड़े विरोध प्रदर्शन का ऐलान किया है और कहा कि मांगे पूरी नहीं होने पर वहीं से आंदोलन आगे बढ़ाया जाएगा। महविश रहमान, आकाशवाणी समाचार, रांची।
1: ब्रिक्स देशों के पर्यावरण मंत्रियों की 12वीं बैठक मंगलवार को नई दिल्ली में होगी। इस संबंध में कल पर्यावरण कार्य समूह और जलवायु परिवर्तन तथा सतत विकास संबंधी संपर्क समूह के अधिकारियों की बैठक होगी। भारत की अध्यक्षता वाले ब्रिक्स सम्मेलन का विषय है लचीलापन, नवाचार, सहयोग और स्थिरता का निर्माण। राष्ट्रीय परीक्षा एजेंसी एनटीए ने इस वर्ष जून में हुई यूजीसी नेट परीक्षा के 84 विषयों के अनंतिम उत्तर जारी कर दिए हैं। उम्मीदवार 18 अगस्त तक इन उत्तरों को चुनौती दे सकते हैं। इसके लिए यूजीसी नेट पोर्टल पर ऑनलाइन आवेदन करना होगा। इंडोनेशिया के फ्लोरेस तट के पास कल सुबह आए 7.7 तीव्रता के भूकंप के बाद पूर्वी नुसा तेंगारा प्रांत में 14 दिनों के लिए आपातकाल की घोषणा की गई है। ये स्थिति 28 अगस्त तक प्रभावी रहेगी। इंडोनेशिया के राष्ट्रीय आपदा प्रबंधन विभाग के अनुसार भूकंप में 51 लोगों की मौत हो गई और 113 लोग घायल हैं। गोल में भारत ने श्रीलंका के साथ पहले क्रिकेट टेस्ट मैच के दूसरे दिन पहली पारी में ताजा समाचार मिलने तक 9 विकेट पर 460 रन बना लिए हैं। बारिश के कारण आज पहले और दूसरे सत्र का खेल नहीं हो सका। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
2: आकाश बनिया गुरतला এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কল্যাণী।
3: নমস্কার শ্রোতা বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, বর্তমান যুগের নারীরা এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো পেশা নেই যেখানে বর্তমানে বিরাজ করছে না। জল বলুন, স্থল বলুন, যুদ্ধক্ষেত্র, মহাকাশ, সর্বক্ষেত্রেই নারীরা প্রমাণ করে দেখিয়েছে যে একটা সদ ইচ্ছা এবং সদ সাহস থাকলে কোন ক্ষেত্রেই লিঙ্গ, বয়স এসব বাধা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু এই তো হলো বর্তমান যুগের কথা। তবে কি সেই বৈদিক যুগ থেকে নারীর সামাজিক অবস্থান কি আজকের দিনের মতো একই ছিল? আর যদি উত্তর না হয় তবে কি ছিল তার পার্থক্য, কেনই বা ছিল? এই নিয়েই আমাদের আজকের কল্যাণীর পর্বের সামগ্রিক আলোচনা। আলোচ্য বিষয় বৈদিক এবং বর্তমান যুগ, নারীর সামাজিক অবস্থান। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি রয়েছেন, সঙ্গে রয়েছেন শ্রী অভিজিৎ দেব। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই পর্বে। আমরা কথা বলছিলাম যে নারীর বর্তমান অবস্থা। বর্তমানে আসলে দেখতে গেলে আপাতদৃষ্টিতে আমরা বলি নারী ক্ষমতায়ন, সশক্তিকরণ, এইসবের আসলে অনেকটা ঊর্ধ্বেও বলতে পারি নারীরা চলে গেছে। কারণ নারীরা কোথায় নেই, সব জায়গায় আছে, কোনো না কোনো ভাবে, হয়তো সব ক্ষেত্রে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরিই নয়, নিজের ব্যবসা, নিজের হাতের কাজ, এই সব দিয়েও নারীরা স্বাবলম্বী হচ্ছে, সশক্তিকরণ দেখাচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনো কোথাও না কোথাও আমাদেরই এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন ইন্ডিপেন্ডেন্স এইসব নিয়ে কথা বলতে হয়, এখনো কেন কথা বলতে হয় সেটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি।
4: ওমেন এম্পাওয়ারমেন্ট একটা খুব প্রচলিত শব্দ এবং আজকের যুগে দাঁড়িয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলাটা অপ্রাসঙ্গিক নয়। আমরা আমাদের চারিদিকে অনেক আলোকিত নারী ব্যক্তিত্বদের দেখি, তারা নিজস্ব গুণাবলীর জোরে স্বর্ষ জায়গায় প্রতিষ্ঠিত এবং খ্যাতি লাভ করেছেন, এটা যেমন সত্য, আমরা দেখতে পাই যে আমাদের পাড়া প্রতিবেশী সমাজ ব্যবস্থায় অনেক উচ্চশিক্ষিত ঘরেও নারীরা নির্যাতিতা। কাজেই নারীদের উত্থান যেমন আছে, তেমনি নারীদের প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনাও আমরা দেখতে পাই। কাজেই ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়টা প্রাসঙ্গিক এবং এ বিষয়ে বলতে হয় যে আমরা যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যা আছে সেখানে আমরা পাই যে 2018 সাল থেকে 2022 সালের মধ্যে ভারতে নারীর বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে, এই চার বছরে 2018 থেকে 22-এর মধ্যে চার বছরে এই নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ বৃদ্ধি পেয়েছে প্রায় 12.9%। আমরা একদিকে আজকে যেমন দেখতে পাচ্ছি

যে আমাদের মাননীয় রাষ্ট্রপতি একজন নারী, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একজন নারী ছিলেন, আজকে দেশের মানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনিও একজন নারী, কিন্তু পাশাপাশি এটাও সত্য 2018-22 সালের মধ্যে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের পার্সেন্টেজটাও কতভাবে বাড়ছে, প্রায় 13%, 12.9 যেহেতু বাড়ছে, কাজেই ওমেন এম্পাওয়ারমেন্ট জিনিসটা নিয়ে কথা আমাদের বলতে হবে, এটা আমাদের বলতে হবে। এবং আপনি অবাক হবেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে, বড় বড় রাজ্য, সেই রাজ্যগুলো জাতীয় গড় যে আছে

এম্পাওয়ারমেন্ট জিনিসটা নিয়ে কোথা আমাদের বলতে হবে, এটা আমাদের বলতে হবে। এবং আপনি অবাক হবেন যে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে, বড় বড় রাজ্য, সেই রাজ্যগুলো জাতীয় গড় যে আছে ক্রাইম এগেনস্ট ওমেন, যেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে, সেটার জাতীয় গড় হচ্ছে 66.4%। এবং আপনি অবাক হবেন যে দিল্লি, হরিয়ানা, তেলেঙ্গানা, রাজস্থান, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আসাম, মধ্যপ্রদেশ, কেরালা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, এ রাজ্যগুলো জাতীয় গড় থেকে অনেক বেশি পার্সেন্টেজ দেখাচ্ছে মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের ক্ষেত্রে। তার মানে আমরা একদিকে নারীদের ক্ষমতায়ন দেখছি, পাশাপাশি কি দেখছি, নারীদের প্রতি মারাত্মক রকমের অবমূল্যায়ন এবং ক্রাইম তো আছেই। ধরুন রামায়ণে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা যদি বলি, ভারতবর্ষের ইতিহাসে ওমেন এম্পাওয়ারমেন্টের সবচেয়ে বড় দৃষ্টান্ত কিন্তু সীতাদেবী। স্বয়ম্বর সভা হয়েছিল, স্বয়ম্বর সভা সবাই আমরা জানি, সীতাদেবীর স্বয়ম্বর সভায় সীতাদেবী কিন্তু নিজের জন্য সবচেয়ে যোগ্য পুরুষ মানুষ শ্রীরামচন্দ্রকে নিজেই পছন্দ করেছিলেন। কাজেই আজকে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এই ওমেন এম্পাওয়ারমেন্টটা কিন্তু আজকের যুগে বা মডার্ন ইন্ডিয়াতে বা আজকের আধুনিক যুগে চালু হয়েছে এমন নয়। আমরা যদি একটু ডিপ অ্যানালাইসিস করি ভারতের দর্শন, ভারতের ফিলোসফিটাকে, সেখানে আমরা কিন্তু সীতাদেবীর স্বয়ম্বর পাবো, পাশাপাশি মহাভারতে দ্রৌপদীরও স্বয়ম্বর সভা পাই। এবার স্বয়ম্বর সভা নিশ্চয়ই আমরা জানি সেটা কি, নিজের জীবন সঙ্গীকে নারীরা পছন্দ করত নিজেরা গিয়ে, যাকে পছন্দ হতো, যার গুণ কীর্তন শুনে, যার কার্যকলাপ দেখে পছন্দ হতো, মনে হতো তিনি প্রকৃত বীর পুরুষ, তার গলাতেই কিন্তু মালা পরিয়েছেন তারা। তার মানে মহিলাদের অধিকার ছিল, এবং এটা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের সবচেয়ে বড় দৃষ্টান্ত। এবং আমরা গার্গী, মৈত্রী, তাদের কথা তো জানি, এবং আমরা ঋগ্বেদে 21 জন ঋষিকাকে পাই যারা বেদের শ্লোক রচনা করেছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজেই আমরা যদি প্রাচীন ভারতের দিকে তাকাই, সেখানে কিন্তু দেখি যে নারীরা কিন্তু সত্যি সমাজে একটি খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় জায়গায় ছিলেন। এমন আরো অনেক দৃষ্টান্ত আছে, একটি বইয়ের নাম আমি বলতে চাই, কৌটিল্যের অর্থশাস্ত্র। আমি কিছু বলতে চাই আপনাদের সেখান থেকে, যেমন ধরুন কৌটিল্যের অর্থশাস্ত্র বইয়ে সেখানে স্ত্রীদেরকে অনেক বেশি মর্যাদা এবং অর্থনৈতিক অধিকারও দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে স্ত্রী সব অবস্থায় স্বামীর কাছে, আমরা যে আজকে যে গ্রাসাচ্ছাদন ভাত কাপড়, সেই গ্রাসাচ্ছাদন দাবি করতে পারত, কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র নারীদেরকে সেই সময়ে, আজকে থেকে প্রায় 1000 বছর আগে, আপনি তো একটু আগে 100-150 বছরের কথা বলছিলেন, কৌটিল্যের অর্থশাস্ত্র ঠিক কবে লেখা হয়েছিল আমার মনে নেই এখন, কিন্তু এটা অন্তত 1000 বছরের কম হবে না, আরও বেশিও হতে পারে। তার মানে আজ থেকে 1000 বছর আগেও নারীদের ভাত কাপড়ের ব্যবস্থা, এই কথাটা কিন্তু সমাজ কৌটিল্য অর্থশাস্ত্র বলে গেছেন। তাছাড়া আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, অনেক জিনিস আমরা তুলে ধরতে পারি যেগুলো মানে প্রমাণ করে যে প্রাচীন ভারতে নারীদের অবস্থান সত্যিই মানে খুবই উল্লেখযোগ্য, তারা ছিল মানে উল্লেখযোগ্য জায়গায় ছিলেন, তাদের অবহেলা করা হতো না। বা আমরা আরও অনেক দৃষ্টান্ত দেখতে পাই, যেমন যদি প্রাচীন সাহিত্য যদি আমরা দেখি, প্রাচীন সাহিত্যে দেখব সেখানে নারীরা শিক্ষকতা করছেন, আমরা দেখতে পাই কয়েকজন নারী চিকিৎসাও করছেন, সেখানে হয়তো সংখ্যায় কম মানে যারা চিকিৎসা করতেন বা শিক্ষকতা করতেন, কিন্তু মানে বিশেষ করে প্রাচীন যে সাহিত্যগুলো আছে, বিভিন্ন পুরাণ, উপনিষদ বা যে বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থগুলো আছে, সেগুলো যদি আমরা পড়ি আমরা দেখব যে নারীরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিলেন সেই সময়েও। তাদের মূল পেশা ছিল কিন্তু আপনার সুতা কাটা এবং কাপড় জামা বানানো। এতে কিন্তু গৃহস্থ বধূরা বা মেয়েরা বা নারীরা সম্মান হানি না করেও জীবিকা অর্জন করত। আমরা তো শুনি যে ভারতের নারীদের অবমূল্যায়ন করাই হয়েছে প্রাচীন ভারতে, এটা একটা খুব কমন একটা ধারণা আমাদের যে প্রাচীন ভারতে নারীদের শুধুই অবমাননাই করা হয়েছে। কিন্তু হ্যাঁ, অবমাননার দৃষ্টান্ত যেমন আছে আমি অস্বীকার করি না, কিন্তু পাশাপাশি ভালো দিকও আছে। যেমন ধরুন কাশী বিশ্বনাথ মন্দির যখন ঔরঙ্গজেবের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হলো, তখন মধ্যপ্রদেশের রানী, গোয়ালিয়রের রানী অহল্যাবাই হোলকার, তিনি নিজে উদ্যোগ নিয়ে সেই বিশ্বনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন। আমরা হয়তো এই জিনিসটা জানি না বা হয়তো অনেকে জানিও, এ থেকে আমাদের কি মানে বোঝার বা জানার আছে? আমাদের আমার মানে যেটা মনে হয়, আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের যে কনসেপ্ট সেটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে মানে পুরোটাই পূর্ণতা পায় এই অহল্যাবাই হোলকারের এই কার্যক্রমে। তিনি এতটাই বিদুষী ছিলেন, তার চিন্তাধারা কতটা মানে প্রবল ছিল, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উনি কতটা শক্তিশালী এবং পাওয়ারফুল ছিলেন যে আমাকে এটা করতে হবে,
সহজ ছিল না ওই সময়ে।

0: একজন নারী হিসেবে একটি মন্দির যা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অন্যের আক্রমণে, বিদেশি আক্রমণকারীদের আক্রমণে, সেটাকে পুনর্নির্মাণ করা এবং এতে যে সমাজে যে বার্তাটা যাবে, এটা একটা বিশাল কাজ, খুব সাহসিকতার কাজ। কাজেই ওমেন এম্পাওয়ারমেন্ট এটার মাধ্যমেও কিন্তু পূর্ণতা পায় আমার মনে হয়েছে। কাজেই আমরা যখন শুনি যে প্রাচীন ভারতে মহিলাদের জন্য ভালো কিছু ছিল না, আমরা একটু বোধহয় মানে আটকে পড়ি বা থমকে যাই, যে যখন আমরা এই দৃষ্টান্তগুলো আমরা দেখতে পারি মহিলাদের সঙ্গে প্রাচীন ভারতেও নিশ্চয়ই কিছু অন্যায় হয়েছে। কারণ সমাজ ভালো যেমন থাকবে খারাপটাও থাকবে, কিন্তু আমরা নারীদের ক্ষেত্রে তুল্যমূল্য বিচার করতে গেলে মানে এটা আবেদন থাকবে যে আমরা শুধুই খারাপগুলো বলবো না, আমরা ভালোগুলোও বলবো, তাহলেই বোধহয় একটা সাম্যাবস্থা আসবে। ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে বা আজকের যুগে নারীরা যেমন এগিয়ে যাচ্ছে পাশাপাশি তাদের সঙ্গে ক্রাইমও হচ্ছে, এই জিনিসগুলোর একটা ডিটেইল অ্যানালাইসিস যদি আমরা করতে চাই, তাহলে আমার মনে হয় সমাজের ভালো এবং খারাপ দুটোকেই নিরপেক্ষভাবে সামনে রাখতে হবে।
1: আসলে আমরা যখনই ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি বা একটা নারীকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, আমরা এটাই ধরে নিচ্ছি হয়তো নারীরা কোনোদিন এগিয়ে ছিল না, তাই হয়তো আমাকে এখন এই প্রচেষ্টাটা চালিয়ে নিতে হচ্ছে যে আমাকে নারীকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ওই যে ধারণাটা আমাদের পরিবর্তন করতে হবে যে প্রাচীন ভারতীয় নারীদের অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, তার চেয়েও বেশি সুযোগ হয়তো অন্যরা করে দেয়নি, হয়তো নারীদের নিজেদেরই সুযোগটা করে নিতে হয়েছে।
0: আমি নিজেরা করে নিয়েছেন, সমাজও দিয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাকে, প্রাচীন ভারতকেই টানতে হবে। আচার্য মন্ডল মিশ্রা প্রাচীন ভারতের খুবই পণ্ডিত একজন সংস্কৃতজ্ঞ, আর আদি শঙ্করাচার্যের মধ্যে একটা শাস্ত্র নিয়ে একটা তর্ক হচ্ছে। আজকে যেরকম আমরা ডিবেট গুলো দেখি, সেখানে একজন সঞ্চালক থাকেন বা একজন জাজ থাকেন, সেই বিতর্ক সভায় একজন মহিলা ছিলেন জাজ, যিনি আচার্য মন্ডল মিশ্রের স্ত্রী অভয়া দেবী। ভাবতে পারেন, দুজন পুরুষ মানুষ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তারা শাস্ত্র নিয়ে বিতর্ক করছেন, সুস্থ বিতর্ক। কে জাজ করছে এই বিতর্ক সভা? আচার্য মন্ডল মিশ্রের স্ত্রী অভয়া দেবী। এগুলো আছে ডকুমেন্টেড হিস্ট্রি এগুলো। তার মানে নারীরা যেমন এগিয়ে এসেছে, সমাজও কিন্তু তাদের এই অবস্থানটাকে মেনে নিয়েছে, সমাজও এই অবস্থানটাকে মেনে নিয়েছে। এবং আপনি মহাভারতে দেখবেন আজকে আমাদের সমাজে কি হয়, নাবালিকাদের বিয়ে হয়ে যায়। মহাভারতে আপনি আমাকে একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন না যেখানে নাবালিকার বিয়ে হয়েছে। আমরা আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় জানেন, আমরা মহাভারত রামায়ণ পড়ি না, আমরা এগুলোকে একটা মহাকাব্য হিসেবে ধরে নিই, কিন্তু এখান থেকে ভারতের সমাজ ব্যবস্থার একটা ক্লিয়ার পিকচার আমরা পাই। মহাভারতে আপনি একটিও নাবালিকা বিবাহ দেখাতে পারবেন না। আমরা কি মহাভারত থেকে এই মেসেজটা নিয়েছি আজকের সমাজ ব্যবস্থা? মহাভারতে তো কোনো নাবালিকার বিয়ে নেই, সব প্রাপ্তবয়স্ক নারীদের বিয়ে হয়েছে, স্বয়ম্বর সভা ছিল নারীদের জন্যে। আমরা তো ওই ভালো দিকটা নিইনি মহাভারত থেকে, আমরা তো যা নেগেটিভ আছে সমাজের মধ্যে সেই জিনিসগুলো নিচ্ছি। আমরা হাইলাইট করছি কি, যে দ্রৌপদী এর বস্ত্র হরণ হয়েছে, শুধু আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এটা।
1: আর আপনি তো বললেন বৈদিক যুগ থেকে শুরু করে, একদম বৈদিক যুগের গোড়া থেকে শুরু করে অনেকটা দূর পর্যন্তই এলেন, এসে আপনি নারীর অবস্থানটা বোঝালেন। এখন একটু জানতে চাইছি বর্তমানে যে নারীরা রয়েছে তাদের কি সামাজিক অবস্থান দেখছেন, বা সামাজিক অবস্থান সার্বিকভাবে কি রয়েছে?
0: আজকে আমি একটা আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আজকে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্ট বা যে নারী স্বাধীনতা বা তথাকথিত যে নারীবাদ আমরা শুনি, সেটা কি সত্যি নারীবাদ না পুরুষ বিদ্বেষ, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা যেমন ধরুন সমাজে এটা খুব স্বাভাবিক ব্যাপার নেশা করা, আমরা দেখি কি সমাজে পুরুষরাই কিন্তু বেশি, আমি মানে আমাদের সমাজে নারীদের তেমন ভাবে এখনো মানে পুরুষরা যে সংখ্যায় বা যে অনুপাতে নারীদের তেমন ভাবে কিন্তু নেশা করতে দেখি না। এবার নারী স্বাধীনতা বা ওমেন এম্পাওয়ারমেন্ট কি এরকম, পুরুষরা যেহেতু এই নেশাগুলো করছে আমিও করব, ওমেন এম্পাওয়ারমেন্ট কি এটা? আমার মনে হয় না। তাহলে কিন্তু সমাজ রসাতলে যাবে। কাজে আমাদের বুঝতে হবে আগে ওমেন এম্পাওয়ারমেন্ট এক্স্যাক্টলি কি। আমাদের মানে নারী এবং পুরুষ এই দুই মিলেই কিন্তু সৃষ্টি, আমরা কেউ কাউকে অবহেলাও করতে পারবো না, কাউকে আমরা পিছনেও ফেলতে পারবো না। আমাদের ভগবানের চিন্তা ভাবনা, আমরা অর্ধনারীশ্বর একটি ভগবানের রূপ আমরা কল্পনা করি, যেখানে শিব অর্ধনারী অর্ধপুরুষ, মানে এই যে সৃষ্টি, এই যে বিশ্বব্রহ্মাণ্ড, সেখানে প্রকৃতি এবং পুরুষের সহাবস্থান আছে, দ্বৈরত নেই কিন্তু। কাজেই আজকে আমি যেহেতু মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বল আসছি, আমি শুধু এই প্রস্তাবটা রাখতে চাই বিদগ্ধ সমাজের কাছে যারা শুনছেন আমার কথা, মানে এটা যদি একটু ভেবে দেখেন আর কি আপনারা, যে আজকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীবাদ, নারী স্বাধীনতা বলতে গিয়ে আমরা

0: কি পুরুষ বিদ্বেষী হয়ে যাচ্ছি নাকি? এইটা একটু ভাবার দরকার আছে। সমাজে খারাপ কাজগুলো যাই, মানে পুরুষরা যখন যতটা এগিয়ে যেতে পারে, নারী স্বাধীনতার অর্থ যদি এটা হয় যে না আমরাও এই কাজগুলোই করব, তাহলে কিন্তু সমাজ ধ্বংসের মুখে যাবে। আজকের যুগে নারীদের যে অবস্থা, হ্যাঁ আজকের যুগে নারীরা পুরুষদের থেকে এগিয়ে, আমি বলবো যে পুরুষদের থেকে এগিয়ে যাচ্ছে নারীরা, যে মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। আর ব্যক্তিগত ভাবে জানেন আমি নারী পুরুষ এই বিভাজনই আমি বিশ্বাস করি না। তাহলে তো ঈশ্বর যে কোনো একজন সৃষ্টি করতেন, আইদার মেল অথবা ফিমেল। তো সৃষ্টিকর্তা নারী এবং পুরুষ দুটো সত্তা কেন আলাদা আলাদা করে সৃষ্টি করলেন? কারণ সৃষ্টিকে রক্ষা করতে গেলে নারী এবং পুরুষ দুজনেরই সমান অংশীদার লাগবে, সে সংসার থেকে শুরু করে দেশ চালানো পর্যন্ত।
1: আর আরেকটা বিষয় একটু জানতে খুব ইচ্ছে করছে, যে এখন আপনি এতগুলো উদাহরণ দিলেন আর সত্যিকার অর্থে এতগুলো উদাহরণ আমাদের সামনে আছেও বটে, যে নারীরা এখন কোথায় নেই, নারীদের এম্পাওয়ারমেন্ট আমাদের যতটা করার দরকার আমরা করছি ঠিকই, কিন্তু এখনো কোনো কোনো নারী হয়তো ওই যে একটা আবদ্ধর মধ্যে আটকে আছে, সমাজই তাকে আবদ্ধ করে রাখছে, এগিয়ে আসতে পারছে না। কি মনে হয় কি বাধা তাদের সামনে আসছে এখনো?
0: প্রথমত এই যে জিনিসটা, মানে নারীদের আটকে রাখার যে ব্যাপারটা, এটা সত্য, তাদেরকে এভাবে আটকে রাখার কোনো অধিকার কারণ নেই। প্রথমত আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর হচ্ছে নারীদের আত্মবিশ্বাসী হতে হবে, পড়াশোনার জায়গা, রোজগারের জায়গা, ইন্ডিপেন্ডেন্সি, এই জিনিসগুলো তৈরি করতে হবে। হয়তো এত সহজ না, অনেক নারীদের ক্ষেত্রে হয়তো কঠিনই, তবুও আত্মবিশ্বাসটা রাখতে হবে, আত্মবিশ্বাস রেখে তাদের এগিয়ে যেতে হবে। কারণ কম্পিটিশন বা রেষারেষি বা প্রতিযোগিতা তো সব জায়গায়, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইচ্ছাকৃতভাবেও তাদেরকে মানে দূরে সরিয়ে রাখা হয় বা অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, এটাও তো আছে আমাদের সমাজে, পুরুষরা তো এরকম করেন। আবার পাশাপাশি কিন্তু অনেক মানে কম হলেও মহিলাদের ক্ষেত্রেও সেম জিনিসটা আছে, মানে আজকে কিন্তু শুধু নারীদেরই যে নির্যাতন হচ্ছে এমন নয়, নারীদের হাতে কিন্তু পুরুষদের নির্যাতনের খবরও আমরা আজকালকার দেখতে পাচ্ছি। কাজেই সমাজে ভালো মানে খারাপ দুই বর্গের মধ্যেই আছে। মূল কথা হচ্ছে জিনিসটাকে ওপেন মাইন্ড হয়ে অ্যানালাইসিস করতে হবে, আত্মবিশ্বাসের সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে।
1: আর অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা রয়েছি, একেবারে শেষে একটু ছোট্ট করে জানতে চাই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, বলতে পারি যে কয়েক বছর আগে এবং কয়েক বছর পরের এই যে নারী, এর মধ্যে কিছু না কিছু পার্থক্য আমরা এখন দেখতে পাচ্ছি, সেই যে পার্থক্যটা এসেছে, এই শুভ দিকটাকে আমরা যদি গ্রহণ করে এগিয়ে চলতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন আরো বেশি করে সম্ভব, সেই নিয়ে আপনি যদি শেষে একটু বার্তা দিতে চান সমাজের প্রতি।
0: প্রথমত আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা যা আমাদের মাথায় এক বহু দশক ধরে চেপে আছে, যা কিছু আমাদের, যা কিছু ভারতীয়, সবকিছুই পচা, বর্জনীয় বা তা থেকে কিছুই শেখার নেই। এই জিনিসটি আমাদের পরিত্যাগ করতে হবে, নিজের স্ববোধ, নিজের অতীত, আমাদের দেশের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, কালচার কি, আমাদের সিভিলাইজেশনাল ফাউন্ডেশন, আমাদের সভ্যতার ভিত্তিভূমি কি, সেগুলোর প্রতি আমাদের সম্মান সমীহ আন্তরিকভাবে তৈরি করতে হবে। তার জন্যে কি করতে হবে, এডুকেশন, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, যেটা আমরা নিউ এডুকেশন বা ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে এই মানে কয়েক বছর আগে যে ভারত সরকার যেটা আনলেন, এতে কি হয়েছে, মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে, যা আমাদের নিজস্ব, ভারতের নিজস্ব, যা ভারত নিজে তার সমাজ ব্যবস্থাকে দিয়েছে, সেগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তার ইম্পর্টেন্সটা কোন জায়গায়, স্ববোধটা যাক আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে, যে আমেরিকার এই জিনিসটা ভালো, ব্রিটেনের এই জিনিসটা ভালো, ব্রিটেন বলেছে ব্রিটেনের প্রোডাক্ট, আমেরিকার প্রোডাক্ট, জার্মানের প্রোডাক্ট ভালো, নিশ্চয়ই ভালো আমাদের। কিন্তু আমি বলছি না যে তাদেরকে ঘৃণা করতে হবে, আমাদের নিজস্ব যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে, তার মূল্যায়ন করতে হবে সঠিকভাবে, এবং এই স্ববোধ যখন জাগবে, যেমন ধরুন ভারতবর্ষই একমাত্র দেশ যাকে, যে দেশকে আমরা মা বলি, দেশমাতৃকা, ভারত মাতা, তার মানে নারীদের সম্মান করার কনসেপ্টটা কয়েক হাজার বছর ধরে আমাদের মধ্যে আছে। কিন্তু ম্যাকলে যে এডুকেশন সিস্টেম চালু করে দিয়েছেন ব্রিটিশ শাসন থেকে, সেই এডুকেশন সিস্টেমের যাতাকলে পড়ে আমরা আমাদের স্ববোধটা হারিয়েছি, নিজস্ব যা কিছু আছে সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধটা হারিয়েছি। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে নিজস্ব জিনিসগুলোকে আরও আত্মস্থ করে নেব, আরও আপন করে নেব, যখন আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে আস্তে পড়াশোনার মাধ্যমে জানতে পারবো, ডিবেটের মাধ্যমে জানতে পারবো, আলোচনায় শুনতে পারবো, তখন কিন্তু একটা জেনারেশনের পরে এই স্ববোধটা জাগ, এবং স্ববোধ জাগলে পরেই

0: শুধু নারীদের প্রতি অপরাধ নয়, অন্য অনেক অপরাধ কমে যাবে। কারণ তারা জানবে যে ভারতের দর্শনে বা ভারতের চিন্তাধারায় ভারতের মুনি ঋষিরা বা প্রাচীন ভারতের ইতিহাসে কোথাও নাবালিকার বিয়ের কথাটা নেই। এগুলো যখন চর্চা বাড়তে থাকবে, সেন্সটা কাজ করবে আমাদের যে না, নাবালিকাকে বিয়ে দেওয়া যাবে না, তাকে প্রাপ্তবয়স্ক করতে হবে, তার পড়াশোনা কমপ্লিট করতে হবে, তাকে একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্ট রোজগারের ব্যবস্থা তার করতে হবে, সোর্স অফ ইনকাম ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো যখন জাগবে এবং নারীদের প্রতি সম্মান করা যে ভারতীয় পদ্ধতি, এই যে বললাম যে ভারতবর্ষ একমাত্র দেশ যে পৃথিবীকে একটা নারী হিসেবে কল্পনা করে, এই কনসেপ্টগুলোকে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে আগামী দিনগুলোতে আমাদের যে আগামী প্রজন্ম আছে তাদের কাছে পৌঁছাতে হবে। তাহলেই কিন্তু তারা জানবে এবং সবোধ জাগ্রত হবে, শ্রদ্ধাবোধ আসবে সবার প্রতি আস্তে আস্তে আস্তে আস্তে। একদিনে হবে না, এক মাসে হবে না, কিন্তু একটা সময় আমরা দেখতে পাবো, হয়তো আমরাও জীবিত অবস্থায় দেখে যাব যে সমাজের মধ্যে ওই সবোধ জাগ্রত হলে পরে ক্রাইম, হেট্রেড, জেলাসি, বিদ্বেষ এই জিনিসগুলো কমে আসছে।
1: খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক আলোচনা করলেন। আজকে আমরা সার্বিকভাবে আলোচনায় ছিলাম বৈদিক এবং বর্তমান যুগ নারীর সামাজিক অবস্থান এই বিষয়ে, এবং আজকের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন শ্রী অভিজিৎ দে। মোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের সময় করে দিলেন। আর শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো ভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে বয়স্কদের বিভিন্ন সমস্যায় হোমিওপ্যাথি, এ প্রসঙ্গে ডাক্তার কৌশিক রায়ের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী পিয়ালি চৌধুরী। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 পরিবেশ ভাবনা, 8:15 হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 শুনবেন অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। পরবর্তী 24 ঘন্টা

আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 47%। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে দক্ষিণ ত্রিপুরায় সহ রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, বর্তমান সময়ে বয়স্কদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথা, অনিদ্রা, হজমের সমস্যা, স্মৃতিভ্রংশ, দুর্বলতা ইত্যাদি নানা শারীরিক সমস্যা ক্রমশ বাড়ছে। অনেকেই দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিকল্প চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথির ওপর ভরসা রাখছেন। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার কৌশিক রায়। তার কাছ থেকে জানব বয়স্কদের সাধারণ অসুখ, চিকিৎসা পদ্ধতি, সতর্কতা এবং সুস্থ থাকার নানান উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার ডাক্তার রায়, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
3: নমস্কার, ধন্যবাদ।
2: বর্তমান সময়ে বয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি কোন কোন শারীরিক সমস্যা দেখা যায়?
3: নর্মালি যদি দেখি আমরা, এখনকার দিনে বয়স্কদের মধ্যে আমরা ইউজুয়ালি মধুমেহ, যেটাকে ডায়াবেটিস বলা হয়, ডায়াবেটিস টাইপ টু, তারপর আপনার সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, যেটার মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ বা যাদের কফজনিত রোগ, ঠান্ডা লাগলে পরে বা শীতকালে এসলে পরে ওদের প্রচণ্ড রকমের ঠান্ডার লাগার ধাত থাকে, যার কারণে ওরা শ্বাস নিতে কষ্ট হয় না, বলে যার লাগে, এই সমস্যাগুলো থাকে। হার্টের সমস্যা থাকে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সিভিডি বলে থাকি আমরা এটাকে। তাছাড়া অনেক ধরনের এজেড রিলেটেড জেনিয়াট্রিক ডিজিজ বলা হয়, যেমন কি গাউট, আর্থ্রাইটিস, মেমোরি লস, ইম্পেয়ারমেন্ট, তারপরে অস্টিওপোরোসিস, ডিমেনশিয়া ইত্যাদি, এইগুলো ইউজুয়ালি আমরা দেখতে পাই বয়স্কদের মধ্যে।
2: আচ্ছা, এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ক্রমশ যে রোগ প্রতিরোধক ক্ষমতা, সেটা কেনই বা কমে যায়, বা এটা ধরে রাখার জন্য কী করতে হবে?
3: ইউজুয়ালি আমরা যেটা দেখি, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মেনলি আমাদের শরীরের মধ্যে যে WBC, হোয়াইট ব্লাড সেল, সেই হোয়াইট ব্লাড সেলটা এটাকে মেনটেন করে, রক্তের একটা কম্পোনেন্ট এটা। তো দেখা যায় এটা বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই আমাদের একটু লেথার্জিক হয়ে যায়, এবং মাস্কেল এবং নিউরোমাস্কুলার, মাস্কুলোস্কেলেটাল, মেটাবলিক এবং এন্ডোক্রিনাল যে ফাংশনগুলো আছে সেগুলো একটু ক্ষতিটা, একটু ওদের যে ফাংশনিংয়ের যে ক্ষমতাটা একটু লোপ পায় এবং একটু উইক হয়ে যায়, সেটা বার্ধক্যজনিত আমরা বলে থাকি। তো সিমিলারলি রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা WBC কাউন্ট, এটাও বয়স্কদের মধ্যে অনেকটাই কমে আসে। ইউজুয়ালি আমরা 80 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছে, ওদের ওনাদের মধ্যে এই

0: সমস্যাটা দেখতে পাই যে অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, বা যেটা নর্মালি যে কোনো একটা অ্যাডাল্ট পার্সনের বা কম বয়স্ক মানুষের যেটা রোগ প্রতিরোধ হয়ে যেত যে কোনো একটা জিনিসে তাদের, এটা বা ওনার আগে হতো এটা প্রথমে এমন কিছু হতো না, বা অল্পতে ঠান্ডা লাগতো না, বা যে কোনো কিছু হুট করে ফাঙ্গাল ইনফেকশান হতো না, ব্যাটসোর হতো না, একটা বয়সের পরে সেটা হয়ে যাচ্ছে। তো এখানে নিশ্চয়ই WBC-র কাউন্টের একটা ভূমিকা আছে যেটা কমে যাচ্ছে, এবং বোন মেরোতে যে সেল কাউন্ট তৈরি হয় সেটার যে ডেভেলপমেন্টাল ম্যাটারগুলো সেটাও একটা পার্থক্যজনিত কারণে অনেকটাই স্থিতিশীল এবং স্লো হয়ে যায় বয়স্কদের মধ্যে।
1: আচ্ছা, আমাদের প্রচলিত একটা ধারণা রয়েছে যে শুধুমাত্র শিশুদের জন্য হোমিওপ্যাথি, একটু বয়স্ক হলে বা একটু কম বয়স্ক যুবক বলুন যেতে চায় না, বলছে না এগুলো আমাদের কাজ করবে না, এগুলো বাচ্চাদের জন্য। এই ধারণাটা সম্পর্কে আপনি কি বলবেন, কীভাবে ভাঙার চেষ্টা করবেন এই ধারণাটাকে?
0: অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেকটা ভ্রান্ত ধারণা আছে আগে থেকে হয়ে, যেমন কাটা লাগলে আমাদের কিছু কিছু ওষুধের নাম অনেকে জেনে থাকে, আগেকার দিনের ডাক্তারবাবুরা ছিল হোমিওপ্যাথি, তারপরে মাথায় ব্যথা লাগলে আর্নিকা, এগুলো অনেকটাই মানে মানে আমাদের চারিপাশে এগুলো অনেক প্রচলিত আছে, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি বলা হয়। কিন্তু বাচ্চারা, বয়স্করা এবং যে কোনো বয়সের লোকেদের, সে পুরুষ হোক মহিলা হোক বা সে বয়স্ক হোক বাচ্চা হোক, আমাদের হোমিওপ্যাথি এটা নির্বিশেষে কাজ করে যাচ্ছে। এবং ইউজুয়ালি আমরা দেখে থাকি অ্যাডাল্টদের মধ্যে একটা প্রিভেলেন্ট একটা বিষয় থাকে যে অনেকেই নেশা করে বা টুকটাক পান খায়, জর্দা খায়। তো আমাদের ক্লিনিকে এসে বলে যে আমরা তো হালকা টুকটাক পান জর্দা খাই, বা আমরা ব্যস্ত থাকি, আমাদের ওষুধ খাওয়া টাইম সেরকম ঠিক থাকে না। তো বাচ্চা এবং বয়স্কদের মধ্যে ওরা তো বাড়িতে থাকে, খেতে পারে, বা ওরা সেরকম নেশাও করে না, ওদের কাজ করবে আমাদেরকে করবে কি না, বা এরকম আরও অনেকগুলো কারণে একটা ভুল ভ্রান্তি আছে। তো সেটার জন্য আমরা বলে থাকি যে না, নেশা কখনই করা উচিত না। তাছাড়া যদি কেউ নেশা আস্তে আস্তে ছাড়ছেন বা কমিয়ে আনছেন, আমরা সাজেশন দিই যদি নেশা করে থাকে তো মুখটা কুলকুচি করে 10-15 মিনিট পরে ওষুধ খেলে কোনো সমস্যা হবে না। আর তাছাড়াও আপনি যদি, সে বয়স যতই হোক, ওনাদের আমরা কাউন্সেলিং করি, এবং এই ভুল ভ্রান্তি অনেকটাই আমরা এই মডার্ন মেডিসিনের হোমিওপ্যাথি আজকাল দিনে আমরা দূর করতে পেরেছি, যে বাচ্চা হোক বয়স্ক হোক কি অ্যাডাল্ট হোক বা নর্মাল বয়স বা যে কোনো এজ রেঞ্জ হোক, হোমিওপ্যাথি বরাবরই বয়সে নির্বিশেষে কাজ করে যাচ্ছে।
1: আচ্ছা, মানে শুধু এই বাচ্চাদের কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটা আমাদের দূর করতে হবে,
0: একদম আমাদের
1: যে কোনো বয়সেরই কাজ করছে।
0: আমাদের যে মেডিসিনগুলো প্রুভ হয়, প্রত্যেকটা মেডিসিন আমাদের অনেকগুলো স্টেজ অফ প্রুভিং, PROVING, প্রুভিং মানে হচ্ছে এটা যে আপনাদের মানে যে মেডিসিনটা যে একটা মানুষ সুস্থ মানুষের শরীরের উপর প্রয়োগ করে তার যে রিয়াকশনগুলো পাওয়া যাচ্ছে ওটার উপর ভিত্তি করে সেই সিমটম সিমিলোলজি বলে সিমিলি বা স্কিউরেন্টের পদ্ধতিতে হোমিওপ্যাথি মেডিসিনগুলো হয়। তো এই মেডিসিনগুলো যখন আমাদের মানে অ্যাপ্রুভাল পায়, প্রত্যেকটা এজের গ্রুপের উপরে টেস্ট হয়েই সেটা পায়, সুতরাং এটা প্রত্যেকটা এজ গ্রুপের উপরই প্রযোজ্য।
1: আচ্ছা, নতুন করে কি একটা ব্যাপার হয়েছে যে সেই কবে এই ওষুধগুলো বেরিয়েছিল তার বাইরে নতুন কিছু ওষুধ আর নেই, বা এরকম কিছু ধারণা রয়েছে, নতুন করে কি কোনো ওষুধ বেরোচ্ছে?
0: দেখুন, আপনারা সবাই দেখে থাকবেন আগেকার দিনে আমরা ছোটোবেলায় দেখেছি অনেক হোমিওপ্যাথি ছোটো ছোটো কিছু কিছু দোকান থাকতো যেগুলোর মধ্যে আমাদের পুড়িয়া থাকতো যেটা দেওয়া হতো এবং কাজ করতো। এখনকার দিনে হোমিওপ্যাথি এতটাই ডেভেলপ করেছে, আমাদের হোমিওপ্যাথিতে এখন ট্যাবলেট আছে, হোমিওপ্যাথিক ট্যাবলেট, হোমিওপ্যাথিতে সিরাপ আছে, হোমিওপ্যাথিতে ভিটামিন টনিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আছে। তো আমাদের মধ্যে যেহেতু হোমিওপ্যাথি এতটাই ডেভেলপ করেছে, তো নতুন ওষুধ নিশ্চয়ই আসছে, না হলে এই ডেভেলপমেন্টগুলো হতো না। প্রত্যেকটা মেডিসিন যেগুলো আসছে, কিছু আছে জার্মানি মেডিসিন যেটা বাইরে থেকে আসছে, কিছু আমাদের ইন্ডিয়ান হার্বসের উপর, ইন্ডিয়ান কিছু কিছু মেডিসিনাল প্ল্যান্টস, ইন্ডিয়ান কিছু কিছু অ্যানিমেলের উপর প্রযোজ্য করে প্রয়োগ করে সেই ড্রাগ প্রুভিং যেটাকে বললাম, সেই ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে সেই ড্রাগটা যখন বিভিন্ন রকম মানুষের উপর, বিভিন্ন এজ গ্রুপের মানুষের উপর, বিভিন্ন সিজনে যখন টেস্টিং হয়ে আসছে, ওই ড্রাগটা তখন অ্যাপ্রুভাল পাচ্ছে আমাদের CCRH এবং যারা কমিটি আছে ড্রাগ কন্ট্রোল কমিটি, ওদের থেকে অ্যাপ্রুভাল পায়, পেয়েই সে নতুন করে আমাদের মেডিসিনাল মেডিকাতে আমরা কার্যকরী হিসাবে এটা ইউজ করতে পারছি। এবং নিশ্চয়ই প্রচুর মেডিসিন বাড়ছে, যার ফলে কী হচ্ছে আমাদের আগের থেকে অনেকটাই ডেভেলপ করে এখন হোমিওপ্যাথি মডার্ন মেডিসিনের সঙ্গে এক পাল্লায় প্যারালালি চলে বেড়াচ্ছে।
1: আচ্ছা, এটা একটা খুব ভালো মানে খবর শোনালেন আমাদের। আপনি বয়স্কদের বিভিন্ন সমস্যার কথা বলছিলেন, তার মধ্যে একটা বলছিলেন যে বাতের ব্যথা, হাঁটুর সমস্যা, এ ধরনের যে সমস্যাগুলো, এগুলো বয়স্কদের একটু বেশি হয়ে থাকে। বিশেষ করে কি বলবো, 50 পেরোলেই হাঁটুর সমস্যা কিন্তু শুরু হয়ে যায়। হ্যাঁ, আর 50 পেরোলে আপনি তাকে বয়স্ক লোক

0: বুঝতে পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে আগে থেকেই শুরু হয়ে গেল এবং সেটা বার্ধক্যজনিত কারণে আরও বেশি বেড়ে যায়, তো তাদের হোমিওপ্যাথি কতটা কার্যকর তাদের বেলায়?
1: দেখুন, আমাদের যে এখনকার লাইফস্টাইল, আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এখন ওবেসিটি, আইদার সে খুব মোটা বা তার যতটুকু হাইটের তুলনায় ওয়েট হওয়ার কথা সেতটুকু নয়, একটু বেশি, কারণ আমাদের লাইফস্টাইল এখন সেডেন্টারি লাইফস্টাইল বলা হয়, আরামায়েশের লাইফস্টাইল হয়ে গেছে। যারা মাঠে ঘাটে পরিশ্রম করছেন ওদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে আলাদা, কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখন ওবেসিটি মোটাপা একটা প্রবলেম, যার ফলে কি হচ্ছে আমাদের যে হাড়ের যে লেন্থ এবং যার যে ক্যাপাসিটি, আমাদের যে ফুডটা ইনটেক করছি, আমাদের যে বাতাবরণ, সেটাকে একটা নির্দিষ্ট একটা শীত মানে তার একটা টার্গেট আছে, তার একটা ক্যাপাসিটি বলে একটা জিনিস আছে, সেটার মধ্যে যখন আমাদের ওয়েট গেইন, ফ্যাট, মাসেল গেইন, মানে স্ট্রেংথ যখন অনেকটাই বেড়ে যাবে, তখন অটোমেটিক্যালি বোন এবং ক্যালসিয়ামের উপর অনেকটাই চাপ পড়ছে, যার ফলে কি হচ্ছে ক্যালসিয়াম ডিমান্ড অটোমেটিক বেড়ে যাচ্ছে এবং বোনগুলো আমাদের ফ্রেজাইল হয়ে যায়, ভঙ্গুরে হয়ে যায়। তো যার ফলে কি এটা একটা কারণ, তাছাড়া আরও অনেকগুলো কারণ আছে। আগেকার দিনে এত অ্যালকোহল স্মোকিং বিষয় ছিল না, এখন অনেকটাই বেড়ে গেছে। বা তাছাড়াও আমাদের মধ্যে আগে দেখা যেত অনেক সবাই যারা আগেকার দিনের যারা ছিলেন তারা খুব পরিশ্রম করতেন, অনেকটাই হেঁটে যেতেন বা খেলাধুলার মধ্যে যুক্ত থাকতেন, এখন দেখা যাচ্ছে এগুলো নেই, যার ফলে কি হচ্ছে যতটা আমরা আমাদের শরীরের অঙ্গগুলোকে সেই বোনগুলোকে কার্যকরী করবো, ততই বোনগুলো আমাদের হেলথগুলো ক্যালসিয়াম ডিমান্ডটা সেরকমভাবে স্টেবিলাইজ থাকবে। এখনকার দিনে দেখা যাচ্ছে কি 50 যেটা বললেন বা আরও কম বয়সে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে না বলে, এখন সেডেন্টারি লাইফস্টাইল, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে বলে আমাদের সেই রকমভাবে একটা যেই বয়সে হওয়ার কথা নয় ওই বয়স থেকেই এখন অনেকটাই সেই অস্টিওপোরোসিস হোক বা ক্যালসিয়াম অভাব বা গাউটজনিত অনেক বিষয়গুলো মানুষরা ভুগছে, এবং তার জন্য আমরা হোমিওপ্যাথি অনেকটাই কাজ করছে, সঙ্গে সঙ্গে আমরা লাইফস্টাইল মডিফিকেশনেরও উপদেশ দিয়ে থাকি।
0: একদমই, ওজন অনেকটাই ডিপেন্ড করে হাঁটুর ব্যথা জন্যে, তো এই জায়গায় দাঁড়িয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী রয়েছে?
1: যেটা বললাম আমি, আমাদের অনেকটাই লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলে থাকি, তার সঙ্গে সঙ্গে আমরা কিছু মেডিসিন আছে, যেমন ক্যালকিরিয়া কার্ব বলে একটা মেডিসিন আছে, আর্সেনিকাম অ্যালবাম আছে, এমন আর অনেকগুলো মেডিসিন আছে, যার যার যে আমি মানে আগের আমার সিরিজ অফ এপিসোডগুলোর মধ্যে বলেছি যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, আমরা প্রত্যেকটা মানুষকে ভিত্তি করে তার যে সিমটোমেটোলজি বেস করে আমরা ওষুধটা দিই, সুতরাং তার ভেতরে গিয়ে একদম গোড়ায় নির্মূল হিসাবে কাজ করে। তো যেই মেডিসিনগুলোর নাম বললাম এমন আরও অনেকগুলো মেডিসিন আছে, ওই মেডিসিনগুলো যেটা যেই মানুষের উপরে এক্সাক্টলি প্রযোজ্য হবে, আমরা কেস টেকিং করে অনেকক্ষণ সময় লাগিয়ে তাকে পেশেন্টটাকে পুরো স্টাডি করে আমরা সেই মেডিসিনটা দিচ্ছি, এবং ওই মেডিসিনগুলো গ্রুপ অফ মেডিসিনগুলো বিভিন্ন গ্রুপ অফ পেশেন্টের উপরে 100% কার্যকরী হচ্ছে।
0: আপনি ক্যালসিয়ামের কথা বলছিলেন, হোমিওপ্যাথিতে ক্যালসিয়াম রয়েছে?
1: হ্যাঁ, 100%। এই যে ক্যালকিরিয়া কার্ব বললাম, এই ক্যালকিরিয়া কার্ব যে মেডিসিনটা সেটা তৈরি হয় আমাদের ক্যালসিয়াম সিলিকেট অফ ক্যালসিয়াম থেকে, সেটার মধ্যে কি সেটা আমাদের অস্টিওরাম অফ ক্যালসিয়াম বলা হয়, ওটা একটা নিজস্ব একটা ক্যালসিয়াম থেকে তৈরি করে আমরা হোমিওপ্যাথি পদ্ধতিতে তৈরি হয়, সিমিলে সিমিলি বা স্কিউরেন্টের মেথডে। তাছাড়া আরও অনেক ক্যালসিয়ামের আমরা ক্যালকিরিয়া গ্রুপের অনেকগুলো মেডিসিন রয়েছে, তো ওই মেডিসিনগুলো আমাদের পেশেন্টের উপর যার যেটা প্রণাবলীর মধ্যে পড়ছে, যার যেটা সিমটোমেটোলজির উপর পড়ছে, সেটার উপর ভিত্তি করে আমাদের দেওয়া হচ্ছে, এবং 100% সুফল রেজাল্ট পাওয়া যাচ্ছে, পেশেন্টদের ফিডব্যাকও খুব ভালো পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা, উচ্চ রক্তচাপের কথাও বলছিলেন বা হাই ব্লাড প্রেশার, এই যে উচ্চ রক্তচাপ এবং তার সঙ্গে থাকে ডায়াবেটিস, হ্যাঁ, এই দুটো মিলে কিন্তু ভীষণ রকম একটা সমস্যায় ফেলে মানুষকে, এইসব রোগীদের ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা কী?
1: দেখুন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এটাও একচুয়ালি সত্যি কথা বলতে একটা লাইফস্টাইল ডিজিজ বলে থাকি আমরা। আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিটের মধ্যে যেরকমটা হওয়া উচিত আমাদের ফুড হ্যাবিট অনেকটাই বদলে গেছে, এবং আমরা সেটা মেনটেন করতে পারছি না ম্যাক্সিমাম মানুষ, যার ফলে কি হচ্ছে আমাদের যে ব্লাড প্রেশারের, ব্লাডের যে নর্মাল যে প্রেশারটা হওয়া উচিত, হার্টের যে ক্যাপাসিটি এবং হার্টের যে পাম্পিং রেটটা যেটা ব্রেন থেকে সার্কুলেট করা হয় সেটা ঠিক মতো হচ্ছে না, এবং যার ফলে দিনের পর দিন সেই লাইফস্টাইল মেনটেনের কারণে, ফুড হ্যাবিট মেনটেনের কারণে আমাদের জাঙ্ক ফুড খাচ্ছি, যেটার ফলে আমাদের কোলেস্ট্রল বাড়ছে। একটা নালী দিয়ে যখন জল যায় সেই নালীটা যদি আমাদের ব্লকেজ হয়ে থাকে নিশ্চয়ই তখন না প্রেশার পাইপটার উপর প্রেশারটা পড়বে, পাইপলাইনের উপর প্রেশার পড়বে, সেমভাবে আমাদের আর্টারি ভেনগুলোর উপর প্রেশার পড়ে তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। সিমিলারলি আমাদের যতটুকু আমাদের ক্যালোরিজ দরকার বা কার্বোহাইড্রেট খেতে হবে বা যে কোনো রকমের ফুড পার্টিকেল খেতে লাগবে সেটা নির্দিষ্ট একটা ব্যালেন্স ডায়েট আছে, সেটা এক্সাক্ট না করতে পারলে প্লাস মাইনাস একটু হলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের এখন ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সফট ড্রিঙ্কস বা এই যে কোল্ড ড্রিঙ্কস বা এইগুলো খাওয়া হচ্ছে, বা রেগুলার বেসিসে আমরা একটা যেই রকম একটা পিৎজা বার্গার যা পারছি খাচ্ছি, যখন খুশি যেরকম খুশি, আমরা আজকে ইচ্ছা হলো 12টায় খেলাম, একদিন 10টায় খেলাম, এই লাইফস্টাইলগুলোর জন্য কী হচ্ছে আমাদের বডির যে

0: প্যাঙ্ক্রিয়াস আছে, প্যাঙ্ক্রিয়াসের আইলার সব ল্যাঙ্গারেন্স একটা সেল আছে, ওটার মধ্যে থেকে আমাদের ইনসুলিন সিক্রিয়েট হয়। তো তার ব্রেন থেকে যে তার কমান্ডটা যায়, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন কমান্ড যাবে এবং প্যাঙ্ক্রিয়াস থেকে যখন সেই হরমোন রিলিজ হবে যেটা আমাদের সুগারটাকে মেটাবলাইজ কন্ট্রোল করে রাখে, তো ওটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে অনেক অল্প বয়সে আমাদের ডায়াবেটিস ধরা পড়ছে এবং সেই ডায়াবেটিসের যে মানে পরিমাণ এবং ডায়াবেটিসের পেশেন্টের যে সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে।
1: এটা তো প্রত্যক্ষ দেখা যায় প্রত্যেক দিনের ব্যাপার, যে রাতে 12টা বেলা যদি আপনি কোনো কাজে রাস্তায় বেরোন দেখবেন যে ফাস্টফুডের দোকানগুলোতে তখনও ভিড়। হ্যাঁ, রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত মানুষ ফাস্টফুড খাচ্ছে,
0: সকালে দেরিতে উঠছে, আবার উঠছে না অনেক সময়, আবার ঘুম কম হচ্ছে, রাত্রেবেলা কাজ করে ঘুমাচ্ছে, সকালে উঠে চলে যেতে হচ্ছে, ঘুমের অভাবে এই রোগগুলো হতে পারে, উচ্চ রক্তচাপ।
1: হ্যাঁ, তাছাড়া দেখুন আপনি কোল্ড ড্রিঙ্কসের কথা বললেন বা সফট ড্রিঙ্কসের কথা বললেন, হাজারে হাজারে গাড়ি কিন্তু প্রতিদিন খালি হচ্ছে প্রত্যেক দোকানে দোকানে, তো এগুলো মানুষ খাচ্ছে বলেই তো আসছে বা বিক্রি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই যে ব্যাপারটা খাবারের যে ব্যাপারটা, আমরা যদি সচেতন না হই তাহলে তো এই সমস্যাগুলো বাড়তে থাকবে, তাই না?
0: দিনকে দিন বাড়তে থাকবে এবং আমাদের মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি অনেকটাই বেড়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের নর্মালি হিউম্যান আমরা লাইফস্টাইলের, এগুলো হচ্ছে গ্রিড। আমাদের বডি যতটুকু নিড, এটার বাইরে যদি এক ফোটো কিছু আমরা নিই সেটা হচ্ছে গ্রিড। আমরা এখন গ্রিডের উপর গ্রিড নিচ্ছি, এবার নিজেরা তো নিচ্ছি, আমাদের বাচ্চাগুলোকেও সেই পথে আমরা হাঁটাচ্ছি। একটু খাওয়া একটু এদেশে দিক হয়ে গেলো, আমরা বেশি করে খাওয়া হচ্ছে, খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস একটা মানে একটা ফ্যাশন হয়ে গেছে, তো বাচ্চারা দেখে দেখে বড় হচ্ছে, ওরাও খাচ্ছে। তো একটা মানুষ যখন সে বয়স্ক লোকটা যখন এফেক্টেড হচ্ছে, বাচ্চারাও এখন একটু বয়স হয়ে গেলে একটু অ্যাডাল্ট স্টেজে গেলে ওরাও সেই রোগে এফেক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে এইগুলো এই খাওয়া এই জাঙ্ক ফুড এবং এই কোল্ড ড্রিঙ্কস বা এই এটসেট্রা ফুডগুলো খাওয়ার কারণে।
1: আচ্ছা, এই মধুমেহ রোগ নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, এর হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা ঠিক কীরকম?
0: মধুমেহ রোগের জন্য ফার্স্ট আমি যেটা বললাম আগেও, আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। তারপরে হচ্ছে গিয়ে সেটা আমাদের দেখি আমাদের জেনেটিকভাবে কার কতটুকু আছে। এবার জেনেটিক্যালি যদি দেখি কেউ বেশি এফেক্টেড, তার ক্ষেত্রে আমরা আরও স্ট্রিনজেন্ট এবং আরও স্ট্রিক্ট লাইফস্টাইল দিয়ে দেওয়া হয়, ডায়েট দিয়ে দেওয়া হয়। কেউ যদি দেখা যায় যে নিজে এফেক্টেড হয়েছে, তার জেনেটিকভাবে নেই বা তার এফেকশনের ইয়েটা কম, লাইফস্টাইলটা ঠিক আছে, তখন আমরা ব্যালেন্স করে দেওয়া হয়। তার সঙ্গে আমাদের অনেকগুলো মেডিসিন আছে, আমাদের তিনটা মেডিসিনের নাম বলবো, সিজিজিয়াম জাম্বুলেনাম, জিমনি মাসিল ফেস্টা, আর হচ্ছে আপনার আমাদের ক্যালকিরিয়া অস। এছাড়াও আরও অনেক মেডিসিন রয়েছে যেগুলা আমাদের মধুমেহ যেটা ডায়াবেটিস রোগের উপরে খুব 100% ভালো এফেক্ট করে। তাছাড়াও এই স্পেসিফিক মেডিসিনগুলো ছাড়াও আমাদের কাছে অ্যারাউন্ড 89 গ্রুপ অফ ড্রাগস আছে যেগুলো পেশেন্টের উপর সেন্ট্রিক করে, যেটা বললাম তার কেস টেকিং করে, রেপার্টাইজেশনের পরে তার স্পেসিফিক যে মেডিসিনগুলো হয় সেই মেডিসিনগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে।
1: এমনিতে আমরা যে প্রচলিত ট্রিটমেন্ট তার মধ্যে আপনার একই ওষুধ তো অনবরত খেয়ে যেতে হয়, সবসময় খেয়ে যেতে হয়, তো হোমিওপ্যাথিও থেকেও কি একই রকম একই ওষুধ মানে প্রতিনিয়ত খেয়ে যেতে হবে?
0: না, একদমই না। হোমিওপ্যাথি আমরা সবসময় টার্গেট থাকি যে নির্মূল করা, সেটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি এবং 100% সত্য যে হোমিওপ্যাথি আমাদের যিনি রোগকে নির্মূল করে, কারণ সেই রোগের প্রণালীতে সঙ্গে হেঁটে সিমিলে বা স্কিউরেন্টের পদ্ধতিতে করে। তো সারা জীবন ওষুধ খাওয়ার প্রশ্ন থাকেন, হ্যাঁ, এবারে যদি অনেক কিছু ডিপেন্ড করে যে মানুষটা আপনার খুব খারাপভাবে এফেক্টেড হয়েছে বা তার লাইফস্টাইল ঠিক নেই, সে মেডিসিনও খাচ্ছে কিন্তু আবার সেদিকে লাইফস্টাইলও ঠিক রাখছে না, বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে বা জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছে বা ঘুমোচ্ছে না ঠিক করে, বা তার যে এক্সাইটিং ফ্যাক্টরগুলো মেনটেনিং কজগুলো সেগুলো সে চালিয়ে যাচ্ছে, তখন ওষুধ অনেক দিন খেতে লাগবে বা বেশি দিন খেতে লাগবে। তাছাড়াও একটা এজের পরে যেই জায়গায় দেখা যাচ্ছে যে অন্য আমাদের মেডিসিন তার লাগতো দিনে 3-4-5টা করে, হোমিওপ্যাথি 2টা ডোজ খেলেই তার এটা কাভার হচ্ছে, কিন্তু 2টা ডোজ লাগছে, তো অনেকের লাগছে, কিন্তু একটা সময়ের পরে অন্য সব আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট সেগুলো কন্ট্রোল করে যতটুকু আমাদের মেডিসিন যা করবে, নর্মাল অবস্থায় যদি সে যদি 10% ভালো থাকতো, হোমিওপ্যাথিটা দিয়ে আমরা দেখছি সেটা মেডিসিন নেওয়ার পরে সে অ্যারাউন্ড 70-80% ভালো থাকছে, তো তার ওয়েলবিংয়ের মানে সংখ্যাটা বেড়েছে, যার ফলে মানুষের হোমিওপ্যাথির উপর বিশ্বাসটা দিনকে দিন বাড়ছে এবং আমরা হোমিওপ্যাথিও ডেভেলপ করছে, যার ফলে সিরাপ এবং ট্যাবলেট ফর্মে আমরা চলে এসেছি।
1: আচ্ছা, এই যে উচ্চ রক্তচাপ কিংবা মধুমেহ যেটা বললেন, এটা কি নির্মূল করা সম্ভব?
0: অনেক পেশেন্ট আমাদের নির্মূল হয়েছে, আমার নিজস্ব কাছে কেস রেকর্ড আছে, আমাদের প্রফেসরদের কাছে কেস রেকর্ড আছে, আমাদের হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজগুলো আছে এখানে কেস রেকর্ড আছে, এবং পেশেন্ট নিজে আছে তার কোন কোন সময়ে তার সুগার কত ছিল, রেজিস্টার্ড ল্যাবরেটরিতে তার রিপোর্ট, এগুলো সব সংরক্ষিত আছে। আমাদের 100% কিওর হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধ অনেক দিন যাবৎ খেয়ে যেতে হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে তার ইনসুলিন লাগতো। ইনসুলিন

0: থেকে বন্ধ করে এখন মেডিসিনে আসা হয়েছে। আস্তে আস্তে আস্তে আস্তে সে ঠিক হবে। আর যদি খুব বয়স্ক রোগ হয় তখন একটু একটু ওষুধ লাগে, কিন্তু ওষুধের পরিমাণ এবং ওষুধের সংখ্যা এবং ওষুধের যে আমাদের যে গ্রুপ অফ ড্রাগস অনেকটাই কম লাগে হোমিওপ্যাথিতে। আর তাছাড়াও আমাদের নির্মূল করার যে ক্ষমতাটা এবং সাইড এফেক্টবিহীন ওই বিষয়টা হোমিওপ্যাথিতে 100% প্রযোজ্য এবং আমরা এটা প্রুভেন।
1: আচ্ছা, বয়স্কদের আরেকটা বড় সমস্যা হয় ভুলে যাওয়া বা স্মৃতিভ্রংশ, আমরা যেটা
0: ডিমেনশিয়া বলে থাকি,
1: ডিমেনশিয়া, এবং তার সঙ্গে থাকে বার্ধক্যজনিত দুর্বলতা কিংবা ক্লান্তি, এগুলো কি দূর করা সম্ভব?
0: দেখুন, একটা বয়সের পরে আমরা 4টা D বলি, ফোর ডিজ অফ জেরিয়াট্রিক্স বলতে, জেরিয়াট্রিক মানে বয়স্কদের নিয়ে যে সমস্যাগুলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিমেনশিয়া, যেটা আপনি বললেন ভুলে যাওয়ার সমস্যা। তারপর হচ্ছে ডিপ্রেশন, একটা বয়সের পরে তার হরমোনাল চেঞ্জ হয়, সে হয়তো সেরকম সময় পাচ্ছে না তার পরিবার পরিজনদের থেকে, সেই আপনজন যারা যারা তার সঙ্গে থাকতো সারা গত হয়েছেন তাদের কথা মনে পড়ছে, বলতে পারছে না, এরকম ডিপ্রেশন। তারপর হচ্ছে ডেলিরিয়াম, ডেলিরিয়াম মানে হচ্ছে ভুলভাল বকছে, ভুলভাল ভাবছে। একটা বয়সের পরে নার্ভাস সিস্টেমগুলো ড্যামেজ হওয়ার কারণে বা স্মৃতি লোপ পায় এবং অনেকগুলো কারণে সেই ডেলিরিয়ামটা হয়। আরেকটা হচ্ছে ডিলিউশন, বোঝার ক্ষমতা তার অনেকটা লোপ পাচ্ছে এবং ডিলিউসড হয়ে যাচ্ছে সে। তো এই 4D তার অনেকভাবেই এফেক্ট হচ্ছে, যার মধ্যে ডিমেনশিয়া ওয়ান অফ দেম।
1: আচ্ছা, তার মানে এই সমস্ত সমস্যা থেকেও হোমিওপ্যাথির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি, তাই তো?
0: একদম। তাছাড়াও আমরা মেডিসিন কতদিন খেতে লাগবে, তাছাড়া আমাদের কিছু কিছু কাউন্সেলিং প্রয়োজন হয়। বয়স্ক লোকেদের আমরা ডাকি, আমাদের আমাদের কিছু কিছু গাইডলাইন আছে, আমাদের কিছু কিছু কাউন্সেলিং টেকনিক্স আছে, ওগুলো আমাদের প্রযোজ্য করা হয়। আমাদের যারা রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আমরা যেতে পরামর্শ দিই ওনাদেরকে নিয়ে, তো ওরা যখন ওনাদের কাউন্সেলিং করছে ওনার লাইফের প্রতি আরও ভরসা এবং লাইফের প্রতি বিশ্বাস অনেকটাই বেড়ে যাচ্ছে বয়স্কদের, যার ফলে এই 4D অনেকটাই আমরা কিওর করে দিতে বা ওষুধ খাইয়ে এটাকে কন্ট্রোল করে রাখতে আমরা সক্ষম হচ্ছি।
1: আচ্ছা, ধরুন কেউ অনেক দিন ধরে একই রকমের ওষুধ খেয়ে যাচ্ছে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে কি হোমিওপ্যাথিতে যাওয়াটা ঠিক হবে?
0: দেখুন, প্রচলিত পদ্ধতিতে যারা খাচ্ছে আমরা ওটার সম্বন্ধে কিছু বলতে চাই না, কিন্তু যারা হোমিওপ্যাথিতে আসতে চাইছে আমরা তখন তার ফুল কেস টেকিং যখন নিই, তখন তার ফুল কেস টেকিংয়ের মধ্যে থেকে আমরা তার স্টাডি করি, সে কতদিন ধরে কী ওষুধ খাচ্ছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো এই যে তার ডিটেল কেস টেকিংটা আমরা পেলাম, ওই ডিটেল কেস টেকিংয়ের উপর ভিত্তি করে আমরা ওনাদেরকে সাজেস্ট করি যে আপনারা এই মেডিসিনটা কদিন চালাবেন, সঙ্গে আমাদের মেডিসিন নেবেন, অথবা আপনি যেই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাচ্ছেন ওই চিকিৎসককে গিয়ে আমাদের প্রেসক্রিপশনটা, আমাদের যে সাজেশনটা বলা হয়েছে আপনারা এতদিন খান এটা, সঙ্গে আমাদেরটা চালান, আস্তে আস্তে এটাকে উইথড্র ট্যাপারিং ডোজে উইথড্র করে রিপোর্টের সঙ্গে আমার জাস্টিফাই করে আপনি ওনাদেরকে একবার বলুন। তো অনেক সময় আমাদের এটাও হয়, যারা মডার্ন মেডিসিন খাচ্ছিল ওনাদের সঙ্গে, আমার নিজের সঙ্গে আছে এমন রেকর্ড, মডার্ন মেডিসিন খাচ্ছিল আমার কাছে এসছে, আমি আমার প্রেসক্রিপশন করেছি, রিপোর্ট ছিল, রিপোর্ট ইম্প্রুভের দিকে এসছে 6 মাসে, ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছেন, ওই ডাক্তারবাবু খুশি হয়েছেন, আরও 2-3টা পেশেন্ট ওই ডাক্তারবাবু নিজেই পাঠিয়েছেন, এবং আমরা নিজেদের মধ্যে ইন্টার গ্রুপ কানেকশন হয়, অনেকে ইমার্জেন্সি কেস হলে আমাদের পাঠাতে লাগে, বা অনেক রোগ অনেকদিন নির্মূল হচ্ছে না আমাদের কাছে ওরা পাঠায়, তো ইট ইজ এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যদি অনেকদিন ধরে খেয়ে থাকে একটা বডি অ্যাডাপ্টেশন চলে আসে, যার ফলে কি হয় আমরা সেটাকে কিছুদিন আমরা শরীর চালিয়ে রেখে সুপদ্ধতিতে নির্দিষ্ট পদ্ধতিতে চালিয়ে রেখে আমরা সেটাকে আস্তে আস্তে ট্যাপারিং ডোজে উইথড্র করি এবং হোমিওপ্যাথি কিছুদিন চলে, তারপর আস্তে আস্তে নির্মূল হয়।
1: আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, সব শেষে বয়স্ক মানুষদের সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনার কি বার্তা থাকবে?
0: দেখুন, পুরো সেশনটার মধ্যে আমি যেটা বললাম মেইন হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং ডায়েট, এটাকে আমরা বলি ডায়েট অ্যান্ড রেজিমেন। আমাদের ডায়েট অ্যান্ড রেজিমেন যদি আমরা ঠিক রাখতে পারি, দেখুন একটা কথা দেখুন ভেবে, এই যে পাখি পশুগুলা, একটা আপনি একটা এমন একটা জিনিস রেখে দিন, একটা কুকুরকে খেতে দিন, সে খুব ক্ষিধার্ত হলে সে অনেক গন্ধ শুনবে, শুনে সে ওই জিনিসটা তার পছন্দের না হয় সে খাবে না। পাখি, পাখি কখনো দেখেছেন একটু জল খায় একটু খাওয়ার খায় একটু জল খায় খাওয়ার খায়, কিন্তু মানুষ অনেক সময় করে এটা। তো এমন এমন কিছু কিছু লাইফস্টাইল যেটা আমাদের কাছে আসলে আমরা পেশেন্টদের বলে থাকি, ওইগুলা যদি আমরা নর্মালি যদি আমরা ঠিক করে নিই 70% রোগ এমনি ঠিক হয়ে যায়। তাছাড়া বাদ বাকি যেগুলো আছে ওগুলোর জন্য সুচিকিৎসকের পরামর্শ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, কোয়াক ডাক্তারদের থেকে বেছে রেজিস্টার্ড BHMS ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি, এই 4টা শব্দ না থাকলে আপনার ওই ডাক্তারবাবু কাছে যাবেন না। অথবা যদি MD হোমিওপ্যাথি থাকে, যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে সঙ্গে, তার আগে BHMS কতটা থাকে মানে রেজিস্টার্ড। অনেক চারিদিকে ভুলভাল ভুয়ো ডিগ্রি MD, BA, MDH, হোম, যা খুশি লিখে রেখে একটা চারিদিকে চলছে, যেটা গভর্নমেন্ট ধরতে চেষ্টা

0: করছে ওদের, তো আম জনতা তো সেটা বুঝছে না, লেমেনরা বুঝছে না, তো এই জন্য আমরা এটা প্রচার করি। রেজিস্টার্ড পেটিশনের কাছে গেলে আমরা সেই বাকি 30% রোগগুলো আমরা মেডিসিন দিয়ে আমরা কিওর করতে সক্ষম হব, এবং যদি পেশেন্ট নিয়মিতভাবে সে নেয় আমরা তার আশাবাদী থাকি।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, আজকের মতো এই আলোচনা আমরা শেষ করছি। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ বয়স্কদের বিভিন্ন শারীরিক সমস্যায় হোমিওপ্যাথি এ প্রসঙ্গে শুনছিলেন আলোচনা। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার কৌশিক রায়।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী পিয়ালি চৌধুরী।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পিয়ালী চৌধুরী। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: বাবুনু নামি দিদ নানা বাই থাই দে কোনো জায়গা তাকে তোলে শিখা দিবরুন খাই মাই যাই থি তাই নিন বাকি তাম চকলে রতো না হিঙ্গাম
1: আনি বাকি কফি বাই মিল্কি বাই গবাং মা তুই ফাজি তো মা দাতিন ফাজি তো মা
0: আও বাবা তুয়ান
2: আমা বাবা না পদরে পদ মুংসা মানিতা সারিত্রং দে চং ফুনু ক্লাং মা মানি রগ্ন সিমিন চার দে নংবাতে মিয়া তু মা রগ্ন চার উই তং দিতা তা সারত্রং দি বুঝখা
0: আকো আং তো হান কিসা পেং উই তু মা বাই

0: মিল্কিবাইল কুবাং মা তুই ভাজি তো মা দাতিন ভাজি তো মা
1: আও বাবা তুয়া না
2: আমা বাবা না পদরে পদ মুংসা মানি তা সারি ত্রং দে চং ফুনু ক্লাং মা মানি রগ্ন সিমিন চার দে নং বাতে মিয়া তু মা রগ্ন চার উই তং দিতা তা সার ত্রং দি বুঝখা
1: আক আং তো হান কিসা পেং উই তু মা বাই আওন বাং ইফানক থাসে সুক সার মান মাতা
2: ইহি হি মুংসা ফান তা সার দে
1: মিয়া কক মানিয়া কিয়া সারি মা বাই তিনি কে বহক সিদারে তং জখা সারি গো গাই ডাক্তার সমা ফোন গান লে
2: এই নুখাদা বুফ্রবু সে চার লাই হাইং লাই তংখ তিনি তাই মুংসা ফান তা সার সিদে কাহাম কে নাই তো নিদি কিচা নক নিবু তা নংখর দে তুমুং খিমানি লম খাংকে আন অফিস কিচা টেলিফোন খাই হর দে
1: আং খাইনে রিঙা নং ইতেলি তালা নর সে ডাক্তে ভাবে দি ইস কি মুশকিল আই হিনি ন সকাঙ্গ চালাই নাই নাই ন টেলিফোন খাইনে ফুরুং দিমাসে আবসে দশ তং লাই থাঙি সিপাইও
2: লিয়ান মুশকিল নুসুখা ও বাবা নো বো তাই বুফ্রু তর নাং খাসি দু হাই কেসে চালাইছি না বা আং থাঙ্কা বাবা টাটা
1: টাটা বাবু টাটা
0: টাটা
1: কাম কে তং দিদ নো নি তাং কো দিসিকা সারি গো আন্টি ফাই কে আই কাম কা আসু কি পড়ি দি তাই এবিসিডি র পড়ি দ থাঙ্কা টাটা
0: টাটা নানে ও নানে ভাইয়ান লগি
1: বড় বড় থাঙারি হলো তামো সামু নাং হাই
0: আং আওয়াং জানানি নানা আনা আওয়াং দিদে
1: জানিয়া নমানো ফাসুক মানা খাই গ্লাঙ্গো তা চার দি হনে জানিয়া ভাই কে লাং হিন্দা কাছে
0: ইহি নানাং জানা আওয়াং
1: দকি দিন খনাগরা দেয়া ইং সব জানি কাবো ভাই দিক নাইলে গ্রামা হেলা
0: কাহিম দি নানা
1: কাহিম দি নাইলে গ্রামা
3: ไหลขึ้นมาโยขึ้นขึ้นไปตามนาสกับเธอดูเหมือนจะขึ้นซะแล้วเว้ยเจ้าอ๋อกาบุอาตมาจองกาบันนี่ทักดิเสมาเนี่ยตุ้มลาสั่นทางนี้อังไว้เสบาไหนกันน่ะอีกคนละสักทีตุ้ดิโอ้หมาอาสนาถึงจะกากาขึ้นจะลาชิดเรานี่ดาคือเลยตาคําดิอีกคนละสักต่อยนึ่งใบไข่ทักดิเสทางกับใบไข่บ่อุ๊กอทุนาเสียงขับลาโนมาโยไว้รกเลตตะตองนองเนี่ยรอคือเลยบ่รอนี่ไว้ยังไว้อ่ะ
1: จะได้ดอกตอนนี้นะฮึงกะไว้ดอกบ่ตองนะนางโกไว้ดอกจะกระจักไข่เสียบ่รอกบ่ตองทกซากูให้พ่อหนูไว้เสียวเชียวบ้าชิโลเขาให้พ่อบามดีตาคิซาซุกเลยตองทกซากันบ่รอกบ่อ้าวตอนนี้ก็หนูนางโกไหนล่ะสลายของใครบ้าชิเขาบามไม่ตองค่ะก็เลยบ่ตองทกซากันเนาะข้าหาไม่ทันกะตาแต่ตองทกซากเล็กดัสเลยนึงเลยจากดักใครมาโยขลายะตอนบ่ชิมิสขลายโย হাই ফানো সে বাই খাইব নরং আর নগ্র খাইলাই বাই খাবল সে নরং নি শাক নি নবলে অনক থাইর
3: শাক নি ন তয় তাই তাম কামিনি যা কিসে মিশা তং ন ফালে মান না রাখলাই খেতা আবো ন নাই না বা জাগা চিকন মাসে
1: আও আবো ন মা ন আসু নক থাই চিকন চিকন বাই খাই তং মান বাই না আবো নি বিসিং সে বেলা খাই চুকমা মান নাই দি হামা সে কুপুং থিয়ান হাই মা তুঙ্গাংলে
3: আও আহাই ন আহাই খাই ন মা তংলা যাতা তাই তামো খাই না বা
1: হাই ফানো বেড়া ফানো রুলাইয়া হাই তাই ফলাং ফলাং টংথলাই খামু হাই দিবা আংখাই বেড়া সে নরে খি বাইনা মুসুং টংসিউ
3: আক যতন সে রেলাই রেলাই রেলাই হংখাই বা তামো সে খাই না হন
1: আবন তা ও ইক হিন্দি মায় মুথুরা দি
3: তুমি কাই
1: আং সারি রোগ ফাইপিরান তা সামু হুম পাইয়ে
3: আও
1: ফাইদি কিটিং থাংলাই গ্রানো নগো থাঙ্গা দো মায়
3: আও
1: বাবা ও বাবা বাবুনু ও বাবুনু হাই ও ন কেম সিক্রিব লাসা বিয়ান কমাই থামুই কি মর
2: হাই তামুং খাসলে আমালে হাই বাবুন খে বরসা
1: বিয়ান কমাই থামুই গেছি দু
2: তাম মা কো বাবা ও বাবা
0: বাবু চুঙ্গর সে
1: আও তাম খাইছলা ভাই দি দদর নগ
2: বাবা নি নানালে
1: নগমাং টংলা ছেলে সুখা হই উরা সে ও মায় বাই কক সাই টং ইয়ং নখাই বুকজা বুবুল সিমিব মানে সে কমাই থামাই নাকা
2: হম

0: নানা অ নানা তাম কক ছালিয়া মগৈ তং খ দমান খাটাম
1: তামনি খবর ন রজ খাচক বুচু
0: নিনি মারে থিমনি নিনি মারে
1: মারে
0: ই
1: সাব কামি কতাল নিয়ানি মারে দা
0: ই হাসপাতাল নিতলাং থাঙ্গো গথৈ উসকাঙ্গো হায়াতু মফুন হাসপাতাল আবসে বানচিলিয়া কিসে সখাং আং লামা মালাই দেবো গথৈ তলাং থাঙ্গমনি
1: ও ও কুপা আমি মারা খরচ সচিন সে তং জামানি আহ সে তাম খাই থুই থাক যা গাই দা ও মারে
2: ন আমা মা মজা
3: আমা হাই তং খ তা কাপ দি থাক দি দত্র নুন লাচি আদা নিনি কামি হাই দা মা তং রো পে পে কাবি মা তং
2: আংখাই কখন সানা মুসুং দিয়ে
3: আউনি রগস হাই মা তং তুরুং না বা
1: নগস থাকি জানি আনমানি রস চাপগ্রা না
3: হাই তাম খাইনা মানি র খাতি তং স্লাইমা
1: তাই তাম খাইনা নে নগ থাং না দা
3: আচম সা তাব নগ গ থাং না নি হাল থাং না নগ রগ
1: তাই তাম খাইনা সিলাই নং না রবা কাপ মায়া জাগা রগ কাপ নি সদু সে মা কাপ ইয়াংকা কামি থাঙ্গি মারে নম খাং নাইছে গই খানি পাস দ হরে কাবানো সিমালু মো থাঙ্গি ইয়ানু হট দেখ সাফান রিউয়েন দা
3: আও নিনি বাগি না সিং তং হানো গতই ছবি কারে থাঙ্গি
1: আপনি মি আপুলি তাও নিয়া কামি কামি নি তমু কামি সে আরো যাইতি মাসা পায় আপ জানি কোথুমই কাবলাইব কোথুমই সগলাইব নগ্ন অরণি হাই হরদিপুর শালদিপুর শিয়া থেকে ন তেপসা সগর রিয়া থাকলেন না আমি মারেন।

আশেক জরা গরাঙ্গ হরি জমাটিয়ানী খরাঙ্গ রেচাপ জাগ রেচাপ খনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিনী পাইখা তিনি হরনি ককবরক পান্দা যতনান হরকাহাম।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশ বাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ তিন দিনের সফরে নেপাল গেছেন। পশ্চিমবঙ্গে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা ও কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। আজ রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17টি জেলায় মোট 6,400 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং নিরন্তর খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে।
1: 14 থেকে 26 তক এক ভি সাল এসা নেই গয়া হে কিষানো কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির ন কি হো। আজ মে কংগ্রেসিও কো কেনা চাহতা হু, এমএসপি পর সবসে জ্যাদা अनाज क्विंटल में अगर किसी ने खरीदा है तो नरेंद्र मोदी जी ने खरीदा है।
0: তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের উপরও গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে কৃতজ্ঞ চিত্তে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় রাজধানীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধ সদৈব অটলে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। এই কারণেই বাজপেয়ী অজাতশত্রু অর্থাৎ শত্রুহীন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর আজ রাজস্থানের চিত্তরগড় জেলার নিমবাহেরায় এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শ্রী শাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা দেশ প্রথম নীতি অনুসরণ করতেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
1: 16 আগস্ট আজ হি কে দিন অটল জি হম সব কে বিচ মে সে বিদা লিয়ে থে। অটল জি কি ইয়াদ মে ইস পবিত্র ভূমি পর আজ এক বহুত বড়ি 21 ফিট কি প্রতিমা লাগানে কা কাম আর এক ভব্য স্মারক বানানে কা কাম ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাও নে কিয়া হ্যায়।
0: সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ তিন দিনের নেপাল সফরে গেছেন। প্রতিরক্ষা সহযোগিতা এবং দুদেশের সেনাদের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির লক্ষ্যে এই সফর। আগামীকাল তুন্ডনখেলে সেনা স্মারকে তিনি শ্রদ্ধা জানাবেন এবং নেপালের সেনাবাহিনীর সদর দপ্তরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। সেনাপ্রধান সেখানে নেপালি সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও মত বিনিময় হবে। নতুন দিল্লিতে আগামী মঙ্গলবার দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীর পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আগে ব্রিক্সের পরিবেশ বিষয়ক বরিষ্ঠ আধিকারিক

0: বৈজ্ঞানিকদের এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকও আয়োজিত হবে। বৈঠকের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নয়নের স্থায়িত্ব। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। জম্মু কাশ্মীরে আজ বহু প্রতীক্ষিত সুঙ্গল সুড়ঙ্গ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। কালিধার রেঞ্জে সীমান্ত সড়ক সংস্থা 2.79 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি করেছে। এই সুড়ঙ্গ তৈরির ফলে যাতায়াতের 13 কিলোমিটার রাস্তা কমল। প্রায় 600 কোটি টাকা ব্যয়ে তৈরি এই টানেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুরু হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রায় 6 কোটি মানুষ অর্থাৎ প্রায় 1.5 কোটি পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যে প্রায় 2000 হাসপাতালে এবং গোটা দেশের 38,604টি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে। 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তিই আয়ুষ্মান ভারতের অধীনে আসবেন।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000। এর বাইরে 80,00,000 পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। পশ্চিমবঙ্গে 1,240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন।
0: প্রায় 35,70,000 ব্যক্তি এর অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, 1950টি রোগের চিকিৎসা করা যাবে এই দুই প্রকল্পে। এর পাশাপাশি হাঁটু প্রতিস্থাপন ও কোমরের অপারেশনেরও সুবিধা মিলবে এই বিমা প্রকল্পে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় আজ হরিয়ানার কার্নালে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। দেশজুড়ে গত 9 আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে আগামীকাল 17 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল আজ এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন। অন্যদিকে হরিয়ানার বল্লভগড়েও আজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিষেণ পাল গুর্জর এবং প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী মূলচাঁদ শর্মার নেতৃত্বে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় ঝাড়খণ্ডে জেপিএসসি জেএসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হয়েছে। এই আন্দোলন আজ 22 দিনে পড়ল। জেপিএসসি জেএসএসসি রিফর্ম মঞ্চ রাজ্য সরকারকে 18 আগস্টের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য চরম পত্র দিয়েছে। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি করেছেন। তারা 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে একটি বড় বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা সেখানেই আন্দোলন চালিয়ে যাবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ 84টি বিষয়ে ইউজিসি নেট জুন 2026 পরীক্ষার সাময়িক উত্তরপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে চ্যালেঞ্জ উইন্ডো খোলা হয়েছে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। পরীক্ষার্থীরা এই উইন্ডোর মাধ্যমে যে কোনো উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন। এনটিএ জানিয়েছে, প্রতিটি উত্তর চ্যালেঞ্জ করার জন্য 200 টাকা করে ফিস জমা দিতে হবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস উপকূলে গতকাল সকালে 7.7 মাত্রার জোরালো ভূমিকম্পের পর আজ ইস্ট নুসা তেনগাড়া প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মেলকি লাকালেনা এক বিবৃতি জারি করে বলেছেন, এ মাসের 28 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, এই জোরালো ভূকম্পন এবং তারপর 341টি ছোট মাত্রার কম্পনের ফলে এ পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 113 জন, এলাকার কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আজ মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিভের বৃহত্তম বিমান ঘাঁটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়। অন্যদিকে রাশিয়ার প্রতি আক্রমণে ইউক্রেনের 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্রিভিরিতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন, তুমিতে 1 জন এবং জাপোরোজিয়াতে 2 জনের মৃত্যুর খবর মিলেছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আগামীকাল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, চলবে 23 অগস্ট পর্যন্ত। 2009 এর পর

দ্বিতীয়বার এই প্রতিযোগিতা আয়োজন করছে ভারত। ভারতের পদক জয়ের আশায় রয়েছে পি ভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্বিক সাইরাজ, চাঙ্কি রাঙ্কিরেড্ডি, চিরাগ শেট্টি জুটির কাছে। মেয়েদের ডাবলসে তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ এবং মিক্সড ডাবলসে ধ্রুব কাপিলা, তানিশা ক্রস্তাও লড়বেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে এখনও পদক জেতেনি ভারত। ফিবা অনূর্ধ্ব ১৮ এশীয় কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চীন কাতারকে ১১৮-৬৬ স্কোরে পরাজিত করেছে। গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে চীন শুরু থেকেই ব্যাপক ব্যবধানে এগিয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশরূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। পশ্চিমবঙ্গে আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের সূচনা হয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ ৭:৫০ মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও বিথিকা দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রোগংখা মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী যত বদল ন সংসদে হাসতে বিধানসভার অগর বুড়ি রগ্নিবাগে খাতেমং চারিতি সথানি খাফুরসাকনাবাগে কবক্ষা মন্ত্রী অকরা শাকা থুই রিমা নিহাই শাক থারমা হদানি মমা হদানি তাংথাই বার জাতে খরকসাতে খরকসানি কথালাই তংমানি খাপাং ন ফুনুগো সাংসদ বিপ্লব কুমার দেব শাকা তাবুকসাল জোড়া হাসতেও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নি যতই খরক নি চিবড়ি রাং চুবাচু মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংসাক রাখাল মুকুমু শিল্ড নক আউট ফুটবল বাতায় মং তিনি নিসেমি আগরতলা ও চেংখা তাবুক কক্তমা শুক্রবুই মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী যত বদল ন সংসদে হাসতে বিধানসভার অগ বুড়ি রগ্নিবাগে খাতে মং চারিতি সথানি খাফুরসাংনাবাগে কবক্ষা আবনতুই রাজনীতিও নাংলাইয়া তংনাবাগে ব মোচাং মোদী কবক্ষা লালকেল্লানি সেমি বসংনিবাগে ইয়কমানি শালনি ককনারক থানি মোচাং মোদী বুড়ি রগ্ন বরং রুনা নিতাই যে মানসাং ডাকতি বিধানসভাতে লোকসভা হা কতনি বুড়ি রগ্নিবাগে রাও থামচি থাম আদং তনি শুকনাবাগে বুসকাঙ্গে ফাইনানি বাগে কবক্ষা বসাকা ভারতনি রায়দা সুনাম থানি বুড়ি রগ্নি জার তনিনানি শেব মন্ত্রীবক্ষক বসংনিবাগে ককনারক থানি মিয়া লালকেল্লা ও শাকা হাপাং চংখা বুসকাং বিশিও খড়ক রিজাকসা শিকলা রক্ন এ আই বেচেব ফুরেমংনি লয় খেলাই জাগানো আবুবাই হায়ুংনি এ আই বেচেব বাতাই লাই মানানো সরংনাই রোগ মন্ত্রীবক্ষক তেব শাকা বিশি বানি সেমি বিশি চিবা জোড়া চেরাই রোগনি আলাইদা করেন কারিনানি বাগে কামিয়াম চাই আউলিতে রংনক রগ নাইতুমানি সামংগুতাং চেং জাগানো ব শাকা তাবুক ভারত হাকতর থংমা দিখল ব আচুক থাই সনামৈ তঙ্গ নুই সাই থামচি বিশিও ভারত কমনওয়েলথ গেম রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শাকা সরাই সরাই শীতক মুং রায়দাতই হাপাংনি সেবুক বরক শীতক জাগৈ তঙ্গ তিনি উদয়পুর জনতার দরবার সামংগুতাঙ্গ মানজাগৈ মোচাং রায় অকক শাকা আরো মানজাকনাই লুকুরগ্ন বরকনি জঞ্জাল ন ডাকতি ইয়াকা কৃণানি খা মেথেবুই রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শাকা হাপাংনি ইয়াফাং নাহার মুং ওংখা হাপাংনি সেবতে হামগ্রাইন লুকুরগ্নি গানাও তুনৈ রুনানি বাগৈ ত্রিপুরা প্রদেশ বিজেপি হাবানগ তিনি আগিনী মন্ত্রী বক্রক ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী নি থৈমা সাল পালাই যাখা বিনিফাই সিং বরম রেখা কাসকুইয়াকচু তাপস ভট্টাচার্য বিজেপি নি যতনি তাঁকরা বিপিন দেববর্মানো খবিন কুগুননি অজারক উল ককনারক থানি বরক শাখা অটল বিহারী বাজপেয়ী ইংখা ভারত নিবসংনি মজম কতর করঙ্কুক অজা রিজাক রিজাক সামং তাংনাই রোগ বরকনি ওয়ান সুকমানো অটল বিহারী বাজপেয়ী বুখা বাচারিও অক কাহামনো রগিন বন ভারতনি পুইলা হামক্রাইতে কাহাম নাইকল মুনি মল চেংরমানি আগিনী মন্ত্রীবক্রম ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী নি থৈমা শালনো রগেই তিনি বিজেপিনি কৃষ্ণপুর মন্ডল তাংনগ থুইজানী রাষ্ট্রনায়ক নি মাংপিলেও খুম্বুগুই বরম রেখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা উলকক নারকথানী বসাকা অটল বিহারী বাজপেয়ী ইংখা হা কতনি হামক্রাইও বিনি বেবাক চাষাজাক সামং বুতাং মৈতু নারক জাকনাই ত্রিপুরা পুলিশ তে কাইশা কতাল সকাতনি বরম মানখা তিনি হাসতে পুলিশ নি লুকু সামং মাঞ্চুনায় অকরা রাজদীপ দেব শাকা ফিল চার্চে ইয়কমা শালনো রুগে এক ভারত শ্রেষ্ঠ ভারত নি লামো হাসতে রগ্নি বিশিং পেরেড কন্টিনজেন্ট সামং বুতাঙ্গ চা সামং মানখা ত্রিপুরা পুলিশ আসামি গৌহাটি নি খানাপাড়া ও যুগালেচাক পেরেড ফুনুক মুঙ্গ চিবা নম্বর ব্যাটালিয়ান টিএসআর নি পেরেড বদল পুইলা আচুক থাই মানখা আবুনি বাগৈ চিবা নম্বর ব্যাটালিয়ান টিএসআর নি পেরেড কন্টিনজেন্ট হাম্বাইয়া ফারকা শিবনগর মডার্ন ক্লাবতে আমরা তরুণ দল ক্লাব নি সংসা চাকমা শালনো রুগিন তিনি থুইরিমা শিবির আচুগুই রিকমা বাতাইমং তৈয়ক

বাতাইমুং আকরক সংসাজাখা পান্দ মানজাখা রাজ্যসভানী সাংসদ রাজীব ভট্টাচার্য কক্তমা থুমনাই সানিদ দেবরায় আগরতলা প্রেস ক্লাব নি কাসকু প্রণব সরকার ক্লাব নি তাঁকরা শ্যামল দে আকর্ষং আর মানজাকায় নারুয়াই সং থিনাং সালো হদান মমানী জুদা জুদা সামং বুতাঙ্গ ক্লাব নি সামং তৈব বাংরানী বাকে কবখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী কক্তমানে আপডেট মান্না বাকে লগ ইন খেলায় দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ও ফলো খেলায় দি হদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ ও এ আই আর নিউজ এলার্টস ও নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা থুই রিমানী হাই শাক থারমা হদান মমা হদানী তাং থাই বারজা তে খড়কসা নি কথালাই তংমানে খাপাং ন ফুনুগ তিনি আগরতলা নি ভট্টপুকুর নব ঐক্য ক্লাব নি কতাল তাংজাক নগ্ন চেঙ্গ রিমানু রুগী যুগালিজাক থুই রিমাতে শাখাম শিবির মানজাগৈব অকক শাকা মন্ত্রকরা লুকুরক নিতে হদাতে বারজা নাজাক ত্রিপুরা সানান্তি সানা সমাই তাংমানো তে বকরা খেলাইনানি বাকে কবখা অবনী লগি হদানী হামক্রায় ক্লাব নি তাং থাই সামুং কগ্রব খুরসাকা পান্দাও কুবুনী বিশি মানজাখা অরণী কর্পোরেটর বাপি দাস নখবুই কুবুনী আদংসং শাখাম শিবির আমচেনি লুকুরক শাক নাই মাগনা বিথি রিজাখা থৈরিমা শিবির খড়ক থামচেনি বাইথাং খাতুঙ্গুই থৈরিখা ইয়াং রামনগর মুক্তি সংগনী শাক থারমাবাই যুগালিজাক থৈরিমা শিবির নব মন্ত্রী অকরা চেঙ্গেরিখা আর কুবুনী বিশি মানজাখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার নখবুই কুবুনী আদংরক ইয়কমা শালনুরগে যুগালিজাক ও শিবির খড়ক নুই চিসনি বাইথাং খাতুঙ্গুই থৈরিখা সাংসদ বিপ্লব কুমার দেবশাখা তাবকশাল জোড়া হাস্তেও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নি যত খড়ক নই চিবড়ি রাং চুবা চুমানখা আর বেবাগৈ খক বাচিদক রাশাই চুকু চিসাই নৈরা ব্রী চি চুকু রাং সবাই জাখা তিনি আগরতলা লোকসভানী বাদল অধিবেশনে খুরসাজাক বেচেব নতুই যুগালচা কক তোমা থুমনাই রকনি মেলো ব অকক শাখা ব শাখা তাবুক নিহাপাং বার জামানমা উলো হাস্তে গনাঙ্গৈ লাহার লাই সুথানী সেমি চেঙ্গৈ বেবাগ বেরেম হামক্রাই এংখা বতে ব শাখা রাজ্যসভানী সাংসদ তম্মা জোড়া এমপিলে খবজাক রাজ্যসভা নিসেমে খক ব্রে রিজাক ব্রে চি থাম রাশাই নই চি চুকু সাই বাড়া বাচিনী রাঙ্গো সিমুং রিজাক মানি লোকসভা নে খক চিসা রিজাক থামচি থাম রাশাই দক চি থাম সাই নৈরা থামচি ব্রে রাঙ্গি জুদা জুদা তাংবুতাং নিবাগে গো সিমুং রিজাখা মোচাং দেবশাখা ত্রিপুরা হাস্তে বেবাক ফাইসিংতে হামক্রাই খেলাইনা নাহারে মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সামং বুতাং নি বিশিংতে হদানী বেবাক বেরেমে লুকুরক নি থানী সগৈকা বসং লাহানে সামং বুতাংতে বেড়াইখ্রি হামক্রাই অব সামং উমিতঙ্গ হুনে ব শাখা হদা হামক্রাইতে হদা রংনাই খুংনি মন্ত্রী টিংকুরাই শাখা বলং হালং নবার তৈবার কাহামতে কথারে ওই নারকথানী বুফাং কাইনানী বেলাই নাঙ্গো আবুনি লগি লগি বলং খাতে ওই নারকনাতে বুফাং মুথাং নারকনা বাগে সীমায় তাংনা নাংনাই তিনি কৈলাসহনী শ্রীরামপুরনি স্বামী বিবেকানন্দ ভবন আর বুখাক্সতে বেরেমনি বলং তে চেঙ্গরে ওই মুচাং রায় অকক শাখা তাবুক থংমুংনি ককতুমা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক রাখাল মুকুমু শিল্ড নক আউট ফুটবল বাতাইমুং তিনি নিসিমে আগরতলা ও চেংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও সংসাজাক ও বাতাইমুং চেঙ্গে রিখা আগিনে ফুটবল থংকরং সুনীল ভৌমিক পান্দ মানজাখা বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী টিএফএ নিকাশকু প্রণব সরকার আকর্ষণ ও বাতাইমুং ও বদল কাইচার মানজাখা ওলো এগিয়ে চলো সঙ্গবায় বীরেন্দ্র ক্লাব নিবিশিং চেংমানি থংমুং চেংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কম থিংজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়িরকনি লীগ ফুটবল বাতাইমুং ত্রিপুরা পুলিশ বাই ফোলোজানো অ্যাথলেটিক্স ক্লাব নিবিশিং তিনি নিথংমুং ড্র অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক অ থংমুং গোল কাইসা কাইসা রিলাইমানি আবনি বাগৈ বদল কাইনিন পয়েন্ট কাইসাকে মানখা তাবুক নবার তৈবানি ককতুমা বুসকাং দামনুই চিব্রিয় শালগ্রা হাঙ্কর মজমো গবাং ওয়াতে ফায়ানে হনে হজাক মরিখা নবার তৈবার নাইখুং আবন কারে তে কুবুননি হাঙ্কর আমচেরগ ফেরাঙ্গক ওয়াতে ফাইমানো খনা সালনি সাকানি তুংমারি থামচি বা ডিগ্রি তে খামাও নুই চি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গই মানো তিনি সালনি সাকানি তুংমারি তংখা থামচি থাম দশমিক নুই ডিগ্রি তে খামাও নুইচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস শারিক দাম্বা জোড়া নাকার দিয়ে শারীরিক দাম্বা তামই সতী থামচে জোড়া ওয়াতে ওয়াখা বুক চা দশমিক নয় মিলিমিটার পাইথাগো কক তোমার বুবাক রক্ত ইসা পড়িব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী যত বদল সংসদে হাসতে বিধানসভা রোগ বুড়িরকনি বাগে খাতে এবং চারিদি সাথানে খাফুর জাগনা বাগে কবখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানি

সাহা সাকা ধৈরিমানী হাই শাক থারমা হদানো মমা হদানী তাংথাই বার জাতে খরকসানি কথালাই তংমানি খাপাংন ফুনুগো সাংসদ বিপ্লব কুমার দেব সাকা তাবকসান জোড়া হাসতেও প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে যত খরক নিয়েছি বুড়ি রাংচুবাচু মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বে কম থিং চাক রাখাল হুকুমন শিল্ড নক আউট ফুটবল বাতাইম তিনি নিসেমি আগরতলাও চেংখা কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানে খনা ফুং দামস নেতাময় সতী বুড়ি জীব

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সংসদ ও বিধানসভা ভিত্তিতে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে রাজ্যের মোট 24 জন প্রায় 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে। আগামী এক বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বললেন প্রধানমন্ত্রী। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রক্তদানের মতো উদ্যোগ সমাজসেবা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সংহতির চেতনাকে প্রতিফলিত করে। আজ আগরতলার ভট্টপুকুরে নব ঐক্য ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার সংকল্পকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক উন্নয়নে ক্লাবের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে এলাকার লোকজন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ নেন। রক্তদান শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিকে আজ রামনগর মুক্তি সংঘের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই শিবিরে মোট 27 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দলকে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই বিষয়টিকে কোনো রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করারও আহ্বান জানান তিনি। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে শ্রী মোদী নারীদের সম্মান জানাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা ও লোকসভায় দেশের নারীদের জন্য 33% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ভারতের নীতি নির্ধারণে নারীদের অবদান রাখার সুযোগ দেওয়া উচিত। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, বর্তমান সময়

পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মোট ২৪ জন আর্থিক সহায়তা পেয়েছেন, তাতে মোট ৫৬,৯০,২৪৯ টাকা ব্যয় হয়েছে। আজ আগরতলায় সম্প্রতি লোকসভায় বর্ষাকালীন অধিবেশনে উত্থিত বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য জুড়ে সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রতিটি স্তরে উন্নতি হয়েছে। তিনি বলেন, রাজ্যসভার সাংসদ থাকাকালীন এমপিলেডের অন্তর্গত রাজ্যসভা থেকে ৪,৪৩,২৫,৫৫২ টাকা মঞ্জুরি দেওয়া হয়েছিল। লোকসভা থেকে ১১,৩৩,৬৩,২৩৪ টাকার বিভিন্ন প্রকল্পের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। জাতীয় সড়কগুলির উন্নীতকরণের কাজ ও পর্যটন বিকাশের কাজ চলছে বলেও তিনি জানান। লামডিং বদরপুর রুটে রেল লাইনে মেরামতের কাজ চলছে। এই পরিপ্রেক্ষিতে এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নারঙ্গী আগরতলা এক্সপ্রেস ট্রেন আজ নারঙ্গী থেকে ছাড়বে ১০:৩০। অন্যদিকে আগরতলা নারঙ্গী এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে ১১:৩০। এছাড়া আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস ট্রেন আগরতলা থেকে ছাড়বে আজ ১১:০০। এদিকে আগামীকালের আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সময়সূচি পরিবর্তন করে আগামীকাল ১১:০০ ছাড়বে আগরতলা থেকে। আজ রাতে কলকাতা থেকে ছেড়ে আসা কলকাতা আগরতলা এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে বলে জানানো হয়েছে। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী ১৮ আগস্ট কৈলাসহরের সরকারি আইটিআই এ চাকুরি মেলা অনুষ্ঠিত হবে। চাকুরি মেলা চলবে ১১:০০ থেকে ৪:০০ পর্যন্ত। এই চাকুরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাকুরি মেলায় অংশগ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব আজ জানান, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে রাজ্যগুলির মধ্যে প্যারেড কন্টিনজেন্ট বিনিময় কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। অসমের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত প্যারেড প্রদর্শনীতে ১৫ নম্বর ব্যাটালিয়নের টিএসআর এর প্যারেড দল প্রথম স্থান অধিকার করেছে। তিনি বলেন, শৃঙ্খলা, নিখুঁত কুচকাওয়াজ এবং দলগত সমন্বয়ের অসাধারণ প্রদর্শনের জন্য এই সাফল্য অর্জন করেছে টিএসআর এর দলটি। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী এক বছরে ১ কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী এআই খাতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। শ্রী মোদী বলেন, দেশকে ৩টি বিষয়ের উপর মনোযোগ দিতে হবে, খরচ, গুণমান এবং দক্ষতা। প্রধানমন্ত্রী আরও বলেন, ৫-১৫ বছর বয়সী শিশুদের মধ্যে প্রতিভা খুঁজে বের করার জন্য গ্রাম, শহর এবং স্কুল জুড়ে একটি প্রতিভা অন্বেষণ অভিযান শুরু করা হবে। শিশুদের প্রতিভা চিহ্নিত করা হবে এবং দেশের জন্য ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয়। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। পরে বক্তব্যে তারা বলেন, ভারত মাতা সুসন্তান প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে তিনিই প্রথম ভারতবর্ষের বিকাশ ও সুশাসনের যুগের সূচনা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস উপলক্ষে আজ বিজেপির কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রনায়কের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, রাষ্ট্র নির্মাণে তার অসামান্য অবদান এবং দেশের উন্নয়নে তার সমস্ত সফল প্রয়াস চিরস্মরণীয়।

0: হয়ে থাকবে। শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবির ও বসে আঁকড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংবাদিক সানিধ্যদেব রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠা দিবসে তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান। বাগমা বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার বিষয়ে খোঁজখবর নিতে মত বিনিময় সভা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজ বিকেলে গোমতী জেলার বাগমা বিধানসভা এলাকার বাগমা কমিউনিটি হলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রামপদ জমাতিয়া 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বিধানসভা এলাকায় সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। স্বচ্ছ ও পরিচ্ছন্ন নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ করা হচ্ছে। আজ উদয়পুরে জনতার দরবার কর্মসূচিতে অংশ নিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। জনতার দরবারে উপস্থিত সাধারণ মানুষকে তাদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা ও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, টিএফএ সভাপতি প্রণব সরকার প্রমুখ। আসরে 8টি দল অংশ নিয়েছে। পরে নৈশালোকে এগিয়ে চলো সংঘ ও বীরেন্দ্র ক্লাবের মধ্যে উদ্বোধনী খেলা শুরু হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার ত্রিপুরা পুলিশ ও ফুলোজানু অ্যাথলেটিক্স ক্লাবের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলা 1-1 গোলে শেষ হয়, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মানবিক ও সামাজিকভাবে দায়বদ্ধ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মহিলা সংরক্ষণ বাস্তবায়নে সংসদ ও বিধানসভাগুলিতে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে রাজ্যের মোট 24 জন প্রায় 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছে। আগামী 1 বছরে 1 কোটি যুবাকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ শব্দ দূষণের ভয়াবহতা, বলছেন সুস্মিতা মিত্র।

আমাদের চারপাশে যে দৃশ্য ও অদৃশ্য জগৎ রয়েছে তাকেই আমরা পরিবেশ বলি। এই পরিবেশের উপর মানুষ ও সমাজের স্বাস্থ্য নির্ভর করে। পরিবেশ দূষিত হলে সমাজ স্বাস্থ্য দূষিত হতে বাধ্য। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপর নির্ভর আমাদের দেহ মনের বিকাশ, পূর্ণতা, সুস্থতা ও রোগ মুক্তি। কিন্তু আক্ষেপের বিষয়, আমরা কাণ্ডজ্ঞানহীনভাবে নানা অপকর্মের দ্বারা এই পরিবেশকে করছি দূষিত।

কথাটির সঙ্গে আমরা আজ সকলেই পরিচিত। জনবহুল শহরের একটি সংকট হল শব্দ দূষণ। যখন আমাদের চারপাশে সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি হয়, তখন তাকে আমরা শব্দ দূষণ বলি। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য দূষণমুক্ত পরিবেশ খুবই জরুরি, কিন্তু আমরা প্রতিদিন বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করে চলছি। পরিবেশ দূষণের নানা দিকের মধ্যে শব্দদূষণ অন্যতম। শব্দদূষণ বলতে

আমরা প্রতিদিন বিভিন্নভাবে পরিবেশকে দূষিত করে চলছি। পরিবেশ দূষণের নানা দিকের মধ্যে শব্দ দূষণ অন্যতম। শব্দ দূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতি সীমা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। শব্দ দূষণ কতটা ভয়াবহ হতে পারে তা অনেকেরই কল্পনার বাইরে। শব্দ দূষণ মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি মারাত্মক হুমকি। 60 ডেসিবেল বা তার বেশি মাত্রায় অতিরিক্ত শব্দ মানুষের শারীরিক মানসিক ক্ষতি করে। শব্দ দূষণ হল এমন এক নিবিড় ঘাতক যা মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি, অস্বস্তি, বধিরতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি এবং তীব্র মানসিক অবসাদ ও অনিদ্রার কারণ হয়ে দাঁড়ায়। শব্দ কতই না মধুর, কিন্তু মানুষ যন্ত্রশক্তির দ্বারা শব্দ দূষণকে অস্বাভাবিক রকমের বাড়িয়ে তুলেছে। বাস, ট্রাক, মোটরগাড়ির অতিরিক্ত হর্ন, কলকারখানার বড় বড় মেশিন, জেনারেটর এর বিকট শব্দ, নির্মাণ কাজের সময় ব্যবহৃত হাতুড়ি ও ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে শব্দ দূষণের মাত্রা বাড়ছে। বিয়ে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম ও বক্স বাজানো, বাজি ফাটানোর বিকট শব্দ কানে শোনার ক্ষমতা চিরতরে কমিয়ে দেয়, যা দীর্ঘস্থায়ীভাবে বধিরতার কারণ হতে পারে। অতিরিক্ত শব্দ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। উচ্চ শব্দ বা রাতের কোলাহল গভীর ঘুমের বাধা দেয়, ফলে শরীর ক্লান্ত ও কর্মক্ষমতা কমে যায়। একটানা উচ্চ শব্দের ফলে মাথা ধরা ও ক্লান্তি দেখা দেয়। মাত্রাতিরিক্ত শব্দ মানুষের মেজাজ খিটখিটে করে দেয় এবং মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশা তৈরি করে। পড়াশোনা বা কাজের ক্ষেত্রে মনোযোগ এবং স্মৃতিশক্তি মারাত্মকভাবে হ্রাস পায়। পশু পাখি এবং জলজ প্রাণীরা শব্দের কারণে তাদের স্বাভাবিক যোগাযোগ, দিক নির্ণয় এবং প্রজনন প্রক্রিয়া বাধা পায়। অনেক পাখি এবং প্রাণী অতিরিক্ত কোলাহলের কারণে নিজেদের স্বাভাবিক বসতি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। সমুদ্রের তলায় জাহাজের ইঞ্জিনের শব্দে তিমি এবং ডলফিনের মতো জলজ প্রাণীর সংকেত আদান প্রদান ও বেঁচে থাকার লড়াইকে কঠিন করে তোলে। বিমান এবং রেল স্টেশনের আশেপাশে বসবাসকারী মানুষ নিয়মিত উচ্চ শব্দের সম্মুখী হয়। বিমান ওঠানামা এবং ট্রেনের শব্দ দীর্ঘমেয়াদী বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শিশুরা শব্দ দূষণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। বিদ্যালয়ের আশেপাশে অতিরিক্ত যানবাহনের শব্দ তাদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে। শব্দ দূষণ রোধ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। শব্দ দূষণ প্রতিরোধ করতে যানবাহনের অতিরিক্ত হর্ন বাজানো বন্ধ করতে হবে, মাইক এবং উচ্চস্বরে গান বাজানো সীমিত করতে হবে, জ্যামের মধ্যে বা ট্রাফিক সিগন্যালে হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে, হাসপাতাল ও স্কুল এই সমস্ত এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ করতে হবে। শব্দ দূষণ আমাদের শরীরের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে। সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক সভা বা ধর্মীয় উৎসবে লাউডস্পিকার এবং সাউন্ড সিস্টেমের ব্যবহার কমাতে হবে। তবে কিছুটা হলেও শব্দ দূষণ থেকে রক্ষা পেতে পারি, যা আমাদের সকলেরই মনে রাখতে হবে। ভুলে গেলে চলবে না, আধুনিক সভ্যতায় শব্দ দূষণ পরিবেশের একটি গভীর সংকট। বায়ু এবং জল দূষণের মতো এটি চোখে দেখা যায় না, শব্দ দূষণ কমাতে প্রাকৃতিক উপায়ও খুবই কার্যকর। রাস্তার পাশে গাছ লাগানো এবং সবুজায়নের মাধ্যমে শব্দের প্রতিধ্বনি কমানো সম্ভব। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। শব্দ দূষণ রোধে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব। আমাদের মনে রাখতে হবে, শব্দ কমানো মানে শুধু নীরবতা তৈরি করা নয়, এতে মানুষের সুস্বাস্থ্য, মানসিক শান্তি, শিক্ষার পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা হবে। তাই কম শব্দ সুস্থ জীবন, এই নীতিকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত
পরিবেশ রক্ষার দায়িত্ব

হিসাবে গ্রহণ করাই একটি সুস্থ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার অন্যতম লক্ষ্য। তাই চলুন আমরা সকলে মিলে শব্দদূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি।

পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল শব্দ দূষণের ভয়াবহতা, বললেন সুস্মিতা মিত্র। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন নমক হারাম ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে সবশেষ গানটি শুনলেন মুকেশের কণ্ঠে সফর ছায়াছবি থেকে। আকাশবাণী আগরতলা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 বিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:30 অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী বিনয় সরকার, রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান, রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা।

236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন কৌতুক নকশা, প্রথমে খরিদ্দার পরে সীতাহরণ, অংশগ্রহণে নবদ্বীপ হালদার এবং অন্যান্যরা।

0: সকাল বেলা তুই জোরবানিকে বেরিয়েছে বলি ব্যাপার খেলা কি
1: ব্যাপার কিছুই নয় ভাড়া বললে অমৃকের দোকানকে যাই চল তাই একবার আলাম
0: সে আমি বুঝেছি
2: আমরা দুজনে তোমার দোকানের লক্ষ্মী আমরা দুজনে তোমার খোঁজের কত ভারী বলতা
0: এরকম জোয়া লক্ষ্মী এলি আমায় বেশি দিন আর ব্যবসা চালাতে হবে না দুদিনই গণেশ উল্কি লাল বাতি জ্বালাতে হবে তোমরা দুদি তো লক্ষ্মী না জোড়া ঘুঘু
2: আমরা ঘুঘু তাই মনা উঠায় আমরা ঘুঘু হয় উঠায় বসি
1: তুই ঝগড়া করছিস কেন ওম দিকে আমাদের দিয়ে তার ভাগ করছিস বুঝতে পারছিস নি সত্যি ঘুঘু হবে বলি কেন রসগোল্লার গামলায় পড়লো চালের উপর কোথায় তুই ব্যাটা রাখা মরে পড়ে থাকে যা কি আর করবো আস্তে আস্তে তুলে ফেলে দিই দেখো ভাই কোন খদ্দের কি বলো না জানো খদ্দের যদি জানতে পারে আমার রসগোল্লার গামলায় মরা ইঁদুর পড়েছে তাহলে একটি রসগোল্লা আমার বিক্রি হবে না ধনেশ্বর কাউকে জানো বলো না ভাই সে তো বটি সে তো বটি ভালো করে তামাক তামাক খাও এই কলকেটা না
2: কলকে দেবে আমরা ওরকম বলতে চাই না
0: চুপ করো ভাই খদ্দের আসছে
2: রসগোল্লা একটা ইঁদুর বলেছিল তাই বলছে বললো না আমার কি দরকার বলবে বলা
0: ইঁদুর খাবারে বলেছে রামো রামো আচ্ছা আমি একটু ঘুরে আসি দেখলে মনোরঞ্জন খদ্দেরটাকে তাড়ালে
1: আর ধনা তুই একটু থাম বাবু দেখছিস খদ্দের আসছে আর তুই গোল করছিস
2: গোল কি আর করছি আমি কি সবাইকে বলে বেড়াচ্ছি যে খাবার ইঁদুর বলেছে
0: দোহাই ভাই তোমাদের পায়ে দয় করলে একটু চুপ করো আবার খদ্দের আসছে ওহে ময়রা ভালো রসগোল্লা আছে আছে ওই কি আমার এখানে সবই ভালো জিনিস
2: এই যে লোকটা এসে কেন কি বলছি তুমি বলেছে
0: কি হলো
2: হয়নি কিছু বলছে বললো না আমাদের বলবার কি দরকার আছে বলো
0: ধনেশ্বর পায়ে পড়ি ভাই একটু চুপ করো
2: আমার ওরকম স্বভাব নয় জানো যে খোঁজ গেলি বলে বেড়াবো তোমার রসগোল্লা ইঁদুর বই
0: সে কি হে আগে বলতে হ্যাঁ ছি ছি ছি ছি ছি দোহাই তোমাকে ভাই মনোরঞ্জন তুমি এর একটা গ্রাহক কিছু বিহিত করো নেই নেই বিয়ের লগন চাও আমার সব নষ্ট হয়ে যাবে চুপ করো খদ্দের আসছি
3: ওহে মতক মশাই বিয়ের একটা বায়না নিতে পারবে
2: আমি কি বলতে চাচ্ছি যে রসগোল্লা ইঁদুর পড়েছে
0: তবে রে শালা তোকে মেরে শেষ করে ফেলবে
2: রসগোল্লা দিয়ে কথা ইঁদুর বলে তাকে বলিস না আমি বলিস না তোমার দোকানে গেলাম কিন্তু আমাদের ওরকম স্বভাব লাগে না যে বলবো একে বোনা শোনা

0: লঙ্কা নামো কিরকম রথে চড়া ব্যস্ত কি বলবো নানা জিনের হাওয়া
1: এই যাত্রায় সীতাহরণ করে কাজ নেই সব ফিরে যায় পরে একদিন এসে ধীরে সুস্থ হরণ করা যাবে
0: কি হয় আমার নাক কান কানা শোধ নেবে না
1: বলে
0: চুরি হয় কিনা
1: যাও
0: আমাকে গন্ডি দিয়ে রেখে গেছেন যে
1: ও বাবা পাটা কত নিয়ে কাঁপছে কেন গন্ডিটা বেকারি কাজ করে রেখে গেছে বুঝি তা না দাও চলে যাই দুপুর বেলা ফিরিয়ে দিতে যাও
0: না না দাঁড়াও
2: কি খবর করে বাবার
3: নারী আরান বাবু নারী আরান রাবণ রাজা সীতা দেবী কো চুরি করে নিয়ে গেল
2: কি সর্বনাশ আরে এই যে হনুমান ভাড়া আমার হন্তদন্ত কোথায় চলেছ ভাই
4: যাই তো সুগ্রীবাগের বাড়ি ওখানে মিটিং আছে তোর মিটিং
2: কি হবে বলতো ভাই সীতার উদ্ধার করতে হলে রাবণের বিরুদ্ধে যুদ্ধ না করে তো কোনো উপায় নেই
4: যুদ্ধ কি যে কও তোমরা যুদ্ধ করবা কি দিয়া হে যাও ভাই তোর অনলাইন দিলাম সর্দা
2: তা এক কাজ করো না ভাই তোমার লাজে আগুন ধরিয়ে লঙ্কা ধ্বংস করে দিয়েছো না
4: আরে হে এই কলিযুগে সমাপন ভাই অপনেলে আতম্ব মারলো দেখো গিয়া রাবণ বাবা কিরকম আতম্ব মামুন ছেড়া রাখছে এক এক কান ছাড়বো আর তোমার ওই কি চিন্তা আর অযোধ্যারে একটা পুত্র লইয়া দিব
2: তাহলে কি হবে ভাই
4: ওই বাবার কি কত কত বান্ধব নিয়ে আছে এই অহিংসা শোভাযাত্রা সত্যাগ্রহ
5: মহারাজ মহারাজ
1: কি হয়েছে আপাচ্ছিস কেন
5: একে দলে দলে বানর এসে লঙ্কায় ঢু ঢু ঢু ঢু ঢু
1: ঢুকে পড়েছে স্যার
5: একে হ্যাঁ
1: তা কাজগর সবাইকে এক একটা করে কলা দিয়ে যে পেট ভরে খাইয়া তরিয়া
5: তাই একে বিভীষণ হল্লা করছে যে
1: বিভীষণ একা ওকে ঠেকাতে পারিবে কেন তোরা সবাই গিয়ে বিভীষণকে সাহায্য কর
5: না না বিভীষণ নয়
1: কথা বলিস কি যা নইলে বানর গুলো লঙ্কা কাণ্ড করে খাইবে
0: দাদা দাদা
1: কে কে
0: সর্বনাশ হয়েছে নানা
1: কি হয়েছে দাদা
0: হাজার হাজার বানর কি ঢুকে পড়েছে
1: আমিও ব্যবস্থা আগেই করে ফেলেছি ওই বানর গুলোকে বিভীষণ একা টাকা ছিল আমি রাজ্যের সকলকে অর্ডার দিয়ে দিয়েছি বিভীষণকে গিয়ে সাহায্য করছি
0: তোমার দাদা কিচ্ছু হবে না আমি

0: একশো ৪৪ মারবো না, টিয়ার গ্যাস ছেড়ে দেখো কড়া করে দি। এই সেই যাতে কড়া গ্যাস ও মারবে না বলছে,
1: কোথায়
2: দাদা আমাকে জাগালে কে?
0: ওরে বাবা, আপনাকে শুধু গিরে ফেলবে নাকি? আমি জাগাইনি ভাই, কুকুরটা জাগিয়েছে।
2: কি করতে হবে বলো?
0: ওই যে পানের গুলো টেবিল টেবিল করছে,
2: আর গেলা চলবে না। আমি আবার ঘুমোতে চললাম, জেগে উঠি সবকটাকে গপা গপ গিলবো, ততক্ষণ ওরা খেয়ে দেয়ে একটু পুষ্ট হোক।
0: ও বাবা, সেটা সমাজের ধাক্কা, ওরা খেয়ে পুষ্ট হয়নি। আমি যাবো কোথা?
1: তিনি পাতালপুরি মানে আমেরিকায় তিনি ঘুমিয়ে পাতা হজম করছে। ওই শুনু।

0: এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের আসরে দোতারা। শিল্পী ছিলেন বিনয় সরকার। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট রিলে করে শোনানো হচ্ছে।
1: স্পটলাইট This is Akashvani. In the program Spotlight, now we bring you a discussion on Saptadhara, powering India's journey towards Viksit Bharat. The participants are K.V. Prasad, political analyst, and Rajesh Lake, anchor.
2: Good evening and welcome to Spotlight. India celebrated

গানটি শুনলেন মেঘলা দাশগুপ্তের কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে বাণী ঠাকুর।

গানটি শুনলেন সুমিত্রা বসুর কণ্ঠে। আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারে শিল্পী কৃষ্ণা গুহ ঠাকুরতা।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সবশেষ শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: ভারতীয় সঙ্গীত সভা মে আজ রাত প্রস্তুত হ্যায় গিটার বাদন কলাকার হ্যায় রিতম সরকার। কেবল 9 বর্ষ কি আয়ু মে আপনি সঙ্গীত কি তালিম লেনে কি শুরুয়াত কি আর আপকে পহলে গুরু থে প্রসিদ্ধ সিতার বাদক শ্রী শ্যামল চট্টোপাধ্যায়। আগে চলকর আপনি দিগ্গজ গিটার বাদক

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 শুভাষিত অনুষ্ঠানে শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুঙ্গে খরাং। 7:05 রবি কিরণ অনুষ্ঠানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 7:45 অভিজ্ঞাপন। 8:40 যুববাণী। 9:10 দেশাত্মবোধক গান। 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:00 হিন্দি ছায়াছবির গান। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 11:00 বাংলা ছায়াছবির গান। 12:00 ককবরক অনুষ্ঠান নগুল। 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। 1:05 শুনবেন পদ্মাপুরাণ বিষয় পূজা আরম্ভ। অংশগ্রহণে সীমা চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি। 1:50 নজরুল গীতির শিল্পী রাখি সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। 5:45 চাকমা গানের শিল্পী সুপর্ণা খিসা। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। 6:30 ঘর গৃহস্থের আসর। 7:00 ককবরক অনুষ্ঠান। 8:05 সংবাদ বিচিত্রা। 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:30 আধুনিক গান শিল্পী কুমার শানু। 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন নবনীতা দেবীর কণ্ঠে। 9:30 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি।

রাত 10:15 আধুনিক গানের শিল্পী লতা মঙ্গেশকর। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা। আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01 হয়ে 55 সেকেন্ড। জয় হিন্দ।